আকাশবাণী আগরতলা, আজ বৃহস্পতিবার, শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। 24শে বৈশাখ 1948 শতাব্দ, 30শে বৈশাখ 1433 বঙ্গাব্দ, 14ই মে 2026 খ্রিস্টাব্দ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:55 হয়ে 58 সেকেন্ড।

আকাশবাণী আগরতলা আমাদের প্রথম অধিবেশনের প্রথম অনুষ্ঠান সূচি আপনাদের জানিয়ে দিচ্ছি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। সকাল 6:15 অঞ্জলি অনুষ্ঠানে শিল্পী পদ্ম মৌলীশ্বর আদিত্য এর কণ্ঠে শুনবেন ভজন। সকাল 6:25 ককবরক অনুষ্ঠান হায়নি করাং। 7:05 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী সুমিত্রা সেন। স্থানীয় সংবাদ সকাল 7:35, 7:40 ককবরক সংবাদ, সকাল 7:45 অভিজ্ঞাপন, সকাল 8:40 জাইনক, সকাল 9:10 দেশবন্ধনা শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, সকাল 9:15 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, সকাল 9:30 নজরুলগীতি শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে, সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান, সকাল 10:30 শুনবেন বাংলা ছবির গান, বেলা 12:00 ককবরক অনুষ্ঠান চখেরাং, বেলা 12:55 চাষের কথা বিষয় খেজুর চাষ, বেলা 1:05 মহিলা মহল, দুপুর 1:40 লোকগীতি শুনবেন নিরঞ্জন অধিকারীর কণ্ঠে, দুপুর 1:50 আধুনিক গান শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। শুনলেন আমাদের প্রথম অধিবেশনের অনুষ্ঠান সূচি আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে।

আমাদের বাড়ির ভিতরের ছাদের প্রাচীর আমার মাথা ছাড়াইয়া উঠিত। যখন একটু বড় হইয়াছি এবং চাকরদের শাসন কিঞ্চিত শিথিল হইয়াছে, যখন বাড়িতে নূতন বধূ সমাগম হইয়াছে এবং অবকাশের সঙ্গীরূপে তাহার কাছে প্রশ্রয় লাভ করিয়াছি, তখন এক একদিন মধ্যাহ্নে সেই ছাদে আসিয়া উপস্থিত হইতাম, দাঁড়াইয়া চাহিয়া থাকিতাম। চোখে পড়িত আমাদের বাড়ির ভিতরের বাগান প্রান্তের নারিকেল শ্রেণী, তাহারই ফাঁক দিয়া দেখা যাইত সিঙ্গির বাগান পল্লীর একটা পুকুর, এবং সেই পুকুরের ধারে যে তারা গোয়ালিনী আমাদের দুধ দিত তাহারই গোয়াল ঘর। আরও দূরে দেখা যাইত তরুচূড়ার সঙ্গে মিশিয়া কলিকাতা শহরের নানা আকারের ও নানা আয়তনের উচ্চ নীচ ছাদের শ্রেণী, মধ্যাহ্ন রৌদ্রে প্রখর শুভ্রতা বিচ্ছুরিত করিয়া পূর্ব দিগন্তের পাণ্ডুলিপ্ত নীলিমার মধ্যে উধাও হইয়া চলিয়া গিয়াছে। সেই সকল অতিদূর বাড়ির ছাদে এক একটা চিলে কোঠা উঁচু হইয়া থাকিত, মনে হইত তাহারা যেন নিশ্চল তর্জনী তুলিয়া চোখ টিপিয়া আপনার ভিতরকার রহস্য আমার কাছে সংকেতে বলিবার চেষ্টা করিত। ভিক্ষুক যেমন প্রাসাদের বাহিরে দাঁড়াইয়া রাজভাণ্ডারের রুদ্ধ সিন্ধুকগুলার মধ্যে অসম্ভব রত্নমানিক কল্পনা করে, আমিও তেমনি ওই অজানা বাড়িগুলিকে কত খেলা ও কত স্বাধীনতার আগাগোড়া বোঝাই করা মনে করিতাম তাহা বলিতে পারি না। মাথার উপরে আকাশব্যাপী খরদীপ্তি, তাহারই দূরতম প্রান্ত হইতে চিলের সূক্ষ্ম তীক্ষ্ণ ডাক আমার কানে আসিয়া পৌঁছিত, এবং সিঙ্গির বাগানের পাশের গলিতে দিবাসুপ্ত নিস্তব্ধ বাড়িগুলার সম্মুখ দিয়া পশারি সুর করিয়া চাই চুড়ি চাই খেলনা চাই হাঁকিয়া যাইত, তাহাতে আমার সমস্ত মনটা উদাস করিয়া দিত। পিতৃদেব প্রায়ই ভ্রমণ করিয়া বেড়াই,

0: থাকিতেন, বাড়িতে থাকিতেন না। তাহার তেতালার ঘর বন্ধ থাকিত। খড়খড়ি খুলিয়া হাত গলাইয়া ছিটকিনি টানিয়া দরজা খুলিতাম এবং তাহার ঘরের দক্ষিণ প্রান্তে একটি সোফা ছিল, সেইটিতে চুপ করিয়া পড়িয়া আমার মধ্যাহ্ন কাটিত। একে তো অনেক দিনের বন্ধ করা ঘর, নিষিদ্ধ প্রবেশ, সে ঘরে যেন একটা রহস্যের গন্ধ ছিল। তাহার পরে সম্মুখের জনশূন্য খোলা ছাদের উপর রৌদ্র ঝাঁ ঝাঁ করিত, তাহাতেও মনটাকে উদাস করিয়া দিত। তার উপরে আরও একটা আকর্ষণ ছিল, তখন সবেমাত্র শহরে জলের কল হইয়াছে, তখন নূতন মহিমার ঔদার্যে বাঙালি পাড়াতেও তাহার কার্পণ্য শুরু হয় নাই। শহরের উত্তরে দক্ষিণে তাহার দাক্ষিণ্য সমান ছিল। সেই জলের কলের সত্যযুগে আমার পিতা স্নানের ঘরে তেতালাতেও জল পাওয়া যাইত, ঝাঁঝরি খুলিয়া দিয়া অকালে মনের স্বাদ মিটাইয়া স্নান করিতাম। সে স্নান আরামের জন্য নহে, কেবলমাত্র ইচ্ছাটাকে লাগাম ছাড়িয়া দিবার জন্য। একদিকে মুক্তি, আরেকদিকে বন্ধনের আশঙ্কা, এই দুয়ে মিলিয়া কোম্পানির কলের জলের ধারা আমার মনের মধ্যে পুলক স্বর বর্ষণ করিত, আর খেলা মাটি হইয়া যায়।
1: শুনলেন সুভাষিত অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ আকাশবাণী আগরতলা। এবারে শুনবেন শিল্পী পদ্মমৌলীশ্বর আদিত্যের কণ্ঠে ভজন অঞ্জলি অনুষ্ঠানে।

এতক্ষণ শুনলেন অঞ্জলি অনুষ্ঠানে ভজন আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ককপরক অনুষ্ঠান। ককপরক অনুষ্ঠানের পর শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রথমে প্রচারিত সংস্কৃত এবং পরে হিন্দি সংবাদ।

ফুংকা হাম আকাশবাণী আগরতলা তাবুক চেংজাগো চিনি তিনি ফুংনি ককবরক আওয়াই পান্ডা হায়ংনি খরাং তিনি সাংগ্রং শাল তালতুং তালনি শাল নৈচি ব্রী চিব্রীরা থামচি বাদিপ্রা বিশি মে তালনি শালচি ব্রী নৈশাই নৈচি দক ইংরেজি বিশি ও পান্ডা আওয়াই খাইজাগি দঙ্গ মিটার নৈরা থামচি দক ফুটা ব্রী এবার সাসাই নৈরা দকচি চুকু কিলো হারজ শালব্রুমনি হাই তিনি ব পান্ডাও কক কাহামনি বিশিং তুই নিনে ও পান্ডানো চেঙ্গানো বেবাক বরক রকনি ইয়কজাক ওয়ানসুকনানি মানথাই দঙ্গু যেন কে বফানো বরক রকনি মানথাই সেগৈ নাহারি মানিয়া ইমাং নুকনানি মানথাই যতনি ন টংনা নাঙ্গু কে বসাওই মানিয়া কাইসা কাইসা ইমাং কুবই ফানো অঙ্গৈ থাঙ্গৈ মানু কোনো বরকন চায়াখলাই সাতকবানি আবো চায়া মৈতুমা নারক নাই জেসা ফুরুফানো দকচি ব্রীনি থংমুং সলাইজাক থাঙ্গৈ মানু গনাংতাই বিগ্রা রকনি বিশিঙ্গ সকাকমুংনি রিক্তাংন ডাক্তি ডাক্তি হুনানি নাঙ্গু হায়াকে হায়ুঙ্গ টংকচাং ফাইগলাক হায়ুংনি বেবাক

0: কাহাম খ্লায়ো হাতৈ তৈন খাটি থানি ব বেলাইন নাংমানি হঞ্জাগৈ টঙ্গু মুয়া বেলাই কথক তৈ পুষ্টি গনাং বিয়ালনি জরা কেব কেব মুয়া চাইন লাংমা মথাঙ্গৈ তনখা অবহাইরক ব ককথুমরক মানমানি টঙ্গু তৈ ওয়ানি থাপলানি চাখৈনি মুই বেলাইন কথক ফাঁস গনাং সুবু সুবু কিসা হা চুকসর সর তৈ কসরনাই হাও ওয়াকাইখে বেলাইন হামসাও ওয়াকাই বেমানি বিশিকনৈনি ইয়াগুলো এবা বিশিক থামন ওয়া গুড়ি ওই মুয়া আচাইনা চেঙ্গু আফরো ওয়ানি গানাগিনি ন যাই যাইখে নাইকানি রক খাইনা নাংনাই যেন অবহাইকে ওয়ান ইসা সাতংমানি বলং রগব আওয়ান কাইমান এবা খেবা নগ্নি আরি রগব কাই ওয়ান এরে মানো যেন অবহাইকে ওয়ারখে নখুঙ্গ আসুদাখে ওয়ান মাননাই তাই মুয়া রগব কিসা মিসা চাওই মাননাই গাছক জরা যেন তাং বিটি ওয়া কাইনেন রুগী সাইমান লাইখা
1: ফাইদি তাক সাইমান লাইন আশা খামক্রাইনি কব তিনি লিউকিমিয়া ব্লাড ক্যান্সার হনমান তৈ কিচা চা সালাইন সাইমান লাইন শালকরক রমই লুমো শাকনি জরারক সাজাগ শাক ফসাই থাঙ্গ তাই বুকুর কসম কসম থাম্পুই ওয়ার মাহাই অঙ্গি থাঙ্গা অবহাই লিউকিমিয়া এবা ব্লাড ক্যান্সার হনে হিনজাগ বুয়া তৈ এবা বুয়া ইয়াফাং তৈ থৈ কুলগো আবন কারি বুকুক তৈ থৈ কুলগো জেফ্রোফানো ফানখে কুচোখে ওয়াইসা উইসুখে মকল তৈব থৈ কুলকমা হাইকে নকজাগ বুকুক রগ কসা অঙ্গ খুঞ্জ রগ মতগৈ বথ্রাই অঙ্গে থৈ ফাইকাকে আবহাই অংখাংখে কসা অংমারক নগ আবহাই অংখে শাক হামগ্রাই নগসং দায়িত্বখেন শাক নাইজাকানি নাঙ্গ যেন তুমুং ন সাইমানো যিনি সাগ গবাংমা বেমার তঙ্গই মানো ফিয়াবা যেন আমজগৈ নাইমানি বিশিঙ্গ সাইমানখা চিনি সাগ থৈ কম হনকে অ বেমার মানজাগ যেন সাগ হান বারা রক তৈ অকলি তরমা হাই রক অঙ্গ অ ব্লাড ক্যান্সার মানজাখায় বিশিকবা এবা নৈচি বিশিং নৈচি নি চেরাই বরৈ চলা রকনি ন অ বেমার অংমানি নুকজাগ ফিয়াবা জেসা উমরনি ফানো অ বেমার মানজাগৈ মানো লিউকিমিয়া বেমার হিনমা অংখা থৈ কুফুর অমহাই বেমার অংখে সাগ থৈ কুফুর পীর সাজাগৈ থাঙ্গো অ বেমার অংখে গুবুনি ক্যান্সার অংমাহাই ন শাক রক রবনমা নুকজাগ অ বেমার চিনি শাক ন তরক তরকে সকমরনানি ফাঁসিংগত লাং থাঙ্গো চিনি সাগ লিটার কাইবা থৈ টঙ্গ অ লিটার কাইবা থৈ তুমং ন থৈ কুফুর বাংখে অ লিউকিমিয়া ব্লাড ক্যান্সার হনে হেনজাগ যেন অ বেমার বাই তমং ন পৈলানি সিমিন শাক হামনগ এবা শাক নাইক্রেং রক বাই যেন চেতনখাই নাইজাকাঙ্কাই যেন বনকাশুই মানো চিনি বৈশাখনি থৈ কুফুর তাং বাংগাই যেন সামুঙ্গ এবার চিনি থৈ পূর্ণাসিনি ন যেন গবাংমা বরক রক চাই জরার ন কাইজাকমানি বাকিব অমহাই বেমার অঙ্গ হনে হিনজাগ তাই তুমুং ন যেন অ বেমার বাই হাকসালি টাই হিঙ্গাই পৈলানো চিনি ক্লাইটাই অংখা যেন শাক হামগ্রাই নগ শাক নাইক্রং বাই নাইজাগৈ চামুং কাহাম জানানি রমদি থৈ খাজাকনাই সং আইরন গনাং মানৈ ফল ফকলা তৈ গক্রাং মানৈ ন গবাংখে জানানি বাকৈ শাকলাই জাগো আবংখা তিনিনি শাক হামগ্রাইনি কগ সং নিউ কিমিয়া ব্লাড ক্যান্সার ন তৈ কিছা সাইমা লাইখা
0: পান্ডাও তাবখানা লাইন তাং বিতিরক নাকাদি ককথুমরক ককথুমনি পুলিয়াও দঙ্গ ত্রিপুরানি আওয়াইজাক আন্দ্রসন হায়ুং বেরেম তেব মুং পীর না বাকি তৈ হায়ুং হাতিও

0: অবনি অং থতকন আওয়াইনা বাকি ত্রিপুরা গ্লোবাল পাইনাপল ফেস্টিভেল নৈশাই নৈচি দক সংসা জাগানো ফাইনাই নৈচি স্নি জুন নিশিমি নৈচি চুকু জুন নৈশাই নৈচি দক সালথামরমই দিল্লি নি মেজর দেনচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম
1: আকাশবাণী বিশি চুকু চি পুমানি নরগৈ কাইসা পান্ডা সংসার জাকনানি থাঙ্গ ক্লাসিক্যাল রেচামুং পান্ডা ক্লাইজাকনাই সুকান্ত একাডেমি ও মেটালনি খনা এবা ফিফটিন মে ও সালমারি ও সানজা জরানি দামদক তামপুরো সুকান্ত একাডেমি ও ক্লাসিক্যাল রেচামুং পান্ডা ক্লাইজাকনানি থাঙ্গি তঙ্গ ও পান্ডা ও যতন মানজাকনানি বাকি আকাশবাণী বখাক থেকে লুকুরত্ন কৈহরজাখা
0: ত্রিপুরাসা হামক্রাই বেতেক হাস্তে হাফাং কাইসা আইমুংনি বিশিংতৈ সাকলাইকা রংরেমদক নিশিমি রেমজারো পড়িনাই সন্দক সরংনাই সরংনাই জগ্রগ্ন প্রিমেট্রিক স্কলারশিপনি বাকি বিএমএস পোর্টালো অনলাইনতে কইলাই ইয়াফারমান বাইনাই বিএমএস ডট ত্রিপুরা ডট জিওবি ডট ইন অ পোর্টালো জুন তালনি সালথামচি নৈশাই নৈচিদক ইংরেজি বেশি জরা কয়লা ইয়াফার মানবাই আনু কয়লা ইয়াফার পুরো স্কল স্কুলনি ইউনিফর্ম চুমচাক কাইসা মাংপিলি পাসপোর্ট সাইজনি রুনা নাংনাই তাইব রুনা নাংনাই এসটি সার্টিফিকেট সুকাং রেমনি মার্কশিট তাই ইনকাম সার্টিফিকেট ইয়াফার নাংনাই তাইব রেশন কার্ড আরো সুরংনাই সুরংনাই জগ্রগনি মুং কাসা জাকুনা নাংনাই তাই ইয়াফার নাংনাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট হাস্তে হাফাংনি ককথুমতাই হুকুমু বেদেকনি সাকথার মুংবাই হাস্তিনি বেবাক হাংকরণ ফাইনাই সালচিচার মে নিশিমি সালচার জুন নৈশাই নিচিদকনি বিশিঙ্গ তংলাং মলনি রংনক হলপজাক তংফ্রু বিষ্মদেব মুকুমু চেরাই থুংনক বাতাইলাইমুং সংসাজাকানু ও বাতাইলাইমুঙ্গ হাংকরনি গবাংমা রংনকনিতেই থুংনুক বদল বদলনি থুংনুক মশানাই রক মানজাক ফাইমায়েন হাংকর বেরেমো থুংনুক বাতাই মুঙ্গ মানজাকনা মুচুংনাই রকনি উমর বাংকু গহনমানি নখা বিশি চিদক অংনা নাগনাই জেরাই রকনি জেসা কক পথমানি সাকাও থুংনুক খ্লাই মানবাইনাই বদল অংনা বদল মশানাই রক অংয়া হনমানি ন খরক বাতাই বাং হনমানি ন খরকসি অংনা নাগনাই থুংনুকনি জরা হনকে সতি নৈচি নিশিমি সতি থামচি জরা অংনা নাগনাই মুচুংনাই রংনক এবা থুংনক বদল রকনি মুং তিসানা বাকি কয়লাই জানি যা হাংকরনি ককথুম তৈ হুকুমু বেদেকনি হাংকর এবা বখাকস্তিনি হাবানগ ফাইনাই সালচিব্রৈ মে জরা হাবানক খুলকজাক জরাও ইয়াফার মানবায়েন কয়লায় রংনক এবা থুংনুক বদলনি মুং খুরসাজাক দংনা নাংনাই খরক বসুক থুংনুক মশানাই তাই থুংনুক সৈনাইনি মুং নাইকলনাইনি মুং আকরকব খুরসাজাক দংনা নাংনাই
1: ত্রিপুরা স্মল ইন্ডাস্ট্রি কর্পোরেশন লিমিটেডনি ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ রায়নু স্লাইজাগৈ কতাল আচকথাই এবা কচার চেয়ারম্যান স্নামজাকনানি ককটুমা রেখা স্নামখরতাই বানিয়া নাইখুংনি বেদেকনি আদংরক তাই সালজা সালিনী বিশিঙ্গন কতাল বাই চেয়ারম্যান স্নামজাগান হইব ককটুমা রেখা
0: লুকুর কচাং কচাংতাই কাহাম করংখে তংমানা বাকি সিপাহী জরা হাঙ্করনি বিশিঙ্গ খবজাক ভারত বাংলাদেশ আর আমচাই রই বারা মিটার আমচাই রগ হর দাম চারনি সিমি তৈনি ফুং দাম্বা জরাও লুকুরকনি সাকাও কিসাসু কেরং বক্সাজাকা বিএনএসএস নৈশাই নিচিথামনি সারা দক চিথাম কেরং নরুকসাওই সিপাহী জলা

0: গনি দাগিফাং ও আওয়নি বিশিংতুই কাইসা কক সাক লাইখা তুমুকে ব কেরং বারকা হানকে বরগ্ন বিএনএসএস নৈসাই নীচি থাম নি ধারা তৈ মাজরা বেরজাকনাই হিনি ব সাজাক্ষা ও কেরং বক সাজাক তঙানো ফাইনাই জুন তালনি সাল চিনই সালমারি জরা আসুক জরা যকথুম রক খালাইখা তাবো খালায়ন সেবুগ বরফ লংমানী ক ত্রিপুরা হাইকোর্ট কাইসা আইমুংনি বিশিংতৈ জুনিয়র গ্রেড ট্রান্সলেটর আচুকথাই সুপুংনা বাকি কইলাই ইয়াচাকি দঙ্গ বেগুলি বুকস আচুকথাই দঙ্গ কাইবা আর বিশিংও ইউ আর দঙ্গ কাইনই এস টিনি বাকি কাইনই তাই এস টিনি বাকি কাইসা খাতি যাক রংমারি হনকে অর সাজাকা ইংলিশ সাবজেক্ট মাস্টার ডিগ্রি খাই যাক এবার কেবা ত্রিপুরানি গসিজাক কক এবার সরকারি কক মাস্টার ডিগ্রি খাই যাক তাই লগিও কম্পিউটার গরংব উংনা নামাই হিনে সাজাগ তালোমান মারি রাজাগান অর খক বাসাই সিনিরা নিশিমি চেঙ্গি খক নই চিবুরই সাই কয়লাইয়া ফরপুর কিসাসুক ফি বোমারা ফানাই এসটি রোগনি বাকি রংমারি সাজাক তঙ্গ রং খক থামরা কয়লাইয়া ফানানি পাইথাক সালমারি হিংকে জুন তালনি সাল চিথাম সালমারি জরা নর অবনতিতে ব যাই যাইকে সিনামুচুংখে ওয়েবসাইট বনাই মানো tsc.nic.in ও ওয়েবসাইট
1: জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড ওয়ান ইলেকট্রিক্যাল গ্রুপ বি গ্রেজুয়েটেড আর গ্রেজুয়েট ব্রক চিতক জাকনাই আপনি বাকে বুকচা থাই দঙ্গ ইউআর খড়গথাম এস সি খড়গসা এস টি খড়গসা বেগলই খড়ক বাদ লংজাকাই আপনি বিশুঙ্গ জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড টু ডিপ্লোমা ইলেকট্রিক্যাল গ্রুপ সি নন গ্রাজুয়েটেড হব বরকচিতক জাকনাই আর তঙ্গ বুক চাথাই তঙ্গ ইউআর খড়ক নই এস টি খড়কসা যতই খড়ক থাম লংজাকাই আপনি বাকি নরক অনলাইনতে টিপিএচসিনি বাকাক থেকে কয়বলাই রহর মানাই কয়বলাই নি পাইথাক সালমারি অংখা 12/6/2026 এবা বিস্কাং তালনি সাল চিনই জরা
0: এনিমাল রিসোর্সেস ডেভেলপমেন্ট বেতেক খাজাক জরানি বাকি ওয়াক ইন ইন্টারভিউ অনাহার জাকি তঙ্গ আচুক থাই নিমং ড্রাইভার বেগুলি বুক যা আচুক থাই তঙ্গ কাইবাচি আর বিশিং এস টি রং বাকি খাতিজাক তঙ্গ কাইচিবা সালচিব্রী মে অবনী বাকি ওয়াক ইন ইন্টারভিউ নাহার জাগান খুয়াইতে সালচি হাঁকর সালচিবা মেওয়ানাহার জাগান সিপাহী জলাতেই উনকুটি হাঁকর সালচিদক সালমারিও নাহার জাগান গুমতিতে ধলাই হাঁকরনি বাকি জরা হানকে ফুং দামচিবাও অবনতি সিনামুচুংখে দেব নরক সাইমানিমানো ও ওয়েবসাইটনি বিশিংতৈ আবংখা www.ardd.tripura.gov.in ও ওয়েবসাইট
1: ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টর বুকচা থাই বরক সুপং জাকনাই আপনি বাকি যতই বুকচা থাই দঙ্গ ফরেস্ট গার্ড বাই ফরেস্টার বরক চিতকনাই নৈসাই নৈরা স্নিচিছা বুকচা থাই দঙ্গ ওমর খাজাক দঙ্গ চিচারনি সিমে ব্রেচি জরা আপনি বাকি রংমারি মাধ্যমিক কুচুক মাধ্যমিক গ্রাজুয়েশন খাইজাকব এপ্লাই খাইমানো কয়বলাই রহরনানি বাকি পাইথাক সালমারি এংখা ও মে তালনি থামচিসা এবার 31 মে জরা আপনি বাকি নরক তৈব কাহামকাই সাইমানানি বাকি নরক ওয়েবসাইট থাঙিব এপ্লাই এবার ওয়েবসাইট থাঙ্গি জানি জানি ডেট নাই নরক এপ্লাই রহর মানবাইনে
0: তাই আসুক থাই দঙ্গ ত্রিপুরা ফেরাং নাইকল নাই বেদেক আর খাজাক জরানি বাকি কাইসা আচুকথাই সুপুংনা বাকি চুকচাক তাই গরং কুক লুকুরকনি থানি কয়লাই এচাক চাকি দঙ্গ মুচুংনাই সামুং নাইনাই রক টি ই আর

0: ভাই রহমান ভাই নেই।
1: তাকে আসুক থাই দো ত্রিপুরা ফেরাং নাইকল নাই বেদেক আর খাজক চরা বাকি কাইসা আচুক থাই সুপুনা বাকি চুকচাক তাই গরংকুক লুকরক থানী কয়লাই এচাকচাকি দো মুচুনাই সামু নাই রক টি ই আর ই ডট ত্রিপুরা ডট জিউ বি ডট ইন ওয়েবসাইট রোজাক ফরমেট কয়লাই ইয়াফার আনবাই নাই যাই যাই খে সুইচা কয়লাই ইমেতালনি সাল চিতক সালমারিনি শারিক দাম্বানী বিশিঙ্গ ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন বিদ্যুৎ ভবন বনমালীপুর আগরতলা 799001 আর স্পিড পোস্টে আর হরমান বাইনাই এবার ইমেল বরজাক দঙ্গ আইংতি বরহরমান বাইনাই আবংখা এস ECY dot TERE TRA at the rate of Tripura dot CUB dot in or an abishing table or Harman by name.
2: Asuk Zora
1: Shebuko Borok Langmani Cook, can I like
2: Tabo Canalina Tini no Bartibani Cook Tini Pungni Dam Batamai Shoti Tamsi Jara Tungmari Nukzaka Tamsi Bray Degree Tech Hamani Changmari নৈচি ব্রে ডিগ্রি সেলসিয়াস তাই তিনি সালনি সাকানি টংমারি টঙ্গানা থামচি ব্রে দশমিক থাম ডিগ্রি সেলসিয়াস তাই খামানি চাংমারি টঙ্গ নৈচি থাম দশমিক ব্রে ডিগ্রি সেলসিয়াস নবার তুই হকনি মারি সাকাও চুকু চিচার খামাও বাঁচি নেই ফুংনি দাম দকদম দাম বাতামি সতী থামচি যারা ওয়াতেই ক্লাইমানি মারি নুকজাখা স্নি দশমিক সা মিলিমিটার তাই নর্থাই অনুকুটিও গবাংখে ওয়াতেই ওয়াই মানুহনিব হজাক্লাই জাকা
1: পান্দাও তাবো খনার জাকানে রচাবমো

0: আশুক জরা কণ্ঠ দিয়ে জমাতিয়ানি খরাং বাইরে চাপমুং খানা বাইখ্যা আকাশবাণী আগরতলা তিনি কক বরক পান্ডা ফুংনি হায়ুনি খরাং অরণ মথাক চিনাইছেন তিনি চিনি হ হায়ুনি খরাং পান্ডা ন কম থিংতানি তঙ্গ আংরুমা
1: আং সবিতা
0: যত ন পাই থাকো হাইন হাই হাম বাই

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠানে শিল্পী সুমিত্রা সেনের কণ্ঠে গান আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই প্রথমে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর শুনবেন স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 5 দিনের সফরের শুরুতে আবুধাবি যাবেন। 6 দিনের সফরে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইটালি যাবেন তিনি। নতুন দিল্লিতে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের 2 দিনের বৈঠক শুরু হবে। বৈঠকে পৌরোহিত্য করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। ইরান যুদ্ধের আবহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে সংযুক্ত আরব আমিরশাহী প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আমিরশাহী এই খবরকে মিথ্যা বলে খারিজ করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজ থেকে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে 2 দিনব্যাপী বৈঠক করবেন। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 5 দিনের সফরের শুরুতে আবুধাবি যাবেন। 6 দিনের সরকারি সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইটালি সফর করবেন। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় সচিব সিবি জর্জ জানান, সফরের প্রথম ধাপে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহী প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহানের সঙ্গে বৈঠক করবেন। জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক নানা স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে 2 নেতার মধ্যে আলোচনা হওয়ার কথা। পশ্চিম এশিয়ায় উদ্ভূত ভূ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে বিশ্বের তেলের বাজারে তৈরি হওয়া সংকটের মোকাবেলায় ভারত তেল সরবরাহের দিকে নজর দিচ্ছে, ফলে 2 দেশের মধ্যে আলোচনায় এই বিষয়টি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহীতে বসবাসকারী 40 লক্ষ প্রবাসী সুযোগ সুবিধার বিষয় নিয়েও কথা বলবেন তারা। 5 মাসের মধ্যে এই দ্বিতীয়বার তারা সাক্ষাৎ করলেন। চলতি বছরের জানুয়ারি মাসে আল নাহিয়ান দিল্লি সফর করবেন।
1: Prime Minister will begin his visit from the UAE on 15 May, where he will meet the President of the UAE, His Highness Sheikh Mohammed bin Zayed Al Nahyan, and exchange views on bilateral relations, in particular energy cooperation.

0: well as regional and international issues of mutual interest. During the visit, both the leaders will discuss avenues to further deepen our bilateral ties in areas including trade, investment, energy, technology, culture, and people-to-people connect.
1: আবুধাবিতে বৈঠকের পর আগামীকাল প্রধানমন্ত্রী নেদারল্যান্ড সফরে যাবেন। 2017 সালের পর এটি হবে তার সেদেশ দ্বিতীয় সফর। সেখানে তিনি রাজা উইলিয়াম, আলেকজান্ডার ও রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী রব জেটনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোর প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্য মূল্য পান তা সুনিশ্চিত করতেই MSP বৃদ্ধির এ সিদ্ধান্ত। সবচেয়ে বেশি সহায়ক মূল্য বৃদ্ধির সুপারিশ করা হয়েছে সূর্যমুখী বীজের জন্য প্রতি কুইন্টালে 622 টাকা, এছাড়া তুলোর জন্য কুইন্টাল পিছু 557 এবং সেসেমি বা তিলের জন্য প্রতি কুইন্টালে 500 টাকা MSP ধার্য করা হয়েছে। উন্নত মানের ধানের গ্রেড এ শ্রেণীভুক্ত ধানের জন্য প্রতি কুইন্টালে MSP ধার্য করা হয়েছে 2661 টাকা। এছাড়া হাইব্রিড জোয়ারের জন্য কুইন্টাল পিছু 4023 টাকা, বাজরার জন্য 2900 টাকা এবং অড়হর ডালের জন্য 8450 টাকা ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার বিষয়ে মন্ত্রিসভার অনুমোদন মিলেছে।
2: खरीफ के लिए जो फैसला लिया गया उसमें जितने भी खरीफ के क्रॉप्स हैं उन सब में कॉस्ट प्लस 50% या 50 से अधिक टोटल 2,60,000 करोड़ रुपए किसानों को पे आउट जाएगा इस पूरे फैसले से। और इस साल का एनुअल खरीफ प्रोक्योरमेंट होगा 824 लाख मेट्रिक टन LMT।
1: 2026-27 বিপণন বর্ষে 824 লক্ষ মেট্রিক টন ফসল সংগৃহীত হবে বলে আশা করা হচ্ছে। এজন্য কৃষকরা পাবেন আনুমানিক 2,60,000 কোটি টাকা। মন্ত্রিসভা কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশনের একটি প্রকল্প অনুমোদন করেছে। এর জন্য আর্থিক বরাদ্দ করা হয়েছে 37,500 কোটি টাকা। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রকল্পের মাধ্যমে সার্ফেস কোল বা মাটির 200 মিটারের মধ্যে থাকা কয়লা ও লিগনাইট গ্যাসিফাই করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর জন্য আনুমানিক 3,00,000 কোটি টাকা বিনিয়োগ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তগুলিকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি জানান, এই সিদ্ধান্তের ফলে কৃষকরা তাদের ফসলের ন্যায্য ও লাভজনক দাম পাবেন যা তাদের জীবনে আরও বেশি সমৃদ্ধি নিয়ে আসবে। তিনি বলেন, আমেদাবাদ ঢোলেরা সেমি হাইস্পিড ডাবল লাইন প্রকল্পের অনুমোদন দেশের রেল ব্যবস্থার আধুনিকীকরণে মাইল ফলক হয়ে থাকবে। কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশন প্রকল্পের প্রসার দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি করবে এবং যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। নাগপুর বিমানবন্দর সংক্রান্ত সিদ্ধান্তের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে বিমানবন্দরটি বিমান চলাচল ও কার্গো পরিবহনের একটি প্রধান কেন্দ্রে পরিণত হবে। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকার অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। কৃষি বিপণন দপ্তরের তরফে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলু, পেঁয়াজ, শাকসবজি, ফলমূল, খাদ্যশস্য, তৈলবীজ সহ সব ধরনের কৃষিপণ্য এবং অত্যাবশ্যক সামগ্রীর আন্তঃরাজ্য পরিবহনে আর কোনো বাধা থাকবে না। জেলা প্রশাসন, পুলিশ, পরিবহন দপ্তর সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে এই নির্দেশ যথাযথভাবে কার্যকর করতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নের সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং ব্যবসায়ীরা এর ফলে উপকৃত হবেন। উত্তরপ্রদেশে গত 24 ঘণ্টায় ধূলিঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে অন্তত 43 জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ভদোহী জেলায়, মারা গেছেন 15 জন, আহত অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। মির্জাপুরে 10 জন, ফতেহপুরে 9 জন, বাদায়ুনে 5 জন এবং বেরেলি জেলায় 4 জন প্রাণ হারিয়েছেন। ধূলিঝড় ও শিলাবৃষ্টির কারণে দেওয়াল ধসে পড়ায় মানুষের ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন। শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েজ। দেশে খেলনা শিল্পের প্রসার নিয়ে ভারত টয়েজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলওয়ালার সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নতুন দিল্লিতে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীদের দুদিনের বৈঠক শুরু হবে। বৈঠকে পৌরোহিত্য করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা ছাড়াও সদস্য ও অংশীদার দেশগুলির প্রতিনিধি দলের প্রধানরা উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই তারা দিল্লি পৌঁছেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করবেন তারা। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা আজ বৈঠকে আন্তর্জাতিক ও আঞ্চলিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে মতবিনিময় করবেন। আগামীকাল ব্রিক্স 20 বলে একটি বিশেষ অধিবেশনে যোগ দেবেন তারা। সেখানে পারস্পরিক সহনশীলতা, সহযোগিতা ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিয়ে

0: আলোচনা হবে। অন্য একটি পর্বে বিশেষ প্রশাসনিক সংস্কার নিয়ে কথা বলবেন তারা। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও রাশিয়া বিজ্ঞান প্রযুক্তি ক্ষেত্রে আদান প্রদান সহ একাধিক সহযোগিতার মাধ্যমে নিজেদের সম্পর্ক দৃঢ় করেছে। ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে আসা রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের নেতৃত্বে আসা প্রতিনিধিদলকে স্বাগত জানানোর সময় একথা বলেন তিনি।
1: The last few years have seen a steady and sustained growth in our bilateral partnership. Its economic and energy dimensions have become more pronounced. Our political cooperation is even more valuable in an uncertain and volatile global environment. We have expanded our collaboration in science and technology. The mobility of talents and skills has acquired greater salience, and our interest in ensuring better connectivity is deeper.
0: এদিকে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, বাহ্যিক প্রতিযোগিতা সত্ত্বেও ভারতে জ্বালানি সরবরাহ সব চুক্তি পূরণ করা হবে। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে লাভরভ বলেন, অন্যায্য এবং অসৎ প্রতিযোগিতা যাতে দ্বিপাক্ষিক চুক্তির কোনো ক্ষতি না করে রাশিয়া তা নিশ্চিত করবে। কুরানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। লাভরভ আরও বলেন, রাশিয়া গ্যাস, তেল এবং কয়লার মতো হাইড্রোকার্বন সরবরাহ বজায় রাখবে। ইরান যুদ্ধের আবহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অত্যন্ত গোপনে সংযুক্ত আরব আমিরশাহী সফর করেছেন। সেদেশের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট নাহিয়ান ঐতিহাসিক এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এদিকে সংযুক্ত আরব আমিরশাহী খবর অস্বীকার করেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় আমিরশাহীর বিদেশ মন্ত্রক বলেছে, এই প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা। তারা জোর দিয়ে বলেছে, ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক স্বচ্ছ এবং তা শুধুমাত্র আব্রাহাম অ্যাকর্ডসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল দুই দিনের সফরে চীনের রাজধানী বেজিংয়ে পৌঁছেছেন। চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে আজ থেকে দুদিনব্যাপী তারা ইরান যুদ্ধ, বিশ্বে জ্বালানি সংকট, দ্বিপাক্ষিক বাণিজ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। হিমাচল প্রদেশের ধরমশালায় এইচপিএসএস স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল পাঁচ দেশ সফরের শুরুতে আবুধাবি যাবেন। ছয় দিনের সফরে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইটালি যাবেন তিনি। নতুন দিল্লিতে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকের দুদিনের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পৌরোহিত্য করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষের চতুর্থ খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। নয়াদিল্লিতে আজ থেকে ব্রিক্সভুক্ত দেশগুলোর বিদেশমন্ত্রীদের দুদিনব্যাপী বৈঠক শুরু হচ্ছে। বৈঠকে সভাপতিত্ব করবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে ব্রিক্স সদস্য অংশীদার দেশগুলোর বিদেশমন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানরা অংশগ্রহণ করবেন। তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করবেন। বৈঠক চলাকালীন ব্রিক্স সদস্য দেশগুলোর বিদেশমন্ত্রীরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক আঞ্চলিক বিষয় নিয়ে মত বিনিময় করবেন। দ্বিতীয় দিনে ব্রিক্স সদস্য অংশীদার দেশগুলো ব্রিক্স এট 20 বিল্ডিং ফর রেজিলিয়েন্স ইনোভেশন কোঅপারেশন অ্যান্ড সাস্টেইনেবিলিটি শীর্ষক একটি অধিবেশনে অংশগ্রহণ করবেন। এরপরে রিফর্মস অফ গ্লোবাল গভর্নেন্স অ্যান্ড মাল্টিলেটারাল সিস্টেম শীর্ষক একটি অধিবেশন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, 2025-এর 26 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনের UNGA80 পার্শ্ব বৈঠকে ব্রিক্স বিদেশমন্ত্রীরা তাদের সর্বশেষ বৈঠক করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আবুধাবি সফর করবেন। এ মাসের শুক্রবার থেকে 20 তারিখের মধ্যে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন, যা তাঁর 5 দেশ সফরের প্রথম গন্তব্য। পররাষ্ট্র মন্ত্রকের পশ্চিম এশিয়া সংক্রান্ত সচিব সিবি জর্জ জানিয়েছেন, তাঁর 5 দেশ সফরের প্রথম পর্বে শ্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি বলেন, দুই নেতা দ্বিপাক্ষিক বিষয়ে, বিশেষ করে জ্বালানি সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মত বিনিময় করবেন। বিগত 5 মাসের মধ্যে শ্রী মোদী এবং সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে এটি হবে দ্বিতীয় মুখোমুখি বৈঠক। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে এবং এর পরিধি বৃদ্ধির ক্ষেত্রে রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। এর ফলে রাজ্য থেকে রেফারেল রোগীর সংখ্যা 80% হ্রাস পেয়েছে। গতকাল রবীন্দ্র শতবার্ষিকী ভবনে স্বাস্থ্য দপ্তর আয়োজিত আন্তর্জাতিক সেবিকা দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী সেবিকা ফ্লোরেন্স নাইটিংগেলের জীবনের সেবামূলক কাজ স্মরণ করে বলেন, তিনি ছিলেন একজন প্রকৃত মানবতরদী। সেবার মধ্য দিয়ে মানুষকে ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি রেখে গেছেন। অর্থনৈতিক বিষয়

খাদ্য কেন্দ্রীয় মন্ত্রিসভা কমিটি সিসিইএ 2026-27 বিপণন মরশুমের জন্য 14টি খরিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি বৃদ্ধির অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের লাভজনক মূল্য পান তা নিশ্চিত করতে সরকার খরিফ ফসলের এমএসপি বাড়িয়েছে। তিনি বলেন, এই খরিফ মরশুমে কৃষকদের আনুমানিক প্রাপ্তি হবে 2,60,000 কোটি টাকা। শ্রী বৈষ্ণব বলেন, সূর্যমুখী বীজের জন্য প্রতি কুইন্টাল এমএসপিতে সর্বোচ্চ 622 টাকার বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। এরপর তুলার জন্য প্রতি কুইন্টাল 557 টাকা এবং তিলের জন্য প্রতি কুইন্টাল 500 টাকা বৃদ্ধির সুপারিশ করা। তিনি বলেন, এ গ্রেড ধানের ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি হবে কুইন্টাল প্রতি 2,461 টাকা, জোয়ার হাইব্রিডের জন্য হবে কুইন্টাল প্রতি 4,023 টাকা, বাজরার জন্য হবে 2,900 টাকা এবং অড়হর ডালের জন্য হবে কুইন্টাল প্রতি 8,450 টাকা। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযানের অঙ্গ হিসেবে আজ থেকে মন্ডল প্রশিক্ষণ পর্ব শুরু হবে। গতকাল আগরতলা এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী খবর জানিয়েছেন। তিনি জানান, আজ আগরতলার নাগেরচোলায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এই কর্মসূচির উদ্বোধন করবেন। চরিলাম ব্লকের অধীনে সুতারমুড়া দাতুশ্রেণী বিদ্যালয়ের সিপাহীজলা জেলাভিত্তিক প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত গতকালের এই প্রশাসনিক শিবিরে সুতারমুড়া, বংশীবাড়ি, রামনগর সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামীণ জনপদের মানুষ তাদের প্রয়োজনীয় প্রশাসনিক পরিষেবা গ্রহণ করেন। হাতের কাছে প্রশাসনিক পরিষেবা পেয়ে খুশি এলাকার লোকজন। প্রশাসনিক শিবিরে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার জেলাশাসক ড সিদ্ধার্থ শিব জয়সওয়াল। সোনা এবং অন্যান্য মূল্যবান ধাতুর উপর আমদানি শুল্ক বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। এই বর্ধিত শুল্ক গতকাল থেকে কার্যকর হয়েছে। অর্থমন্ত্রক জানিয়েছে, সোনা ও রূপার কাঁচামালের উপর 5% এবং প্ল্যাটিনামের কাঁচামালের উপর 5.4% শুল্ক আরোপ করা হবে। এছাড়াও নির্দিষ্ট শর্তাবলী পূরণ সাপেক্ষে মূল্যবান ধাতুর ব্যবহৃত অনুঘটকের উপর 4.35% শুল্ক নির্ধারণ করা হয়েছে। এর আগে চলমান পশ্চিম এশীয় সংকটের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন। ধর্মনগর বিধানসভা কেন্দ্র থেকে সদ্য সমাপ্ত উপনির্বাচনে বিজয়ী বিজেপির জহর চক্রবর্তী গতকাল রাজ্য বিধানসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। বিধানসভার ডোপিতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে অধ্যক্ষ রামপদ জমাতিয়া শ্রী চক্রবর্তীকে শপথ বাক্য পাঠ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সহ বিধানসভার অন্য সদস্যগণ। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত তপশ্রীতে ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় কসমোপলিটন ক্লাব স্ফুলিঙ্গ ক্লাব সেমিফাইনালে উঠেছে। গতকাল আসরের শেষ দুটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। এমবিবি স্টেডিয়ামে স্ফুলিঙ্গ ক্লাব 7 উইকেটে হারবে ক্লাবকে এবং নরসিংহের পিটিএ মাঠে কসমোপলিটন ক্লাব 6 রানে বনমালীপুর ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। আগামীকাল দুটি সেমিফাইনাল খেলা হবে। আগামী 24 ঘন্টায় ঊনকোটি জেলার উত্তর জেলা ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ আকাশ প্রধানত মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.4 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাতের পরিমাণ 7.1 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বিপূর্ণাদেব বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী খনা আবুধাবি বেড়াইমাও থাঙ্গানো অতালনি নৈচি শালমারিনি বিশং মন্ত্রীবক্রক কথা জাগারও বামিরাত নেদারল্যান্ড সুইডেন নরওয়েতে ইতালি বেড়াইমাও থাঙ্গানো বুইহা নাইখুং সালথাং এশিয়ানি তাংক্রা সিবি জর সাকা মন্ত্রীবক্রকনি কাইবা হাকতর বেড়াইমানি পুইলা বখাগো মোজাং মৌদি কথা জাগ আরব আমিরাতনি রাষ্ট্রবক্রক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বাই মালায়ানো খড়ক নিহজানি বিশৃঙ্গ জুদা জুদা নাংকুকমা বাবায় ককলাম অঙ্গানো হনই বসাকা দিল্লি কতালো তিনি নিশমি ব্রিক্স মানজাকমুং হাকতর রকনি বুইহা মন্ত্রী রকনি নখা সালনি ককলাম সালাইমা চেংজাগানো অ ককলাম সালাইমানো তুই দুলানো ভারতনি বুইহা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর অ ককলাম সালাইমা ও ব্রিক্স নি আদং তে মানজাক নাই হাকতর রকনি বুইহা মন্ত্রী তে লুকো আদং বক্রক রক কুথুমলাইমা ও মানজাগানো বরক মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী বাইব মালাইনানি কক তঙ্গো কুথুমলাইমানি কচার ব্রিক্স নি আদং হাকতর রকনি বুইহা মন্ত্রী রক বাইথাংনি হাকতনি হামক্রাই নতুয়ী হায়ুং বেরামনি তাই আনচাই হামক্রাইনি কক নতুয়ী ককলাম সালাইয়ানো রাংসাকতে কুবুনি হলং কচং পাইথানি এবা ইম্পোর্ট খাইথানি ও টেক্স বাং রেখা কেন্দ্র হাপাং অ টেক্স বাং রিমা মিয়ানি সিমি সামুঙ্গ থেপাজাখা রাংকক চং লাইনক সাকা রাংসাকতে রূপফাই রাও বা তে প্লাটিনাম রাও বা দশমিক ব্রী টেক্স ফিনজাখা আবনি সিকাং সালথাং এশিয়াও অঙ্গৈ তংমা জঙ্গজালনি

দুই মন্ত্রী বখরক নরেন্দ্র মৌদি লুকরকন রাংসাক তা পাইদিহিনী কবখা কেন্দ্র হাপামনি কাইসিব্রী ওয়াতিমলনি হুকবার বুথায় চংজাক রাংমারি বাংরানী গসিমং রেখা কেন্দ্রমন্ত্রী সভানি ককলাম সালাইমানী উল ককথুমতে আওয়াইমং মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অ ককন ন সাকা বসাকা হুকবার খ্লাইনাই রকনি মৈ কথং থাই কথং থাই রুবুই রাংমারি কবাং মান্ডানী বাকই ওয়াতিমলনি চংজাক রাংমারি এম এস পি রাং বাং রাজাখা অ ওয়াতিমল হুকবার খ্লাইনাই রক হকনৈ রাশাই দকসি সাই রাজাক সক রাং মানানো মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হাস্তে ও সাকামনি সেবসাপ হামক্রায় তৈ আবুনি মানমুং গবাং খ্লাইথানি হাস্তে হাপাং আলাইদা ফান্ডুই টঙ্গো আবুবাইন হাস্তেনি রেফারেল বেমার রাও চার্সিহাই হলিকা মিয়া আগরতলানী রবীন্দ্র শতবার্ষিকী ভবন সাকাম নাইখুং বাই সংসাজাক হায়ুং বেরেমনি নার্সিং সাল পালাইমুং পান্ডাও মন্ত্রীয়করা অকক্ন সাকা মন্ত্রীয়করা নার্স ফ্লোরেন্স নাইটিঙ্গেলনি লাংমাব চুবা মুংনি সামং তাংমানো মৈতুখলাই সাকা বখরকসা সৈ সৈ বরক মনুষ্যন হামজাকনাই মন্ত্রীয়করা সাকা সাকামনি সেবসাপ হামক্রাইনি বাকি হাস্তে হাপাং হাস্তেও কাইসা মেডিকেল ইউনিভার্সিটি নামই তিসানানী সাকথারই দঙ্গ হাস্তেও তৈব সুপার স্পেশালিটি সাকামতেই কতালমকল নাইজাকমানী সাকামনক আচুক রাজাগানো এডিসি আমসাইও কতাল মেডিকেল রংনক কতর কাইসা স্নামই তিসা জাগানহনিব সাকা মন্ত্রীয়করাতেই বসাকা ও খেপেন খরক সারা বাচি থাম নার্সিং স্টাফ সেবুক চিতক জাখা তৈব খরক সারান চিতক জাগানো চরিলাম ব্লকনি সুতারমুড়া রেমচিনী রংনগ সিপাহীজলা হাঙ্কর বেরেমনি শিবির সংসারজাখা হাঙ্কর নাইকল ফাংবাই সংসারজাক অ শিবির সুতারমুড়া বংশীবাড়ি রামনগর নখবই গানাগিনী আমসাইনি লুকুরক বরকনি নাংমানি নাইকল ফাংনি সেপ নাহারকা নাইকল ফাংনি অ সেপ মানমাবাই খা তংথকলাইজাক আমসাইনি লুকুরক শিবির মানজাখা সিপাহীজলা হাঙ্করনি হাঙ্কর নাইকল ফাং সিদ্ধার্থ শিব জাসওয়াল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান তিনি নিশিমি মন্ডল ফরংমুং পান্ডা চেংজাগানো মিয়া আগরতলাব ককতুমা থুমনাই রকনি থুম প্রদেশ বিজেপি নি খুকফাং সুব্রত চক্রবর্তী অ ককতুমা নরেখা বতেই বসাকা তিনি আগরতলানি নাগের জলাব মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা অ সামংবুতাং চেঙ্গই রিওয়ানো সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বাই নাইকল জাগ্রে এমচিনী আমজকমুংনি অংখারি সাকলাই জাখা মিয়া অংখারি সাকলাইয়ী সিবিএসসি সাকা খরক চিসনি রাশাই দক চিস আর সাইনি কবাং সৃঙ্গাই রক মানজাখা আবনি বিশিঙ্গ পাশঙ্খা খরক চি বা রাশাই স্নি সাইনি কবাং সৃঙ্গাই রক তাকলাই বিশিব পাশঙ্মানী মারি অংখা রাও চারজি বা দশমিক নই ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক তপন মুকুমু অরণি নক আউট ক্রিকেট বাতাইমুঙ্গ কসমোপলিটন ক্লাব তাই স্পোর্টলিঙ্গ ক্লাব সেমিফাইনেল কাশাকা মিয়া কোয়ার্টার ফাইনেল থংমুং কাইনি সংসার জাখা এমবিবি স্টেডিয়ামও স্পোর্টলিঙ্গ ক্লাব উইকেট কাইসনি বাই হারবে ক্লাব নই নরসিংগরনি পিটিএ থংখলাব কসমোপলিটন ক্লাব রান কাইদক বাই বনমালীপুর ক্রিকেট ক্লাব নো মেচেন খা বসকাং সালচিবাও সেমিফাইনেল থংমুং অঙ্গানো তাবুক নবার তিবানী ককতমা বসকাং দামনৈ চিব্রীয় হাস্তেনি উনকৌটি তাই সালচি হাঙ্কর কমাংখে ওয়াতৈ ওয়াওয়ানহনৈ হজাক লাইকা নবার্তিবার নাইখুং আবনকারী কুবুনি জেলাওব ফেরানকগৈ দামসাও ব্রৈচিনি সিমি বাচি কিলোমিটার দবৈ নবার কতর ফাইয়ী ওয়াতৈ বাউইমানো তিনি সালনি তুমারি সাকাও থামচিব্রী ডিগ্রি তে খামাব নৈচি থাম ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টঙ্গানো আইচুক বুখাকো খামানি তুমারি টংমানি নৈচি থাম দশমিক ব্রৈ ডিগ্রি সেলসিয়াস ফুং দাম বাতামৈ সতি থামচি জরা ওয়াতৈ ওয়াকা স্নি দশমিক সাহ মিলিমিটার ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতেই অরণ্য পাইখা উলনি ককতুমা আওয়াইঙ্গানো হরনি দামসিনী তামৈ সতী ব্রৈচি বাওয়া

0: भारत अभियान।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
2: শুভ সকাল প্রিয় শ্রোতা, এক সুন্দর মিষ্টি সকালে আপনাদের সকলকে জানাই আজকের অভিজ্ঞাপন পর্বে অভিনন্দন। আজ আপনাদের সঙ্গে আছে আমি শিল্পী, আর আমার সঙ্গে আছে
3: আমি কোয়েল।

0: সকলকে জানাই আজকের অভিজ্ঞাপন পর্বে অভিনন্দন। আজ আপনাদের সঙ্গে আছে আমি শিল্পী, আর আমার সঙ্গে আছে
1: আমি কোয়েল।
0: প্রচলিত বিশ্বাস ও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভোরের দিকে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে দেখা স্বপ্ন সত্যি হওয়ার সম্ভাবনা থাকে। বুঝতেই পারছেন আজকের বিষয়ে ভোরের স্বপ্ন কি সত্যি হয়। তবে বিজ্ঞান মতে ভোরের স্বপ্ন মূলত আমাদের অবচেতন মনের চিন্তা বা দিনের আবেগের প্রতিফলন। এটি কোনো সুসংবাদ বা শুভ ইঙ্গিত বহন করতে পারে বলে মনে করা হয়। ভোরের স্বপ্ন নিয়ে ভিন্ন ভিন্ন মত, জ্যোতিষশাস্ত্র ও বিশ্বাস। ভোরবেলা দেখা স্বপ্ন যেমন জলপূর্ণ পাত্র, সোনা রূপ বা দেব দেবীর দর্শন, সম্পদ লাভ বা ভাগ্যের উন্নতির ইঙ্গিত দেয়। ধর্মীয় দৃষ্টিভঙ্গি, ভালো বা সুসংবাদ ঈশ্বরের পক্ষ থেকে মনে করা হয় এবং এগুলো সত্যি হতে পারে। বিজ্ঞান ও নিউরোসায়েন্স ভোরের স্বপ্ন মূলত ঘুমের শেষ পর্যায়ে দেখা যায়, যা খুব স্পষ্ট ও আবেগপূর্ণ হয়। ডক্টর শ্রীকান্ত শ্রীনিবাসের মতে এগুলো অবচেতন মনের ভয়, ইচ্ছা বা স্মৃতির প্রতিফলন, যা সবসময় বাস্তব হয় না। সংক্ষেপে বলতে গেলে ভোরের স্বপ্ন মিলে যাওয়া একটি কাকতালীয় ঘটনা হতে পারে, আবার মনের গভীর ইচ্ছার প্রতিফলনও হতে পারে। তবে কোনো স্বপ্নই নিশ্চিতভাবে সত্যি হবে এমন ব্যাখ্যা কিন্তু বিজ্ঞান দেয় না।
1: প্রতিদিন ঘটে যাওয়া অসংখ্য ঘটনা থেকে উল্লেখযোগ্য কিছু বিষয় স্মরণীয় হয়ে থাকে। আজ বৃহস্পতিবার 14 মে, এক নজরে দেখে নিব আজকের ইতিহাসের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিশিষ্টজনদের জন্ম মৃত্যু দিন সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। আজকের দিনেই 1796 সালে ব্রিটিশ চিকিৎসক এডওয়ার্ড জেনার প্রথমবারের মতো গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন এবং 8 বছর বয়সী একটি বালকের শরীরে এটি প্রয়োগ করেন। এটি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অন্যতম বড় মাইল ফলক। আজকের দিনেই ফিলিস্তিনে ব্রিটিশ ম্যান্ডেট শেষ হওয়ার প্রাক্কালে ইহুদি জাতীয় পরিষদ তেল আবিবে স্বাধীন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয় 1948 সালে। আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহাকাশ স্টেশন স্কাইল্যাব কক্ষপথে সফলভাবে উৎক্ষেপণ করা হয় 1973 সালে।
0: আজকের দিনে জন্মেছিলেন ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ১৮৪৯ সালে তিনি ছিলেন বাঙালি কবি ও সাহিত্যিক। 1892 সালে অগ্নিযুগের বিপ্লবী যুগান্তর দলের নেতা ও শ্রী সরস্বতী প্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা অরুণচন্দ্র গুহ জন্মেছিলেন মৃণাল সেন, বাঙালি চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও লেখক। 1923 সালে আর হারিয়েছি আমরা বিশিষ্ট ভারতীয় বাঙালি সাহিত্যিক দেবেশ রায়, বাঙালি ঔপন্যাসিক প্রভাবতী দেবী সরস্বতীকে 1972 সালে আজকের দিনে।

0: সকাল সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা। মে মাসের দ্বিতীয় বিষয় যদি এমন হতো নিয়ে কিছু কথা লিখছি। যদি এমন হতো কথাটি শুনেই রবি ঠাকুরের একটা কবিতা মনে পড়ে গেল। আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা, করি গোটা কয়েক আইনচারি, দুয়ে কি জানায় খুব কষে দেই সাজা। মনে পড়ে গেল অনিল কাপুরের নায়ক সিনেমাটির কথা। একদিনের মন্ত্রী হয়ে গোটা সমাজকে ওলট পালট করে দেওয়া, এত সব যদি এমন হতো এই ভাবনারই ফসল। যদি এমন হতো এই ভাবনায় কত কবিতা, কত গান, কত গল্পের সৃষ্টি হয়েছে। সৃষ্টি হয়েছে রূপকথার গল্প, কল্পবিজ্ঞানের গল্পগুলি। কবি লিখেছেন, একদিন ভাবে ফুল উড়ে যাব কবে, যেথা খুশি সেথা যাব, ভারী মজা হবে। তাই ফুল একদিন মেলে দিল ডানা, প্রজাপতি হলো তারে কে করিবে মানা। যদি এমন হতো হলো কল্পনার জগতে বিচরণ করবার সিঁড়ি, যেখানে নাকি অবাধ স্বাধীনতা, কোনো সীমা পরিসীমা নেই, নেই কোনো বিধিনিষেধ, আপন খুশিতে বিহঙ্গের মতো ঘুরে বেড়াও। মানুষের কাছে যুক্তির চেয়ে কল্পনার মূল্য কোনো অংশে ক্ষীণ নয়। যুক্তি যেখানে এসে থেমে যায়, কল্পনার রথ বেয়ে পরমাত্মা সেখান থেকে অমৃত তীর্থের দিকে যাত্রা করে। তাই তো কবি লেখকদের লিখনীতে তৈরি হয় কত মনোরম সৃষ্টি। মনে মুক্তই পরিপূর্ণ হয় সাহিত্যের ভাণ্ডার। আমিও ভাবি, হতো যদি দুটো ডানা, পাখিদের সাথে জুটে, মেঘেদের সাথে ভেসে উড়ে যেতাম দেশে দেশে। পাসপোর্ট আর ভিসা কিছুতেই লাগত না, দেশে দেশে মোর ঘর আছে, সেই ঘর খুঁজে পেতে কোনো বাধা থাকত না। নমস্কার আনতে বাণী চক্রবর্তী সিদ্ধি আশ্রম আগরতলা।
1: আজকের চিঠি পর্বে পড়ব দ্বিতীয় চিঠি। চিঠিটি পাঠিয়েছেন রমলা মুখার্জি, বইচি, বিবেকানন্দ পল্লী, জেলা হুগলি। লিখছেন, মনের আকাশ ও বিজ্ঞাপন। যদি এমন হতো সকালে পাখির ডাকে ঘুম ভেঙে উঠে দেখলাম আকাশটা নীল, নদীর জল কাঁচের মতো স্বচ্ছ, পৃথিবীর সব দূষণ মুক্ত হয়ে ফুসফুসে অক্সিজেন বেশি প্রবেশ করে অ্যাজমা ব্রঙ্কাইটিসের রোগ অনেক কমে গেছে, নদীর জল স্বচ্ছ বলে মৃত মাছেরা আবার ফিরে এসেছে, তো কেমন হতো? যদি এমন হতো গাড়ির হর্ন, কারখানার ভোঁ ভোঁ নেই, প্রতিযোগিতার চিন্তাগুলো না থাকায় রাতের ঘুম বেশ গভীর, প্লাস্টিক পোড়া, ড্রেনের গন্ধ উধাও, মাটির সোঁদা গন্ধ, ফুলের মিষ্টি গন্ধ নাকে আসছে, কচ্ছপ তিমি জলজ প্রাণীরা প্লাস্টিক খেয়ে মরছে না, প্রবাল আবার রক্ত ফিরে পেয়েছে, বিলুপ্ত প্রায় প্রজাতিরা ফিরে এসেছে, ওজন দূষণও না থাকায় ধান গমের ফলনও বেড়ে গেছে, তবে পৃথিবী আবার শুদ্ধ পরিবেশে জীবজগৎকে নিয়ে নিরাপদে দিন কাটাতে পারত। যদি এমন হতো সুস্থ শিশুরা বইয়ের বোঝায় ক্লান্ত নয়, তারা রূপকথা শুনছে ঠাকুমার কোলে বসে, একান্নবর্তী পরিবারে খুড়তোতো জেঠতোতো সব ভাই বোনেরা মিলে মিশে একসঙ্গে চাটায় পেতে গোল হয়ে পড়ছে, একসঙ্গে খাওয়া দাওয়া করছে, বাড়ির একজন শিশু পড়ে গেলে কাকিমা জেঠিমা সবাই ছুটে আসছে, তাহলে কি ভালোই না হতো? আমাদের ছোটবেলার মতো প্রাতঃ ভ্রমণে দাদু।

এবারে চলে যাচ্ছি আজকের চিঠিপত্রে। আজকে প্রথম চিঠিখানি লিখেছেন বাণী চক্রবর্তী, সিদ্ধি আশ্রম আগরতলা থেকে। লিখছেন, প্রিয় ভিকাপুন,

0: সঙ্গে নাতে গিয়ে চিনছে কোনটা কি কাজ। স্কুল থেকে ফিরে শিশুরা উন্মুক্ত মাঠে দৌড়াদৌড়ি করে হাডুডু চিকিৎকিত এক্কা দোক্কা খেলছে, গাছে উঠে বর্তমান প্রজন্ম আম পেয়ারা পাচ্ছে। তাহলে বর্তমানের শৈশবহীন শিশুদের শৈশবটা আবার ফিরে আসত, তাই না? যদি এমন হতো পৃথিবীতে কোনো বৃদ্ধাশ্রম থাকতো না, বাবা মায়েরা বৃদ্ধ বয়সে কষ্ট করে যে ছেলে মেয়েদের মানুষ করলো সেই ছেলে মেয়েরার কাছেই আশ্রয় পেত, তবে কেমন হতো? কবে ফিরে পাবো সেই আলো মাখা দিন? নাকি পাবই না? নিশ্চয়ই পাবো যদি সবাই মিলে চেষ্টা করি দূষণ মুক্ত পৃথিবী ও মনের শুভকামনায়। ডক্টর রমলা মুখার্জি, বইছি, বিবেকানন্দ পল্লী, জেলা হুগলি।
1: পরের চিঠিখানে লিখেছেন সুলেখা কর্মকার, গ্রাম এবং পোস্ট অফিস আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম থেকে। লিখছেন, স্বপ্ন পরি অভিজ্ঞাপন। আমরা সবাই তো শিশু থেকে বড় হয়ে যাই, কিন্তু ফেলে আসি শৈশব কৈশোর। মন কিন্তু স্মৃতির দুয়ারে ফিরে ফিরে যায়। সেদিন বাপের বাড়িতে গেছি ধর্ম পূজায়, দেখা হয়ে গেল বান্ধবীদের সাথে। সে কত কথা বললাম, ধুর, বিয়ে হয়ে সব যেন কেমন হয়ে গেল। সেই মনের খুশিতে অনেক আনন্দ আর নেই। সংসারের রান্নাবান্না, স্কুলে মেয়েকে নিয়ে যাওয়া, সারাটা দিন কত ধকল। তারপর এটা চাই ওটা চাই, কিন্তু সব যেন নাই নাই। আবার পারিবারিক জমি জায়গা সব হরে হুম্বি নিয়ে অন্যরা বড় লোক হচ্ছে। আমাদের বাপের বাড়িতে কই এমনটা তো ছিল না, এখনো নেই। ওখানকার মানুষগুলো সব হিংসে বিবাদ স্বার্থপরতা এই সব নিয়েই থাকে। কিভাবে অন্যদের ঠকিয়ে নেব এই ধান্দায় ভালো লাগে না। বললাম, আচ্ছা যদি এমন হতো কোনো ট্যাবলেট খেলেই খিদে লাগতো না, খাওয়া দাওয়ার ঝামেলাটা সত্যি থাকতো না আর বল? রাখি বলল, বরং বল এমন যদি হতো আমাদের দেহটাই থাকতো না, যেখানে যখন খুশি চলে যেতে পারতাম, বেশ মজা হতো, তাই না? রুম্পা বলে, সবচেয়ে ভালো হতো পাখি হয়ে উড়ে বেড়াতে পারলে, বরং আরও আনন্দ হতো। যখন খুশি যেখানে যাও, কোনো বাধা নিষেধ নেই। কাকিমা বলল, হ্যাঁ এটা তুমি ভালোই বলেছ, কিন্তু দেখো সবাই এসেছো বলেই এমন মজার গল্পগুলো ডানা মেলেছে। কোথেকে কিষান এসে বলল, পুকুরের জল ভাবে চুপ করে থাকি, হায় হায় কি মজায় উড়ে যায় পাখি, তাই একদিন বুঝি ধোঁয়া ডানা মেলে মেঘ হয়ে আকাশেতে গেল অবহেলে। বুঝলাম জীবনে সবাই সব কিছু পায় না, তবে স্বপ্ন দেখতে বাধা নেই, স্বপ্নই তো আশার প্রদীপ, তাই না বলো অভিজ্ঞাপন? সুলেখা কর্মকার, গ্রাম এবং পোস্ট অফিস আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম।
0: পূর্ব আমাদের পরবর্তী চিঠি পাঠিয়েছেন লালবাজার মাকুড়া থেকে শ্রাবণী মুখার্জি। উপলব্ধির সেই বিকেলের ম্লান আলোটা যখন মহাকাল মন্দিরের সিঁড়িতে এসে পড়েছিল, অনিমেষের মনে হল জীবনটা আসলে একটা গোলক ধাঁধা, আমরা শুধু এক দরজা থেকে অন্য দরজায় ধাক্কা খেয়ে মরি। অথচ শৈশবে শোনা সেই উপনিষদের লাইনটা হঠাৎ ওর ভেতরে গুনগুন করে উঠল, পিতা নহিয়সি পিতা নবোধি, সবাই বলে ঈশ্বর আছেন, কিন্তু ঈশ্বর থাকা আর তাকে অনুভব করার মধ্যে যে আসমান জমিন

0: আফাত সেটা কি বোঝায় সবাই? সমরেশীয় ঢঙের সে শান্ত অথচ ধারালো প্রশ্নটা যেন বাতাসের কানে কানে বাজল, পিতা নসি, তুমি আমাদের পিতা। ব্যাস এটুকু তো একটা ঘোষণা মাত্র, একটা স্টেটমেন্ট, কিন্তু তারপরেই আসছে আসল মোচড়টা, পিতা নবোধে। অর্থাৎ তুমি যে পিতা, সেই বোধটা যেন আমার মধ্যে জন্মায়। মাধবীলতা একবার বলেছিল না, চেনা আর জানার মধ্যে একটা সূক্ষ্ম সুতোর আড়াল থাকে। আমরা চিনি অনেককেই, কিন্তু কজনকে জানি? ঈশ্বরকেও আমরা চিনে রেখেছি ওই পঞ্জিকার পাতায় বা মন্দিরের বিগ্রহে, কিন্তু পিতা হিসেবে তাকে নিজের সত্তায় অনুভব করা, সেই বোধটা সহজে আসে না। একটা সন্তান যেমন ভিড়ের মধ্যে তার বাবার হাতটা ধরে থাকলে নিজেকে সব থেকে নিরাপদ বলে মনে করে, ঠিক সেই নিরাপত্তা আর আশ্রয়ের বোধটাই হলো বোধি। আসলে এই মন্ত্রটা কোনো মন্ত্র নয়, একটা আরতি, একটা জেদ। মানুষ যখন পৃথিবীর সব সম্পর্কের হিসেব মেলাতে গিয়ে ব্যর্থ হয়, যখন স্বার্থ আর ধূর্তামের লড়াইয়ে সে ক্লান্ত, তখনই সেই আদিম পিতার কাছে ফিরতে চায়। সে বলতে চায়, আমি জানি তুমি আছো, কিন্তু আমার পাথর হয়ে যাওয়া মন যেন তোমাকে অনুভব করতে পারে, আমার অহংকার যেন তোমার সামনে নুয়ে পড়তে শেখে। জলপাইগুড়ির সেই কুয়াশা ঘেরা সকাল হোক কিংবা কলকাতার ট্রাম লাইনের ব্যস্ততা, মানুষের ভেতরে সেই একাকিত্ব কাটানোর একমাত্র ওষুধ হলো এই উপলব্ধি, তুমি শুধু আকাশের কোনো দূরবর্তী ঈশ্বর হয়ে থেকো না, আমার প্রতিদিনের রক্ত মাংসের অস্তিত্বে তুমি পিতা হয়ে ধরা দাও। এটাই তো বোধের পূর্ণতা। উপনিষদ আর জীবন দুটো সমান্তরাল লাইনের মতো চলতে চলতে একদিন যখন মিলে যায় কোনো এক নাম না জানা স্টেশনে, তখনই মানুষ বুঝতে পারে ওই একটা মন্ত্রের ভেতরে লুকিয়ে ছিল তার সমস্ত লড়াইয়ের শেষ আশ্রয়। লিখেছেন শ্রাবণী মুখোপাধ্যায়, লালবাজার, বাঁকুড়া থেকে।
1: পরের চিঠিখানি লিখেছেন দেবাশিস খাঁ, কন্যাগর ঘাটাল, পশ্চিম মেদিনীপুর থেকে। লিখছেন, প্রিয় সাথী, প্রতিটি দিনেই নতুন পুরনো বলে কিছু নেই, তবু মানুষের জীবনে এক একটা দিন এমন আসে যেটা স্মরণীয় হয়ে থাকে। সেই দিনটার কথা ভেবে মনে হয়, যদি সেই দিনটা একবার বা বারবার ঘুরে আসত তাহলে কেমন হতো। আমরা একবার সাহেবের বড়দিন উপলক্ষে কোলাঘাটের রূপনারায়ণ নদেতে চড়ুই ভাতি করতে গিয়েছিলাম। যে সকল আত্মীয়রা বাইরে থাকে তারাও এসেছিল আমাদের সঙ্গে আনন্দ শেয়ার করতে। কি ভালো লাগছিল! বিস্তৃত জলরাশি, নদের শান্ত জলে ছোট ছোট ঢেউ উঠছে, সূর্যের নরম মিষ্টি আলো সবুজ গাছে পড়ে ঝলমল করছে, নদের ওপর বাস এবং ট্রেন চলাচলের আপ ডাউন ব্রিজে কত গাড়ি পেছন পেছন ছুটছে, জেলেরা ছোট ছোট ডিঙ্গি লয়ে নদের মাঝখানে সারি দিয়ে বসে আছে, মাথার উপর উন্মুক্ত নীল খোলা আকাশ, নীলেই নীলে অম্বর যেন জলকে ছুঁতে চায়, দারুণ এক প্রাকৃতিক সৌন্দর্য। নদীর দুপায়ে মানুষের ঘর বাড়ি, হোটেল লজ, ব্যবসা বাণিজ্য, রাস্তাঘাট প্রকৃতির সঙ্গে মিলেই মিশে একাকার হয়ে গেছে। আমরা পিকনিক সেরে রাস্তায় রাতের আলো গাড়ির জানলা দিয়ে দেখতে দেখতেই সবাই বাড়ি ফিরলাম। সত্যি সেদিন কি দারুণ মজা হয়েছিল!

0: যদি এমন হতো প্রতিদিন সবাইকে নিয়ে বনভোজন এবং বেড়ানো, কি ভালোই না লাগত। দেবাশিস খাঁ, কোন্নগর খাটাল, পশ্চিম মেদিনীপুর।
1: একটি ঘোষণা, আকাশবাণী স্বমহিমায় পূর্ণ করছে 90 বছর। সেই উপলক্ষে আকাশবাণীর বিভিন্ন কেন্দ্রে 1 বছর ব্যাপী নানান অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। এই উৎসবের অঙ্গ হিসেবে আকাশবাণী আগরতলায় একটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করেছে আগামী শুক্রবার 15 মে 2026 সন্ধ্যে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে। এই মনোজ্ঞ অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। মনে রাখবেন, আকাশবাণীর 90 বছর উপলক্ষে শুক্রবার 15 মে 2026 সন্ধ্যে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে আয়োজিত হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আপনাদের সকলকে রইল সাদর আমন্ত্রণ। ঘোষণাটি শেষ হল।
0: রয়েছে আরও একটি তথ্য, আগামী 16 এবং 17 মে আগরতলায় বসছে রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ওপেন অ্যান্ড গার্লস চেস চ্যাম্পিয়নশিপ। নাগেজলাস্থিত অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের অফিস কক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 6 রাউন্ডের এই প্রতিযোগিতা থেকে জাতীয় অনূর্ধ্ব 13 চ্যাম্পিয়নশিপের জন্য রাজ্য দল গঠন করা হবে। এন্ট্রি ফি 600 টাকা। নাম জমা দেবার শেষ তারিখ আগামী 15 মে বিকেল 4টে পর্যন্ত। রয়েছে আরও একটি তথ্য, ত্রিপুরার বিখ্যাত আনারসকে আন্তর্জাতিক স্তরে আরও পরিচিত করে তোলা এবং বিশ্ববাজারে এর সম্ভাবনাকে প্রসারিত করার লক্ষ্যকে সামনে রেখে দিল্লিতে ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল 2026 আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী 27 থেকে 29 জুন 2026 3 দিনব্যাপী এই উৎসব দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এবারের উৎসবের মূল ভাবনা বা থিম রাখা হয়েছে আনারসে আত্মনির্ভরতা, অর্থাৎ ত্রিপুরা ইন্ডিয়াস গোল্ডেন হারভেস্ট।
1: অভিজ্ঞাপন পর্বে আমাদের কর্মপ্রার্থী বন্ধুদের জন্য এবার থাকছে কর্মখালী বিজ্ঞপ্তি। সিআরপিএফ এ কনস্টেবল পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। শূন্য পদ 9195টি, যোগ্যতা মাধ্যমিক, আইটিআই পাস, বয়স অনূর্ধ্ব 27 বছর। সংরক্ষিত ক্ষেত্রে যথারীতি ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্ত জমা করার শেষ তারিখ আগামী 19 মে 2026। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা আগরতলা সহ বিভিন্ন কেন্দ্রে। বিস্তারিত কল লেটারে জানানো হবে। বিস্তারিত জানতে এদের ওয়েবসাইট পদ ভিত্তিক শূন্য পদের বিভাজন দেখে নিতে পারেন।

0: রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে রাজ্যের 8 জেলায় 11 মাসের চুক্তিভিত্তিক ড্রাইভার পদের জন্য সরাসরি সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শূন্যপদ 50টি, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, বয়স 20 থেকে 40 বছর, সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। 13 থেকে 16 মে পর্যন্ত জেলাভিত্তিক সরাসরি ইন্টারভিউর নির্দিষ্ট সময়ে পূরণ করা আবেদনপত্র জমা নেওয়া হবে। বিস্তারিত জানতে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ওয়েবসাইট দেখে নিতে পারেন। কর্মখালী বিজ্ঞপ্তি শুনলেন।
1: আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো মন, আর মন ভালো থাকলেই কাজে আসে স্বতঃস্ফূর্ততা এবং আনন্দ। মন ভালো রাখার জন্য নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং ইতিবাচক চিন্তাভাবনা করা কিন্তু জরুরি। প্রকৃতির সান্নিধ্যে

0: থাকা, পছন্দের গান শোনা, শখের কাজ করা, পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটানো এবং প্রয়োজনে একা কিছুটা সময় কাটিয়ে কিন্তু মন ভালো করা সম্ভব। তাছাড়াও নিয়মিত ব্যায়াম করলে এন্ডরফিন নামক হরমোন নিঃসৃত হয়, যা মন ভালো রাখতে সাহায্য করে এবং পাশাপাশি রাতে 7-8 ঘন্টা ঘুম মানসিক চাপ কমায় এবং মন শান্ত রাখে। এবং গান শোনা, বই পড়া, বাগান করা বা ছবি আঁকার মতো কাজও কিন্তু মনকে ভালো রাখে। সবসময় ইতিবাচক চিন্তা করার চেষ্টা করুন এবং নিজেকে ভালো রাখার জন্য কি কি বিষয় অবলম্বন করা দরকার সেটা কিন্তু নিজেকেই বুঝতে হবে।
1: আপনারা শুনছেন অভিজ্ঞাপন পর্বে আমাদের নানা বিষয়ের তথ্য এবং কর্মখালীর বিজ্ঞপ্তি। এই পর্বের একেবারে অন্তিম পর্যায়ে আমরা রয়েছি। জানিয়ে দিচ্ছি আকাশ কি বলছে। আগরতলা বিমানবন্দর স্থিত আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হচ্ছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরে তাপমাত্রা পরিলক্ষিত হয় 23.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 52%।
0: আজকের মতো অভিজ্ঞাপন পর্ব এখানেই শেষ করছি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি কোয়েল ভট্টাচার্য।
1: আমি শিল্পী ভট্টাচার্য। আকাশবাণী আগরতলা, আর কিছুক্ষণের মধ্যেই প্রথমে দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ এবং তারপর শিলং কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে।

0: Season ba de ke ba kun puja be ke sanya gang ke abu gang ke sala char pa jona ro le to a am su jara te na
1: ao gang ke jeng jine kamyam chara ko bo khulo go ba ma ha gang chali wi tong mani nuke mano auli eba ke ba je kono kotor kotor city ro gang ka to te gono chali wo hai pano tabu butrek te jine kamyam chara ko bo ma ha ro khulo ka gang ke facial khai jak na hindi hair straight khai jak na hindi ko ba ma bri lo na to ha de ba नों जे थाजोंङो सागा आनि जरा बुजुया बाखे पूजा बा क्रिसमस गायलो बान्दा रखनि बेनि रन्दि मान्थ एबा खेबा तालोनि बेसे रक इनकाम रकलाय
0: नों तो साना थाङा आं गांके सप्ताव दुइबार ले प्रे माने आं फायो कन्टिन्यु फायो अब हंके माने सप्ताव दुइबार हिंगेटा अबो बादे हिंका हंके जनमा पुरके अरत दुगानो समय रिफायो हंके आसे खाये अनि मानलि वान 20,000 लेंग अनि इनकम फायो गांग वान छुगु ए कम से कम अब कम से हंके आं जदि रेगुलर जदि खुल तुम हंके तकिसा बिसिले खलाइमान हनेलांग आबोनो वान छुगु ता 30 उन्दि मान हंग वान छुगु ता हंके अनि जरा कम से आं आसे মানে কম মানে আসক ইনকাম ফাইনকে মানে আর মান যদি জরারি মান খাহকে তে কিসা বেশি পানো মানে মানো না মানছো আং তো মানে খরক সে তো ফ্যামিলি খাজাক ইনকাই আনি সরাইব তো খরং নাই ইনকে বহু বহু স্কুল লগ মেইনটেন খানে না
1: আমি নিজে পালর বড়ি রক তাম তাম খাই জানা নি বাকি কবাং কো ফাই
0: অব হুকাংকে মানে সিং মতো পকিসা পাড়া বিশিঙ্গ বলা গাই এডিসি এরিয়া হাঁকা তো মোটামুটি পাড়া বিশিঙ্গ ন গাই আসে টাউনি হাই তো আসে মানে খেলাই যাওয়া রক করে তাকে মেইন হেঁকায় থ্রেডিং গাই হেয়ার কাট ফেসিয়াল ওপর হলে একদম কন্টিনিউ নস্তো চলো আসে যারা পেলে
1: এমনি তো পারলে তো মুগুরি রঙে বাকি সিমি নামলে হ্যাঁ দা
0: ই ই
1: আও অ পার্লার সামনো কারে নিতে আলকা কোন মুসাসেক সামুক রক্ষে দেখলাই
0: অব বাদে তে আলকা সামুক আনি খাই মানে খেতে গোবাং নতঙ্গ কয়েকটা আং অবন কারিব আনি পার্লার ন কারিব আং জরা রক মা খাঙ্কে আং মুসা মঙ্গ আং মানে জরা রক রিব তাই আং আগে সরাই ভুঁচি মনে রসা মঙ্গলা নিতে মানে অনেক শখ বেলাখানে মৌসুঙ্গ গাই তাহলে জরা জরা মানে বলে আসে খরং তো হামিয়া হাব না বখাও মুচুং মানবাগে আং সুযোগ মা খাঙ্কে আমিয়া কারিয়া আজাগব আং এটেন খাই রসা মঙ্গব তো ক কিসা মিশা প্রাইভেট প্রজেক্ট নি সামু রগব আং করঙ্গ আর জায়গা রগব আং টাইম দিব আমি যত ইন্টারেস্ট দঙ্গ দো গাই সুন যত না আসে তো মিনাস খাই মানুষ গান থাঙ্গ সাইজ বড় খরচ বেশি খেলাই নেবা আনি রে মুসলমান ইনকে গোবাং ন গাই হাইপা না আং যেটি সুবি থামানি নাকা আঙা বলো ইউজ খেলাই নি মুসঙ্গ হাই না এরং এরং সরঙ্গই বা আং খেলাই তারা মুসঙ্গিয়া আবার আং সামুগো ফোনাঙা মুসঙ্গ মানে আ জাগাব যত জায়গা না জরারি মানে বাগে আমি নগকে তঙ্গে মানে জরাকে ইনথাঙ্গ নগে সামু খেলাই কেন টাইম ইনথাঙ্গ হংকে হাইকে আপনি লগে ফ্যামিলি মেনটেনেন্স খাইনে নাঙ্গে টাইম টু টাইম খেলাই আঙ্কে আং কুমফুকে চানা নিশা আনি বাগে কি জরাকে ইনথাঙ্গ ই হব হাইতা গাং অনেক সময়কে আং মানে জরানো মানে ফুসাই নো হর ইনথাঙ্গ হাই ইনথাঙ্গ যাবো
1: আও বেলাখানে হামবাই হিঙ্গে চিনি জরা রক্ত পাইরে উন্দি ফাইগাবা যেন তাবো পাইথাক নি ভাসিং না থাংলাই তঙ্গো বাই নি খনাই জনে লুক রক না তাম কক রক চার না মুছ নি নি বখাও তাম তং খনাই জনে লুক রক নি বাগে আমন কিসা সাই খনাই দি
0: আও গাই আং লুক রক না বল সানা মুছ গো বেসিক্যালি চিন বুরি রক না চিন বুরি রক না বেসি ইনকো খলাই সানাই তাবো হাউস ওয়াইফ রক তা গাই যা রক গাই সরং তং না মুছ নাই রক বংনি বাগে আং সানা মুসুঙ অবন তাবো গোবাং মাসি নিবুরি রঙ এসএসজি নি কাইসা সি নিবুরি রঙ এসএসজি গ্রুপ নি কাইসা খালাইও আজাগানি টিআরএলএম নি হতে গোবাং মা মানে ফ্রি ট্রেনিং দিয়ে যাবো গাই যারা সরঙ্গি তঙ্গ মুসুঙ্গ মেরা পার্লার বেশি আজাগা যত নি তঙ্গ তেলানিকে তেলানি বো তঙ্গ বিউটি পার্লার নি বিউটি পার্লার নি তঙ্গ আজাগা গোবাং মানে ট্রেনিং রেজাংনাই তঙ্গ গাই এসএসজি রঙে কারণে তামাংকে ও বাইসং সাইমান নাই বো ভাইকে সরঙ্গা নাকে যারা ইন্টারেস্ট গনং রক বোর সরঙ্গি মানব গোবাং পরিজাক tongi tongi rono baru bu ang sanamu sungo, ahi no tongi awi, ahi no tongi sedih, samu, jekul samu cikonya, abu jek kelainai, bos hai mana samu.

0: সামুক সামুক
1: আবার
0: সেমিনার হারমুক আবার সামুক যখন কোনো একটা জান জানি যে টেলেন্ট আমার চাই হবো রুমানি অবলে যখন সামুক থেপানা নাগো যাই মানে রুমিসিমে আসবি তফাইব গিয়া যখন অবরং ইউজ খালাইনা নাগো মানে বহাই খেলাই জান জানি যে ইন্টারেস্ট তোমানি খালাই তোমা নাগো যারা পড়া পাই তোমাকে তোমাওই যেটা রুমানি ইন্টারেস্ট তোমানে অব খালাই তোমাকে বসকাঙ্গ ইনকাম সোর্স ফায় তাবুক তাবুং দিন ইনকাম খাইনা তো গবং লামা তো তাহলে কিসা গসরং বংনা নাগো হাইনা যখন সেলের টঙ্কা হাঙ্গে বা বাহাই অ সামুং থেপাই হাঙ্গে যখন কোনো মানে লামা মাইয়া হাইন তো সিনি লাইবো তো যখন সামুং খাইন মাথাং নাই মানে যখন বিজিও একচুয়ালি যখন বিজিও তো মানে কাহাম সেখানে মানো আমি যে সাক সাক মানে পুরো মানতা যখন শরীর হামিয়া ফানো যখন বিজিও তো হাঙ্গে আসুক মানে পবি দো টেনশন পবি দো তোমাকে যখন সাইজন সাইজন হাইনে নগো তোমাকে সে প্রেসার ফায় মানে টেনশন ফায় হামিয়া ওয়ান সঙ্গে ফায় যখন সব সময় যত বানো ফিল গোখলাই তোমাকে বিজি তোমাকে সে মানে শরীর একটিভ দো তো সরাঙ্গতা আও বেলা খেলো নাগো মানে কো সাই খাই গাই আংটাম সাইসে বন বি খক্তি কে চেন বেলা খেলো নাগো মানে কক রক চেন কচারি কালাঙ্কা বাইন হাই বেলা খেলো হামবাই নি চেন আসে জরা কে সঙ্গে তে ফানো চেন নি নাগো মানে জরা রঙ রিমানি বাকে হামবাই হামবাই
2: আও মারে কিচিং আসুক জরা তৈ খাই মাংখা চিনি জাইনং নি আদং বাই থুমৈতো পূজা কগলাম বি টুশিয়ান নতুয়ী বুকুক সমরি দেবমানী খুক্তৈ আও আমন আংব শিকলা রং কক কচানা মুসংতে মারে কেচিং সংন ফাইজি চিং চিনি লামাব এরং তঙ্গাউই চিং মূসায়া মূসা চিনি রং মানো চিং ফুনুক লায়ানো তৈ কিসা মিসা চিং এরং তঙ্গাউই চিং রং পয়সা রংব আজি লায়ানো চিনি শিকলা জীবন চিং হাইন এরং এরং তঙ্গাকে অব বেলাখেনো চিনি বাঙ্গি হামারি কেপলা জাখেনি মানো আপনি বাঙনিও যখন জে মান সাকচিনি জে রংসাক যখন সরং লাইয়ানো তে রং পয়সা রকব কিসামিসা আজি লাইয়ানো আও মারি মারি কিছু ফাইডিংকে যখন তাবো খাইনে হাই খা লাইয়ানো রুচামুং তাকুক শান্তি দেবরমানী খরং বাই রুচাবজাক

আকাশবাণী আগরতলা, এতক্ষণ শুনছিলেন কক পরক যুব অনুষ্ঠান জাইনক। এবারে শুনবেন দেশবন্ধনা। প্রথম গানখানি সোমাশ্রী রায়ের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। নতুন দিল্লিতে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীদের দুদিনের বৈঠক শুরু হবে। সরকার দেশের অভ্যন্তরীণ সরবরাহ বৃদ্ধি ও দাম নিয়ন্ত্রণে রাখতে 2026 সেপ্টেম্বর বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল সংযুক্ত আরব আমিরশাহি, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি এই পাঁচ দেশ সফর শুরু করবেন। অনুমতি ছাড়া এখন থেকে গরু, বলদ ইত্যাদি পশু নিধন করা যাবে না বলে পশ্চিমবঙ্গ সরকার নির্দেশিকা জারি করেছে। রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হবে। উত্তরপ্রদেশে প্রবল ধূলিঝড় এবং ভারী বৃষ্টিতে অন্তত 60 জনের মৃত্যু। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীদের দুদিনের বৈঠক শুরু হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বৈঠকে সভাপতিত্ব করবেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা ছাড়াও সদস্য ও অংশীদার দেশগুলির প্রতিনিধি দলের প্রধানরা সেখানে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তাঁরা সাক্ষাৎ করবেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা আজ বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে মতবিনিময় করবেন। দ্বিতীয় দিনে আগামীকাল সদস্য এবং অংশীদার দেশগুলি ব্রিক্স @20 স্থিতিশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং সুস্থায়ী পদক্ষেপ শীর্ষক বিশেষ অধিবেশনে যোগ দেবেন। আন্তর্জাতিক প্রশাসনিক এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার নিয়েও থাকছে একটি বিশেষ অধিবেশন। উল্লেখ্য, 2025-26 সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ সভার 80তম অধিবেশনে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের শেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সরকার দেশে অভ্যন্তরীণ সরবরাহ বৃদ্ধি ও দাম নিয়ন্ত্রণে রাখতে 2026 সেপ্টেম্বর বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। যদিও ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রে ট্যারিফ রেট কোটা এবং কান্ট্রি স্পেসিফিক কোটা, অ্যাডভান্সড অথরাইজেশন স্কিম এবং অন্য দেশের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে সরকারের বিশেষ চুক্তির ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। সরকারের বাণিজ্য ও উদ্যোগ মন্ত্রকের অধীন বিদেশ বাণিজ্য মহানির্দেশালয় DGFT নির্দেশিকা জারি করে রপ্তানি নীতিতে এই পরিবর্তন এনেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল পাঁচ দেশ সফর শুরু করছেন। সফরের প্রথম পর্যায়ে তিনি যাবেন আবুধাবি, এরপর নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন তিনি। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব সিবি জর্জ জানিয়েছেন, আবুধাবি সফরকালে শ্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন। জ্বালানি নিরাপত্তা, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে দুই নেতা কথা বলবেন। পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহিতে বসবাসকারী 40 লক্ষ প্রবাসী ভারতীয়র কল্যাণে গৃহীত পদক্ষেপ নিয়েও মতবিনিময় করবেন।

0: তারা। পশ্চিম এশিয়ায় উদ্ভূত ভূ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে বিশ্বে তেলের বাজারে তৈরি হওয়া সংকটের মোকাবিলায় ভারত তেল সরবরাহের দিকে নজর দিচ্ছে, ফলে দুই দেশের মধ্যে আলোচনায় এই বিষয়টি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।
1: Prime Minister will begin his visit from the UAE on 15 May, where he will meet the President of the UAE, His Highness Sheikh Mohammed bin Zayed Al Nahyan, and exchange views on bilateral relations, in particular energy cooperation, as well as regional and international issues of mutual interest. During the visit, both the leaders will discuss avenues to further deepen our bilateral ties in areas including trade, investment, energy, technology, culture, and people-to-people connect.
0: প্রধানমন্ত্রী আগামীকালই নেদারল্যান্ডস যাবেন। 2017 সালের পর এটি হবে তাঁর সেদেশের দ্বিতীয় সফর। সেখানে তিনি রাজা উইলেম আলেকজান্ডার ও রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশের প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় যোগ দেবেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী আগামী রোববার সুইডেনের গোথেনবার্গে পৌঁছবেন। সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, গ্রিন ট্রানজিশন এবং স্টার্টআপের মতো বিষয়গুলি নিয়ে বিশদে আলোচনা হবে। সফরের চতুর্থ পর্যায়ে সোমবার প্রধানমন্ত্রী নরওয়ে যাবেন। সেখানে তিনি রাজা পঞ্চম হারাল্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং ভারত নরওয়ে ব্যবসা ও গবেষণা সম্মেলনে ভাষণ দেবেন। মঙ্গলবার নরওয়েতে আয়োজিত হবে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলন। সফরের শেষ পর্যায়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী ইতালিতে প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয় ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েজ। দেশে খেলনা শিল্পের প্রসার নিয়ে ভারত টয়েজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলাওয়ালার সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকারি অনুমতি ছাড়া এখন থেকে গরু, বলদ, ষাঁড়, মোষ বা বাছুর নিধন করা যাবে না বলে নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950 কার্যকর করতে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের তরফে এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেখানে বলা হয়েছে শুধুমাত্র পুরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সরকারি পশু চিকিৎসক যৌথভাবে লিখিত সম্মতি দিলে সংশ্লিষ্ট পশু নিধনের উপযুক্ত বলে শংসাপত্র দেওয়া যেতে পারে। তবে পশুটির বয়স 14 বছরের বেশি হতে হবে এবং বার্ধক্য, আঘাত, বিকৃতি কিংবা দুরারোগ্য ব্যাধির কারণে সে স্থায়ীভাবে কাজ করতে অক্ষম হলে নিধনের অনুমতি মিলবে। শংসাপত্র থাকলেও প্রকাশ্য স্থানে বা রাস্তার ধারে পশু বলি দেওয়া যাবে না। পৌরসভার কসাইখানা বা প্রশাসন অনুমোদিত নির্দিষ্ট কসাইখানাতেই তা করা যাবে। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকার অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। কৃষি বিপণন দপ্তরের তরফে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আলু, পেঁয়াজ, শাকসবজি, ফলমূল, খাদ্যশস্য, তৈলবীজ সহ সব ধরনের কৃষিপণ্য এবং অত্যাবশ্যক সামগ্রীর আন্তঃরাজ্য পরিবহনে আর কোনো বাধা থাকবে না। জেলা প্রশাসন, পুলিশ, পরিবহন দপ্তর সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে এই নির্দেশ যথাযথভাবে কার্যকর করতে বলা হয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং ব্যবসায়ীরা এর ফলে উপকৃত হবে, চাষিরা পণ্যের সঠিক মূল্য পাবেন। পশ্চিমবঙ্গে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হবে। সকাল 11টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার। আজই পরীক্ষার্থীদের মার্কশিট ও সার্টিফিকেট দেবে স্কুল। রেজাল্ট ডট ডাব্লিউবি ডট গভ ডট ইন, www.indiaresults.com ইত্যাদি ওয়েবসাইটে পরীক্ষার ফল জানা যাবে। দীর্ঘ জটিলতা কাটিয়ে কলকাতায় চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের বকেয়া কাজ আগামীকাল শুরু হচ্ছে। নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর মেট্রো লাইনে বাকি থাকা 366 মিটার অংশের নির্মাণ কাজের জন্য বাইপাসের কিছু অংশে দুদফায় নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। প্রথম দফায় আগামীকাল রাত 8টা থেকে 18 মে সকাল 8টা পর্যন্ত পশ্চিম দিকের একটি লেন এবং দ্বিতীয় দফায় 22 মে রাত 8টা থেকে 25 মে সকাল 8টা পর্যন্ত পূর্ব দিকের লেনে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে। উত্তরপ্রদেশে প্রবল ধূলিঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিতে অন্তত 60 জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি 17 জন প্রাণ হারিয়েছেন প্রয়াগরাজে। ভাদোহী জেলায় মৃত্যু হয়েছে 15 জনের, মির্জাপুরে 10, ফতেপুরে 9, বদায়ুনে 5 এবং বরেলি জেলায় 4 জন প্রাণ হারিয়েছেন। 100

0: বেশি আহত মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। বেশিরভাগ প্রাণহানি হয়েছে বজ্রাহত হয়ে। ধূলিঝড় ও শিলাবৃষ্টিতে দেয়াল ধসে পড়ার কারণে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। আগামী 24 ঘণ্টার মধ্যে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ পশ্চিম মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র এবং রাজস্থানের বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর আগামী 3 দিন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, তামিলনাড়ু, পুদুচেরি এবং করাইকলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সিবিআই এর ডিরেক্টর প্রবীণ সুদের কার্যকালের মেয়াদ আরো 1 বছর বাড়ানো হয়েছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর এই নির্দেশিকা জারি করে মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানিয়েছে। মণিপুরে জৌজান্তেক এবং লংসাইতে বিষ্ণুপুর খোপুং সড়কে অজ্ঞাত সশস্ত্র দুষ্কৃতীদের হামলায় গত সন্ধ্যায় একজনের মৃত্যু হয়েছে। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। মণিপুর পুলিশ জানিয়েছে গত সন্ধ্যায় এই ঘটনা ঘটে। IPL ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। হিমাচল প্রদেশের ধর্মশালায় খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। নতুন দিল্লিতে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীদের 2 দিনের বৈঠক শুরু হবে। সরকার দেশের অভ্যন্তরীণ সরবরাহ বৃদ্ধি ও দাম নিয়ন্ত্রণে রাখতে 2026 সেপ্টেম্বর বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চিনির রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। সরকারি অনুমতি ছাড়া এখন থেকে গরু, বলদ ইত্যাদি পশু নিধন করা যাবে না বলে পশ্চিমবঙ্গ সরকার নির্দেশিকা জারি করেছে। খবর শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নয়াদিল্লিতে আজ থেকে ব্রিক্সভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীদের 2 দিনব্যাপী বৈঠক শুরু হচ্ছে। এই বৈঠকে সভাপতিত্ব করবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আবুধাবি সফর করবেন। এই মাসের শুরু শুক্রবার থেকে 20 তারিখের মধ্যে তিনি সংযুক্ত আরব আমিরশাহি, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন, যা তার 5 দেশ সফরের প্রথম গন্তব্য। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে এবং এর পরিধি বৃদ্ধির ক্ষেত্রে রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। এর ফলে রাজ্য থেকে রেফারেল রোগীর সংখ্যা 80% হ্রাস পেয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভা কমিটি CCEA 2026-27 বিপণন মরশুমের জন্য 14টি খরিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য MSP বৃদ্ধির অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের লাভজনক মূল্য পান তা নিশ্চিত করতে সরকার খরিফ ফসলের MSP বাড়িয়েছে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযানের অঙ্গ হিসেবে আজ থেকে মণ্ডল প্রশিক্ষণ পর্ব শুরু হবে। গতকাল প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী এ খবর জানিয়েছেন। আজ আগরতলার নাগেরজলায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই কর্মসূচির উদ্বোধন করবেন। চরিলাম ব্লকের অধীন সুতারমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সিপাহীজলা জেলাভিত্তিক প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত গতকালের এই প্রশাসনিক শিবিরে সুতারমুড়া, বংশীবাড়ি, রামনগর সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামীণ জনপদের মানুষ তাদের প্রয়োজনীয় প্রশাসনিক পরিষেবা গ্রহণ করেন। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পরিচালিত দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষিত হয়েছে। গতকাল ফলাফল প্রকাশ করে CBSE জানিয়েছেন, 17,68,000 বেশি ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছিল। ধর্মনগর বিধানসভা কেন্দ্র থেকে সদ্য সমাপ্ত উপনির্বাচনে বিজয়ী বিজেপি জহর চক্রবর্তী

অনন্তকাল রাজ্য বিধানসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। বিধানসভার লবিতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে অধ্যাপক রামপদ জমাতিয়া শ্রী চক্রবর্তীকে শপথ বাক্য পাঠ করান। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় কসমোপলিটন ক্লাব ও স্ফুলিঙ্গ ক্লাব সেমিফাইনালে উঠেছে। আগামীকাল দুটি সেমিফাইনালে খেলা হবে। আগামী 24 ঘন্টায় 19টি ও উত্তর জেলায় ভারী বৃষ্টিপাতে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম আকাশবাণী আগরতলা। এখন শুনবেন অনুষ্ঠান শ্রীমান শ্রীমতী।

0: শ্রীমান শ্রীমতীর আমি একটি নতুন পর্বে আপনার আজকে শ্রীমান শ্রীমতীর গল্প শুনবো। শ্রীমান হিসেবে যিনি রয়েছেন আমাদের স্যার, আপনার পরিচয়?
1: আমার নাম দীপঙ্কর বর্ধন রায়, আমি এখানে এইখানে আমার জন্ম, আমি জয়নগরে আমাদের বাড়ি। তো আজকের এই শ্রীমান শ্রীমতী অনুষ্ঠানে আমি আসতে পেরে আমার খুবই ভালো লাগছে।
0: আর শ্রীমতী হিসেবে রয়েছে
2: আমি শ্রীমতী অজন্তা বর্ধন রায়। আমার আগরতলা জন্ম নয়, আমার বাবার কর্মসূত্রে আমরা আগরতলাতে এসেছি।
0: স্যার যদি জিজ্ঞেস করি ছোটবেলাটা, অল্প কিছু কথায় যদি বলতে হয়
1: প্রথমেই তো বলতে হয় সেটা অল্প কথাই হবে, এই স্বল্প পরিসরে অনেক কথা বলা তো সম্ভব না। সেখানে ছোটবেলাটা আমার জয়নগরেই আমার জন্ম, মানে আগরতলায়, এবং সেখানে জয়নগরেই বেশিরভাগ সময় কাটা, সেটা স্বাভাবিক কারণেই। বা পাড়ার ছেলে, আমাদের বন্ধু যারা আছেন বা ছিলেন বা এখনো আছেন, বা বান্ধবীরা, আমরা সবাই মিলেই একটা সময় কাটিয়েছি এই পাড়াতেই। বাড়িতে আমার একমাত্র দাদা ও বাড়িতেই আছে, আমরা দুই ভাই। এই সূত্রে আমরা ভাইদের মধ্যে আমাদের একটা বন্ডিং ছিল, সেটা এখনো আছে।
0: যদি জিজ্ঞেস করি
1: সত্যি কথা বলতে, কি আমার বাবা মা খুবই ভালো মানুষ ছিলেন, প্রত্যেকের বাবা মাই থাকেন। তো সেখানে ওনাদের একটা জিনিস হচ্ছে কি, আমাদের খুব স্নেহ যত্ন করেই তো বড় করেছেন, পড়াশোনা করার জন্য আমাদেরকে ভীষণ ভাবে উৎসাহিত করেছেন। আর একটা জিনিস কি, আমাদের সংস্কৃতি চর্চার জন্য উনি আমাদের খুব উৎসাহিত করতেন ছোটবেলা থেকেই। তো সেখান থেকে সেটাতেও আমাদের একটা, বাবা মা দুজনই বাবা কর্মসূত্রে ত্রিপুরা পুলিশে ছিলেন আধিকারিক হিসেবে, তারপরে তো সেখান থেকে উনি অবসর গ্রহণ করেছেন। এবং সেখানের যে সংস্কৃতি চর্চা, ত্রিপুরা পুলিশের কিন্তু একসময় খুব নাম ছিল সংস্কৃতি চর্চা বা নাটকের,
0: পুলিশ ছিলেন পাশাপাশি সংস্কৃতি চর্চা, দুটো খুব মনে হচ্ছে বিপরীত শব্দ। আমি এটা একটু জানি,
1: এটা আমি বলি, আমার বাবা পুলিশের মানে কমিউনিকেশনে ছিলেন। তো কমিউনিকেশনে সেখানে তো আর ওই থানা পুলিশ করতে হয় না, তো সেখানেই একটা জিনিস চাকরি সূত্রে যেখানে ছিলেন, তো সেখান থেকেই ব্যাপারটা। কিন্তু মানে পুলিশ আর আমাদের একটা সবসময় মনে হয় যে পুলিশের সঙ্গে একটা সংস্কৃতির মধ্যে কোনো যোগ নেই, আসলে ব্যাপারটা না। আমার দাদুও উচ্চ আধিকারিক ছিলেন, সে পুলিশেরই ত্রিপুরায়। তো যাই হোক, ওইভাবে আস্তে আস্তে আমাদের ফ্যামিলির সবকিছু ব্যাপার, মানে পরিচিতিটা বলতে গেলে ওইভাবেই বলতে হয়। তো আমরা ওইখান থেকেই সবকিছু শিখেছি, মানে ওনাদের কাছ থেকেই সবকিছু শেখা, অনুপ্রেরণা পাওয়া সবকিছুতেই। মায়ের ভূমিকাটা ছিল কিরকম ভাবে, স্নেহ যত্ন করে যেরকম মারা লালন পালন করে ছেলেপেলেদের বা মেয়েদের, তাই করে সেইভাবেই করেছেন। আর মা খুব একটাই জিনিস, খুব সংস্কৃতি পরায়ণ ছিলেন সবসময়, কিন্তু আমাদেরকে ওই সংস্কৃতি চর্চায় আমাদের খুব ভালো করে কিভাবে চলতে হবে সেখানে আমাদের জীবনের শিক্ষাটা দারুণ ভাবে করেছেন উনি। সেতে আমরা অনেকটা তো উৎসাহিত হয়েছি, সবকিছু শিখতে পেরেছি, আমরা অনেক কিছু জিনিস জানতে পেরেছি। তো এটা ঠিক ওইভাবেই আমাদের জীবনটা চলছে, এখনো চলছে। ওনারা নেই আজকাল পৃথিবীতে, তো তাই হোক ওনাদের শিক্ষাটা নিয়েই কিন্তু আমরা চলছি।
0: যদি ম্যাডাম আপনাকে জিজ্ঞেস করি ছোটবেলার দিনগুলো কেমন ছিল, বা এই যে পরিবারের সঙ্গে কাটানোর সময়টা,

0: আপনার এই যে নাচের জগতে আসার সেটা কবে থেকে বা কার থেকে অনুপ্রেরণা?
1: এই আমার ছোটবেলা কেটেছে শিলচরে, আমার জন্ম শিলচরে। ও আমার বাবা ছিলেন পোস্ট অফিসের পোস্টমাস্টার, তো ওনার তো ছিল মানে ট্রান্সফারের চাকরি ছিল। তো আমরা ট্রান্সফার হয়ে আগরতলায় এসছে, আমার বাবা ট্রান্সফার হয়ে আগরতলায় এসছে 1974, ঠিক আছে। তো তখন থেকে আমরা আগরতলায় থাকি। তো তখন আমি আগরতলায় এসে আমার যদ্দুর মনে পড়ছে, আমি ক্লাস টু তে এসে আগরতলায় ভর্তি হয়েছি, হ্যাঁ বিজয় কুমার স্কুলেই ভর্তি হয়েছি। তো এখান থেকেই আমাদের পড়াশোনা সবকিছু শুরু। আর আমরা আমার বাড়িতে আমরা চার বোন, এক দাদা আমার, মানে সবাই মিলেই কাটাতাম, খুব আনন্দে কাটাতাম সবাই মিলে। আর আমার মা আমাদের অনেক ছোটবেলায় মারা গেছেন, তখন আমি মাধ্যমিক পরীক্ষা দেব এই টাইমটাতে মারা গেছেন। তারপর তো আমরা বাবার সাথেই কাটিয়েছি, খুব ভালো কাটিয়েছি। বাবাই আমাদের ভীষণ ভাবে যত্ন করে আমাদের বড় করেছেন। তো এইভাবেই আমার ছোটবেলাটা কেটেছে।
0: নাচের জগতে
1: বলছি, আমার ফ্যামিলিতে এমন নাচ গানের মধ্যে কেউই ছিলেন না। তবে আমি বিশেষভাবে, আমার বাবা যখন আগরতলায় এসেছিলেন, তখন আমরা রামনগরে শঙ্করচুরিতে বাবার পোস্ট অফিস ছিল, ওইখানেই আমরা থাকতাম, পাশে আমরা থাকতাম। তো ওইখানে আমাদের পাশেই, তখন তো আমরা নতুন এসেছি আগরতলায়, তো পাশেই সত্যেন দাস একজন গানের টিচার ছিলেন, মানে বিখ্যাত গানের মাস্টারমশাই ছিলেন। তো ওনার মেয়ে ছিল বাবলি, অনিন্দিতা, ওর আসল নাম ছিল অনিন্দিতা। তো ওর সঙ্গে আমার ভীষণ বন্ধুত্ব হয়েছে, আমরা একই বয়সে ছিলাম। তো ওর সাথে আমার খুব বন্ধুত্ব হয়েছে। তো ওর ওদের মানে আমাদের যে শঙ্করচুরিতে বাড়ি ছিল, পাশেই রামনগর 3 নম্বর ওই শমিক দাস বিখ্যাত সঙ্গীত শিল্পী ছিলেন, ওনার বাড়িতে আমরা ভীষণ ভাবে যেতাম, ওনার বাড়িতে গিয়ে খেলতাম। হ্যাঁ, তো আমরা যখন খেলতে যেতাম, তখন ওই স্যার যে মানে সমীর কান্তি দাস, উনি আমাকে দেখে জিজ্ঞেস করতেন যে কিরে মানে গান শিখবি? তো আমি বলতাম হ্যাঁ গান শিখবো। তো ওনার প্রথম স্কুল সূর্যঝর্ণা, সূর্যঝর্ণার কিন্তু প্রথম ছাত্রী ছিলাম আমি। তো আমাকে উনি বললেন যে তুই আয় এসে গান শিখ। তারপর আমি এসেছি উনার বাড়িতে, আসার পরে গান শিখতে শুরু করেছি। তখন ক্লাসে একজন স্টুডেন্ট নেই, আমি একা। তো ওখান থেকে শুরু করেছি। তারপর তো আস্তে আস্তে প্রচুর স্টুডেন্ট হচ্ছে স্যারের এখানে। তো হওয়ার পরে তো স্যার আমাদেরকে দিয়ে ওই বিভিন্ন ধরনের গীতি নাট্য করাতেন, এর গীতি আলোক্য করাতেন। তো স্যারই গান করাতেন সবাইকে দিয়ে, স্যারই নাচ শেখাতেন, তো সবকিছু স্যারই করাতেন। তো এইভাবে তো এখানে করছি, করতে করতে স্যার একদিন আমাকে বললেন, ও এখানে আমরা অনেক কিছু করতাম, অরুণ মোহন, কিরণমালা, বুদ্ধ মিথুন, মিথুন নামে পুতুলটি, অনেক কিছু করিয়েছেন স্যার। তো করানোর উপরে স্যার একদিন আমাকে বলছেন যে আমার মনে হয় তোর গানের থেকে নাচটাই ভালো হবে। তখন আমি বললাম ঠিক আছে। হ্যাঁ, তো তখন স্যার আমাকে কি করলেন, প্রথমে উনি আমাকে রবীন্দ্র পরিষদ আছে না, রবীন্দ্র পরিষদে আমাকে নিয়ে গেলেন। তখন আমার মানে হীরা দিদি উনি, হ্যাঁ নৃত্য গুরু হীরা দিদি উনি, তখন ওনার ওইখানটায় ক্লাস করাতেন। তো আমি প্রথম ওনার সান্নিধ্যেই নাচ শুরু করি। তারপর আমার যাতায়াতে একটু অসুবিধা হওয়াতে স্যার তখন কি করলেন যে বললেন এতটা দূরে যাওয়া আসাটা তো একটু কষ্ট হয়ে যাচ্ছে, তখন স্যার আমাকে নিয়ে গেলেন আমাদের রামনগর 3 নম্বরের শেষ মাথায় পদ্মিনী চক্রবর্তী, ডক্টর পদ্মিনী চক্রবর্তী, ওনার কাছে নিয়ে গেলেন। ওনার কাছ থেকে আমি প্রথম নাচ মানে শুরু করলাম। তারপর মিউজিক কলেজে নাচ করলাম, আমার নৃত্যগুরু যে এখন বর্তমানে যে দিদি আছেন। তো আমি বলবো যে আমার স্যারের কাছ থেকে মানে ডক্টর সমীর কান্তি দাস মহাশয়ের কাছ থেকেই আমার প্রথম হাতে খড়ি এবং এটার পেছনে গিয়েছিলাম, সেটাই ওনার জন্যই আমার আজকে নাচে আসতে পেরেছি। তো যাক এখন নিজের স্কুলও করছি নালন্দা। তো এই আর কি, এখন স্টুডেন্ট টুডেন্ট নিয়ে খুব আনন্দেই খুব ভালো কাটে, এই আর কি চলছে।
0: আর স্যার যদি জিজ্ঞেস করি অল্প কথায়, স্কুল জীবনটা কেমন ছিল বা স্কুল জীবনের কোন স্মৃতি যেটা এখনো মনে আছে?
2: স্কুল জীবনের তো অনেক স্মৃতি, সেটা বলে বোঝানো যাবে না, অনেকটা বড়। তো স্কুল জীবনটা যে কোনো ছাত্র ছাত্রীদের বা মানুষের যারা পড়াশোনা নিয়েই থাকতেন বা এখনো আছেন, সেটা কিন্তু শুরুটাই কিন্তু স্কুল, হ্যাঁ স্কুল জীবনটাই কিন্তু সবচাইতে বেশি আনন্দের হয়। তো আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তো স্কুল

0: জীবন আমি উমাকান্ত একাডেমিতে, প্রথম আমি শিশু বিহারে, আমাকে ছোটবেলায় যে নার্সারিতে শিশু বিহারে ভর্তি করানো হয়েছিল, তার পরবর্তী সময়ে আমাকে উমাকান্ত একাডেমিতে ভর্তি করানো হয়েছে আমার মানে বাড়ি থেকে গার্জিয়ানরা। তো সেখানে উমাকান্ত একাডেমি থেকেই আমার পড়াশোনা সবকিছু। তো একটাই জিনিস হলো যে স্কুলে অনেক কিছু আমরা করতাম, স্কুলে সত্যি কথা বলতে কি আমরা স্কুলে ক্লাস করার পরে মানে ক্লাসের ছুটির পরে সেখান থেকে উমাকান্ত একাডেমির মাঠেই খেলাধুলা, সে খেলাধুলো করে সেখান থেকে আবার স্নান করতে যেতাম। আমার সেখানে একটা পুকুর পন্ড এখনো আছে, সেটা সুইমিং পুল, সেখানে আমরা সাঁতার কাটা, সেখানেই সবকিছু শেখা। তো স্কুলের মনে শেষ করতে পারবো না। আর বন্ধুদের সঙ্গে এখনো যোগাযোগ হয় এই বয়সে, চাকরি সূত্রে যেহেতু এখনো মানে অবসর গ্রহণ করেছি, তো বছর তিনেক হয়ে আসছে, তো এখনো স্কুলের বন্ধুদের সাথে কিন্তু যোগাযোগ আছে। ওরা বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আছে, কি আগরতলায় আছে, কি বিদেশে আছে, ওদের সঙ্গে এখনো যোগাযোগ হয়, কথাবার্তা হয়, খুব আনন্দের ওই সময়টায়।
1: একটু আগে ম্যাডামের কাছে শুনছিলাম শুরুটা, আপনাকে যদি জিজ্ঞেস করি পেশা এবং নেশা কিভাবে জীবনে এগিয়ে গেলেন?
0: ব্যক্তিগত ভাবে পেশা মানে কি, আমি স্কুল জীবনের পরে আমাকে ইঞ্জিনিয়ারিং এর ঢুকতে হলাম, সেটাই সেখান থেকে সেই সেই পড়াশোনার ফাঁকে ফাঁকে তো অন্যান্য, এটা হচ্ছে পেশার দিক। সেখান থেকে আস্তে আস্তে পাশ করে সেই আমাকে আবার চাকরিতে, সে চাকরি করলাম প্রায় 37 বছর, 38 বছরের মতো সব মিলিয়ে ত্রিপুরা সরকারের, তারপরে তো এখন অবসর গ্রহণ করেছি। এইটা হচ্ছে পেশার দিকটা। আর নেশার দিকটা ছিল ওই যে বললাম ছোটবেলা থেকে সাংস্কৃতিক পরিমণ্ডলেই আমাকে বড় হওয়া বাড়িতে, সেখান থেকে আমার গান বাজনা, সেখান থেকে আমার নাটক, বিশেষ করে নাটকে আমার ঝোঁকটা ছিল, এবং নাটক অনেক নাটকের সঙ্গে না। এটা কি হতো আমি বলি যে অ্যাকচুয়ালি আগের দিনে মানে সেখানে তো সোশ্যাল মিডিয়া বা টিভি এইগুলির ব্যাপার ছিল না, আমাদের ছোটবেলার কথা বলছি, প্রত্যেক পাড়াতেই কিন্তু গান বাজনার চর্চা, আবৃত্তির চর্চা বা নাটকের চর্চা, এটা কিন্তু একটা হতো সবাইকে, যে পাড়াতে যারা বয়োজ্যেষ্ঠ যারা আমাদের দাদা বা দিদিরা ছিলেন বা কাকু জেঠুরা ছিলেন, বা আমার বাবাকেও দেখেছি, উনিও বাবাকে আমরা সেই নাটকে আমাদের এতে পাইনি, কিন্তু পাড়ার ছোটদের নিয়ে বাবা নাটক টাটক করেছেন, এটা শুনেওছি। তো যাই হোক, আমরা কি করেছি, পাড়ার যারা দাদা বা কাকারা আছেন, আমরা একটু নাটক করার হয়তো ইচ্ছে হলো, আমাদের বন্ধু বান্ধবদের নিয়ে আমরা শুরু করলাম, তারপরে ওনারা এসে কিছু দেখিয়ে দিতেন, সেখান থেকে একটা তো শিক্ষা হয়েছেই। তারপরে আগরতলা শহরের সত্যি কথা দিকপাল অনেক শিল্পী যাদের কাছে, যাদের কাজ দেখে দেখে অনেক কিছু শিখেছি, এখনো কাজ করছি। আর তার মধ্যে আমার একটু বিষয় হচ্ছে স্টেজ ক্রাফট, এইগুলোর দিকে আমার একটা নেশা ছোটবেলা থেকেই ছিল। তারপর যখন আমার পড়াশোনার সুবাদে যখন আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম, ইঞ্জিনিয়ারিং পড়ার সময় সে মাপঝোঁকের একটা ব্যাপার থাকে, সেটা করতে করতে তারপর আস্তে আস্তে আবার এদিকে ঝুঁকে গেল। সেইটা যদি বলি, এটা তো বলতে গেলাম যে বললাম, সেটা আমার শৈশবে, সেটা বাবার হাত ধরেই ত্রিপুরা পুলিশে মানে সাইটে মানে 60-এর দশকে হবে, 60-এর শেষ দিকটায়, সেখানে আমার 6-7 বছর বয়স, আমার যতটুকু মনে পড়ে বাবার হাত ধরেই তাদের যে রিক্রিয়েশন ক্লাব, সেখানে একটা নাটকে অভিনয় করা শিশু শিল্পীর, সেটা আমার যেটা মনে হয় খুব সম্ভবত নাটকটার নাম ছিল ষোড়শী, মানে আমি বলতে পারছি না, আমার বাবা পরমেশ্বরের অভিনয় মানে মহাদেবের একটি অভিনয় করেছিলেন, সেখানে আমাকে নন্দী ফিরিঙ্গি বলে একটা চরিত্র কিছু একটা দেওয়া হয়েছিল, আমার সঙ্গে আরেকটি বাচ্চা ছিল, সেই তার কথা আমার কিছু মনে নেই, তো দুজনই আমরা করেছিলাম, সেটা আমার যতদূর মনে পড়ে। তারপর তো এক এক করে আমি নাটকে কিছু কিছু মানে এখানে স্কুল জীবনে আমি কিছু অভিনয়, তারপরে আমি চাকরি জীবনে তো এসেছি, তখন তো আমাদের বাধ্যতামূলক অনেকগুলোই করতে হতো, আন্ত অফিস নাটক প্রতিযোগিতা আমি অভিনয় করেছি। তো আমার ম্যাক্সিমাম কাজটা আমার কিন্তু ওই স্টেজ পরিকল্পনার কাজটাই আমার বেশি হতো, মানে এটা এখনো এখনো করছি।
1: ধীরে ধীরে যখন আপনি নাচটাকে নিয়ে শিখছিলেন বা নাচটা করছিলেন, বলছিলেন যে সূর্যের কাছেই আপনার যাওয়া এবং সেখান থেকেই নাচের শুরু, তখন বুঝতে পারলেন যে এটাই আমার ভালো লাগা, এটাকে নিয়ে আমি এগিয়ে যাব, বা কিভাবে এই বোধটা তৈরি হলো?
2: বোধটা তৈরি হলো যখন আমি মানে মিউজিক কলেজে নাচ শিখতাম, হ্যাঁ, তখন তো আমাদের ম্যাডাম মানে আমার গুরু ডক্টর শ্রীমতী পদ্মিনী চক্রবর্তী, উনি ক্লাস করাতেন, তারপর এখানে ক্লাস করতাম, তারপর মাঝে

0: উনি বলতেন, মানে ছোটদের তোরা ক্লাস করা, হ্যাঁ, এইভাবে করে করে তখন মাথায় এলো যে, তারপর ছোট ছোট বাচ্চাদের, আমি মন্টেসরিতে চাকরি করতাম, হ্যাঁ, মন্টেসরিতে চাকরি করতাম, তখন ওইখানে বাচ্চাদের একটু নাচ শেখানো, মানে শেখাতাম, ওই সমস্ত করে করে তারপর মনে হলো যে আচ্ছা, মানে ভালো যে শেখাই, বা আমার গুরু যিনি শ্রীমতী প্রদীপ চক্রবর্তী, উনি আমাদের ভীষণ উৎসাহ দিতেন। উনি আমাকে প্রথম উনি আমাকে পাঠিয়েছিলেন যে ওনারই, মানে বন্ধু বান্ধবীদের, মানে ওনার ননদের ছোট ছোট বাচ্চাদেরকে শেখানো, এই ফার্স্ট আমার শুরু হলো। মানে এইটা তখন তখন কি তখন কলেজে পড়ি, কলেজ ফার্স্ট ইয়ার এরম পড়ি, তখন উনি আমাদের পাঠাতেন যে যা ওকে গিয়ে নাচ শেখা। মানে এইভাবে আমি টিউশনটা শুরু করি, টিউশন মানে গিয়ে গিয়ে শেখাতাম আর কি, সব পরিচিতদের। তো ওইখান থেকে উৎসাহটা
1: বেশি ভালো লাগতো নাচ শেখানো, না মাসের শেষে মাইনে?
0: না, মাইনেটার প্রতি আমার এখনো কোনো ঝোঁক নেই, আমি এটা নিয়ে একদম চিন্তা ভাবনা করি না। আমার উৎসাহ
1: কেন জিজ্ঞেস করলাম, কারণ তখন তো কলেজ লাইফ,
0: যাই পাই, তখন তো খুবই সস্তা, রিক্সা ভাড়া কত, 50 পয়সা, 1 টাকা এরকম ছিল রিক্সা ভাড়া। তখন মনে হতো কি, তখন মনে হতো রিক্সা ভাড়াটা পেলেই হয়েছে, মানে আমি এত করে যেতে পারি আসতে পারি ওইটুকু পেলেই আমার যথেষ্ট, এর বেশি আমাদের এত চাহিদা ছিল না। আমরা এরকম ভাবে বড় হয়েছি যে সাংঘাতিক যে একটা চাহিদা, এটা করব সেটা করব, ওই চাহিদাটা আমাদের কোনো দিনই ছিল না, বা আমরা অভাবে কোনোদিন থাকিনি। আমার বাবা তো পোস্টমাস্টার মশাই ছিলেন, আমরা খেয়ে পড়ে ভালোভাবেই বড় হয়েছি সবাই, সেই ব্যাপারটা ছিল না। কিন্তু মাথায় আমার ছোটবেলা থেকেই কোনোদিনই মানে ওইটা ছিল না যে টাকা পাবো, ওইটা করব সেটা করব, ওই জিনিসটা আমার মাথায় কোনোদিনই ছিল না। হ্যাঁ, তো ওইভাবে শুরু হলো। তারপর ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তাও আগে আমি আমার মানে দিদিমণি, মানে প্রদিনি গুরুর কাছে প্রথম পারমিশন নিয়েছি যে আমি এরকম ভাবে স্কুল করবো কিনা বা খুলবো কিনা। তো উনি বলছেন হ্যাঁ কর। তখন আমি এই বাড়িতে, আমারই শ্বশুর বাড়িতে, আমার আমারই বাড়িতেও আমার শ্বশুর শাশুড়ি ওনাদের ভীষণ উৎসাহ ছিল, মানে এইসব ব্যাপারে, মানে ভীষণ, মানে কি বলবো, সাংঘাতিক উৎসাহ পেয়েছি, সাপোর্ট পেয়েছি এই বাড়ির থেকে।
1: কলেজে
0: যত প্রোগ্রাম টোগ্রাম হতো ওইগুলি তো আমরাই করতাম, হ্যাঁ, আর আমার বান্ধবীদের মধ্যে স্কুলেও আমরাই করতাম, আর আমার বান্ধবীদের মধ্যে মানে আমি নাচতাম। আমার যারা, আমরা 6 জন বান্ধবী, মানে ছোট থেকে বড় হয়েছি, আমাদের এই 6 বান্ধবীর মধ্যে আমি নাচতাম, কাজে আমার নাচ, আমি যখনই মানে রিহার্সাল যেতাম বা প্রোগ্রাম করতে যেতাম, তো আমার বান্ধবীরা তো সবসময় আমার সঙ্গেই থাকতো, আমার বাবার মা চাইতো আমার বান্ধবীরা সবসময় আমার সঙ্গে থাকতো।
1: আর এই যে নাচ শেখার ব্যাপারটা, সেটা বাবা কিভাবে নিয়েছিলেন?
0: বাবা তো ভীষণ ভাবে ভালোভাবেই নিয়েছেন, কোনোদিন কোনো কিছুতে বাধা দেননি। তো এইভাবে বাবা যদি বাধা দিতেন তাহলে তো কিছুই করতে পারতাম না, মিউজিক কলেজেও যেতে পারতাম না, তারপর দিদির কাছে নাচ শিখতে পারতাম না।
1: পোশাক, নাচের সাজসজ্জা, এই ব্যাপারগুলি কেমন লাগতো?
0: এই ব্যাপারগুলি তো খুবই ভালো লাগতো। তো আমার এই নাচের সাজ পোশাক বা শাড়ি কেনা বা গয়নাগাটি কেনা, ওইগুলি সব আমার প্রথম প্রথম আমার মানে গুরুজিনী শ্রীমতী প্রদীপ চক্রবর্তী, উনিই সব করে দিতেন, আমার কিচ্ছু করতে হতো না, সব ব্যবস্থা উনি করে দিতেন, আমার কিচ্ছু করতে হতো না। এটা একটা সাংঘাতিক আমার ভাগ্য ছিল যে দিদি উনি আমার সবকিছু করে দিতেন, গয়নাটাও করে দিতেন, তারপর নাচের শাড়ি, প্রথম শাড়িটা আমার আমার মনে আছে, আমাদের এখানে রাষ্ট্রপতি এসেছিলেন, আমার ঠিক মনে নেই, তখন টাউন হলে মানে ওপেনিং, মানে ফার্স্ট ইয়ে হবে, ওই প্রথম শাড়িটা আমাকে দিদি উনি কিনে দিয়েছিলেন, সাউথ ইন্ডিয়ান শাড়ি, আমার এখনো আছে শাড়িটা, ওইটা ওই শাড়িটা পরেই আমি ফার্স্ট প্রোগ্রাম করেছিলাম।
1: আরো গল্প শুনবো স্যার আপনার কাছে যাবো, মাঝপথে থামিয়ে দিয়েছিলাম। বুঝতে পারছিলাম যে পেশাটা জীবনের তাগিদে করতে হয়েছে, কিন্তু মনটা হয়তো অন্য কোথাও ছিল। তো এই যে
2: এছাড়া তো প্রায় হয় না, কোনো নাটক হবেই না। তো তো সেখানে আমরা যখন এইগুলো প্রথম ছোটবেলার দিকে মানে একটু যখন কলেজ লাইফ বা স্কুল লাইফেই বলি, তো এখানে সবসময় কিন্তু আমাদের এখানে যারা যারা করতেন তাদের কাছে কিন্তু আমরা যেতাম, মানে এই যে এটাকে আমাকে একটু দেখিয়ে দেওয়ার জন্য, কিন্তু ওনারাও

0: তো বিভিন্ন নাটক নিয়ে বা ওদের অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। তো একটু জাস্ট টুকটাক একটু কিছু দেখিয়ে দিয়ে তো একটা স্কেচ করে বলে এই এরকম ভাবে করে নেয়। তো দেখতাম যে ওনারাও মানে ডিস্টার্ব তো করতেই হতো, তো বিরক্ত হতো না, আমাদেরকে দেখিয়ে দিত, কিন্তু তারপরে বললাম, বুঝতে পারলাম যে না, এবার একটু নিজেরটা নিজে করলে বোধহয় ভালো। তো সেখান থেকেই তার সূত্রপাত, সেখান থেকেই শুরু হলো। আর আমার তো ছোটবেলা থেকে আমি বলছি, আমি বাবা মায়ের হাত ধরে বিভিন্ন নাটক দেখ যেতাম, সেখানে আমার শুধু একটাই লক্ষ্য ছিল যে আলোক সম্পাদটা কোথা থেকে হচ্ছে বা স্টেজ ক্রাফটটা কিভাবে হচ্ছে, কেন করা হয়েছে, এইগুলো কিছু বুঝতাম তখন, কিছু বুঝতাম না, কিন্তু আস্তে আস্তে আস্তে এইগুলো করতে করতে মাথায় এলো যে এই কাজটুকু আমি করি।
1: কাজ কোনটা ছিল?
0: আমি প্রথম কাজ, আমি আমার একদমই পাড়ায়, সেটাই বলি, এটা বোধহয় সনটা 77 হবে, সেটা পাড়াতে একটা একটি নাটক অরুণ বরুণ কিরণমালা বলে, আমার পাড়ার বান্ধবীরা দিদিরা বা আমাদের বন্ধুরা মিলে এই নাটকটা এখানে হবে করে রিহার্সাল শুরু হলো। তো পাড়ার এক দাদা বললো যে এখানে থেকে কেন রবীন্দ্র ভবনেই হোক, তাহলে এখানে একটা হয়েছে মঞ্চস্থ। তারপর সবাই মিলে

0: পাড়ায়, সেটাই বলি, এটা বোধ হয় সনটা 77 হবে। সেটা পাড়াতে একটা একটি নাটক অরুণ বরুণ কিরণমালা বলে আমার পাড়ার বান্ধবীরা দিদিরা বা আমাদের বন্ধুরা মিলে এই নাটকটা এখানে হবে করে রিহার্সাল শুরু হলো। তো পাড়ার এক দাদা বললো যে এখানে থেকে কেন রবীন্দ্র ভবনেই হোক, তাহলে এখানে একটা হয়েছে মঞ্চস্থ। তারপর সবাই মিলে বললো যে সেখান থেকে পাড়া থেকে রবীন্দ্র ভবনে হোক, সেইটা রবীন্দ্র ভবনে হয়েছিল পুরনো হলে, কিন্তু এখনকার না, সে পুরনো রবীন্দ্র ভবন যেটা ছিল সেখানে ছিল। সেখানেই আমার প্রথম ওই কাজটা, কাজটা মানে নামে ধামে করিনি, কিন্তু ওই কাজটাতে সাহায্য করা বা দাদা কিভাবে করা যায় সেখান পরিকল্পনাটা করা, তো ওনারাই সবকিছু করলেন, তো আমিও সেই কাজটাতে সামিল হয়ে গেলাম। তো এইটাই আমার শুরু। তারপরে তো আমার আস্তে আস্তে যখন আমি কলেজ পাশ করি, চাকরিতে ঢুকি, তখন আন্তঃঅফিস নাটক প্রতিযোগিতা বলে এখানে ত্রিপুরাতে এটা এখনো হয়, তো সেটা একটা খুব নাম করা একটা উৎসব বলা যায় নাট্য প্রতিযোগিতা। তো ওইখানে আস্তে আস্তে আমার অফিসের রিক্রিয়েশন ক্লাবের মাধ্যমেও আবার সেখানে ঢুকে পড়লাম। দুটোই ইচ্ছে থাকলে তো সব হয়। আমি এখনকার জেনারেশনের সঙ্গে একটু দ্বিমত পোষণ করি, এখনকার মা বাবারাও দেখছি কেউ যদি পড়াশোনা থাকে তাহলে ওরা নাচতে আসবেন না, গান করতে হবে না, খুব ছোটবেলায় করে, ক্লাস 7 বা 8 উঠে গেলেই ওদেরকে আবার সেই খালি পর পর পর। তো আমাদের তো সামান্য বিদ্যা বুদ্ধিতে আমাদের যে খুব কম পড়াশোনা করেছি বা কিছু করেছি সেরকম নয়, আমরাও কিন্তু সেই কাজটা করে কিন্তু এগুলো করেছি। আমাদের খেলাধুলায় একটা মন ছিল, আমি একসময় একটু ক্রিকেটও খেলতাম, তো সেখানে সেখানেও সময় দিয়েছি। তারপরে আমরা এই নাটকের কথা বলছি বা ফাংশন এখানে নৃত্যনাট্য হতো, অনেক হতো, অজন্তারাই করেছে অনেক, ডক্টর পদ্মিনী চক্রবর্তী প্রতিনিধির ডাইরেকশনে, কি হীরাদির ডাইরেকশনে, কি চিন্ময় রায় বলে যিনি ছিলেন উনি, বা উমাশঙ্কর চক্রবর্তীর মতো দিকপাল সব মানুষজনরা, উনারা শিল্পীরা এখানে নাটকের বিভিন্ন ড্যান্স ড্রামাও করতেন, তাতেও আমরা অংশগ্রহণ করতাম। কিন্তু আমাদেরও একটা টিম ছিল নান্দনিক বলে, হ্যাঁ সেটাই, সেটাও 78 এর কথাই বলছি। তো সেইখানেও আমরা ড্যান্স ড্রামা হতো, আমরা আমরা ড্যান্স ড্রামার মধ্যে কি আমরা সেই কর্মযোগ্যে আমরা থাকতাম। তো এইগুলো সত্যি একটা দারুণ দারুণ দিক, মানে এগুলো আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার। আমার ফার্স্ট আমার পোস্টিং, মানে আমার পোস্টিং ছিল উদয়পুরে, সেখানে বছর 5-এর মতো করি, তারপরে বেশিরভাগ সময়টাই আমার আগরতলায় এগ্রিকালচার ডিপার্টমেন্টে প্ল্যানিং এ আমার বেশি সময়টা কেটেছে। আর তারপরে এই 6-7 মাসের জন্য আমার তেলিয়ামোড়া আবার আগরতলায়, তো সেখান সেইভাবেই আমি আগরতলা থেকেই অবসর গ্রহণ করি।
1: কোনটা বেশি ভালো লাগতো যদি জিজ্ঞেস করি, অবভিয়াসলি মানুষের এটাকেই বেশি ভালো লাগে। অফিসের কাজকর্ম করতে করতে কোথাও কখনো কি মনে হতো যে
0: এটা আমার কোনোদিনই মনে হয়নি, আমার দুটোই সমান। আমি অফিসে যখন কাজ করেছি চেষ্টা করেছি একদম অফিসের কাজটাকে মনোযোগ দিয়ে করার, তো বেশিরভাগটাই আমার প্ল্যানিং এর কাজ ছিল, প্ল্যানিং এ আমি বেশি জীবনের বেশিরভাগ সময়টা কাটিয়েছি। সেইটা হয় না, সেটা মানে কি হয়, নাটকের জন্য তো ঠিকই আছে, এটা তো একটা প্রয়োজন আছেই, আর অফিসের ব্যাপারটা কি হতো, অফিসে বিভিন্ন রকম কনস্ট্রাকশনের কাজ, মেশিনাল সিভিল ইঞ্জিনিয়ার হওয়ার সুবাদে কনস্ট্রাকশনের কাজ, বা তারপরে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এর অনেকগুলো সেখানে যে আমাদের স্প্রিংক্লার দিয়ে আমাদের জমিতে যেরকম চাষ হয় সেখানে স্প্রিংক্লার করা, মানে বিভিন্ন জিনিসগুলো আমরা করতাম, আর বিশেষভাবে কনস্ট্রাকশনের কাজটা বা তার ভিতরে রোড করা, ফ্যান্সিং এর ব্যাপার, ওইগুলো থেকে ভালো ভালো বড় বড় কনস্ট্রাকশন, ওইগুলোতে আমাদের কাজ করতেই হতো। তো প্ল্যানিংটা আমরাই করতাম, তারপর তো আস্তে আস্তে এগুলো এক্সিকিউট করতো, এক্সিকিউটিভ টিম ছিল, তো আমরা সেগুলো আবার একটু দেখতেও যেতাম কিভাবে কাজটা হচ্ছে কিনা ঠিকঠাক ভাবে সবকিছু। তো আমার মনে হয় যে এটা বলার কোনো কারণ নেই যে পেশার নেশা, আমি দুটোকে একসাথেই চালাতাম আর ভীষণ এনজয় করতাম অফিসের কাজে, এরকম এনজয় করতাম, ভীষণ ভীষণ ভাবে উপভোগ করতে হবে। এইগুলো এখনকার জেনারেশনকে বোঝাতে পারলে আমার মনে হয় বেটার। সেটা সেটা হচ্ছে দুটোকে চালানোর ক্ষমতা থাকতে হবে আর মনে ইচ্ছা থাকতে হবে, ইচ্ছে থাকলেই কিন্তু সেই কাজটা হবে, সোজা কথা। তো এইটাকে সবগুলো কি

0: হয়, আমরা কি খেলাধুলা করিনি? হ্যাঁ, আমরা ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন সব খেলা মানে খেলতামই আমরা, স্কুলে হোক, বাড়িতে হোক, তারপরে পাড়াতে হোক, সেগুলো করতাম। তার মাঝখানে মাঝখানে গান বাজনা, ছোটবেলার অনেক স্মৃতি মনে হয়। কোনো কোনো সময় পাড়াতে বিভিন্ন বড় বড় গানের অনুষ্ঠান হয়েছে, বড় বড় শিল্পীরা এখানে এসছেন, সেখানে আমরা স্টেজ তৈরি করে দেওয়া, মানে সেটা উৎসাহই আলাদা ছিল। এখনকার মতো এইরকম সেই মানে কি বলবো এটাকে, মেকানিক্যাল সব
1: সেই। স্যার যদি জিজ্ঞেস করি যে নেশা এবং পেশা দুটোকে সমানভাবে চালিয়েছেন, এই মুহূর্তে এসে যদি জিজ্ঞেস করি আপনার নেশা বা পেশা দুটোকে, দুটোর মধ্যে যে কোনো একটা অভিজ্ঞতা বা যে কোনো একটা কথা এখনো মনে পড়ে, কি বলবেন?
0: না সেটা বলবি কি না, সেইটাই একটা কথা আমি বলি যে পেশার ব্যাপারটার থেকে তো সরে এলাম। হ্যাঁ, এখন পেনশন পাই, সোজা কথা, তো আর এর মধ্যে নেশার কাজটাই করছে। তো নেশার মধ্যে যেহেতু আমি বললাম যে সংস্কৃতিতেই আমার বেশি সময়, এখনো তাই দিই, কিন্তু সবাই যখন যারা ডাকে বিভিন্ন সময়ে এখন আমি যাই, কাজগুলো করার চেষ্টা করি সবার সাথে, ওইটাতে হয় কি সময়টা ভালো কাটে। তো সবাইকে আমি চেষ্টাও করি যে আমার মেয়েকেও বলতাম যে সবসময় ও ছোটবেলায় নাচ টাচ করতো, তো এখন কর্মসূত্রে আর এই দেশেই নেই, তো যাই হোক ওকে এখনো বলি যে তোমরা যখন বাইরে থাকো সেখানে বিভিন্ন পুজো হচ্ছে সেখানে যাও, সেখানে কোথায় প্রোগ্রাম হচ্ছে ওরা যায়, গান বাজনা নাটক ফাটক ওইগুলো তো দেখতে যায়। তো এইগুলো সব বাড়িতেই করা উচিত, বাচ্চাদের ছোটবেলা থেকেই বোঝানো উচিত যে হ্যাঁ এটার সঙ্গে পড়াশোনার সঙ্গে সঙ্গে এইটা একটা বিষয়। এবং এটা তো ঠিক যে বড় যখন পড়াশোনা উচ্চশিক্ষায় যায় তখন কিন্তু এইগুলোর একটা পার্ট থাকে, এগুলো করলে অনেক প্রফেসরদের কাছে বা এতে চেনা হয়, জানা হয় যে ওই ছেলেটি বা ওই মেয়েটি অভিজ্ঞতা আছে তার। তো এইটা এইগুলো কিন্তু সত্যি একটা ভালো দিক, আলাদা দিক, হ্যাঁ এটা সমাজের জন্য খুব ভালো কাজে আসে।
1: আপনার নাচ শেখাচ্ছে অনেক স্টুডেন্টকে বড় করেছেন চোখের সামনে যারা আজকে প্রতিষ্ঠিত, আপনার স্টুডেন্ট বলে পরিচয় দিয়ে কেমন লাগে?
2: তখন আমার মানে যখন স্টুডেন্টরা দেখি খুব ভালো ভালো কাজ করছে, অনেক স্টুডেন্ট বেরিয়েছে, অনেকে আবার বাইরেও চলে গেছে, বিদেশেও থাকে, ওরা যখন আমাকে ফোন করে বলে বা ভিডিও সিডি এগুলো যোগাযোগ করে, ওরা মানে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছে, প্রশংসিত হচ্ছে, বা কেউ যখন বাইরে পড়তে যায়, মেডিকেল পড়তে যাক বা ইঞ্জিনিয়ারিং পড়তে যাক, কলেজে যখন ওরা ভীষণ সুনামের সঙ্গে থাকে, নাচ মানে প্রোগ্রাম করে, নাচ করে যখন সুনাম অর্জন করে, তখন আমার এগুলি এটা শুনতে তো ভীষণ ভালো লাগে, ভীষণ প্রাপ্তি, মানে ভীষণ ভালো লাগে।
1: এবার একদম শেষ প্রশ্ন, আজকে আমাদের অনুষ্ঠানের নাম শ্রীমান এবং শ্রীমতী, এই শ্রীমান এবং শ্রীমতীর গল্পটা কিভাবে শুরু হলো, প্লট কিভাবে তৈরি হলো এবং গল্পটা কিভাবে গল্পে কিভাবে পরিণত?
0: সেটা বলতে গেলে একদম আচমকা, আচমকাটা কেন বললাম যে শ্রীমতীকে অনেক সময়ই দেখতাম মঞ্চে নৃত্য পরিবেশন করছে বিভিন্ন ড্যান্স ড্রামায় অন্য অন্য কোনো অনুষ্ঠানে। আমার আবার ওই স্কুল বা ওইদিকে ঘোরাঘুরির খুব একটা নেশা ছিল না ছোটবেলা থেকেই, আমি ওই খেলাধুলা তারপরে গান বাজনা নাচ এইগুলো নিয়ে বেশি থাকতাম। তো যখন অনুষ্ঠানে যেতাম তো ওরা অনেক অনুষ্ঠান করতো, মানে বিভিন্ন ওর গুরুদের, নৃত্য গুরুদের বা সঙ্গীতের গুরুদের তত্ত্বাবধানে ওরা বেশ ভালো ভালো প্রোডাকশন, কারণ তখনকার সময় আগরতলায় তো এই চর্চাটাই বেশি হতো, ড্যান্স ড্রামা হতো, ড্যান্স ড্রামাতে ওরা পার্টিসিপেট করতো, তো সেখানে তো আচ্ছা দেখেছি। তো আমার এক বান্ধবী, ও হঠাৎই করে এরকম একটা প্রপোজাল নিয়ে এলো যে এই শ্রীমতীকে গ্রহণ করার জন্য, তো হাবার মতো আর কিছু করার নেই, ইয়েস বলবো না নো বলবো জানি না, তো যাই হোক তারপরে তো এসেই পড়লো, এসে পড়লো যখন তো আর বিতাড়িত করা সম্ভব না, তো সেইভাবেই এখনো ওর সাথেই চলছে, ফোন শুটি হয়, কিন্তু তার মধ্যেও সেটা নিজেদেরই তৈরি করে নিতে হয় আমরা কিভাবে চলবো। তো আমাদের পক্ষে একটা সহজ হয়েছে যে আমি যেটা পছন্দ করি ও সেটা পছন্দ করে, আমাদের পরিবারও সেটা পছন্দ করে, জানি না আর কতদিন এরকম ভাবে যাবে,
1: আরো অনেক বছর চলুক, আরো অনেক কিছু,
0: হ্যাঁ সেটা তোমাদের শুভ।

0: ইচ্ছা ভালোবাসা থাকলে হয়তো আমরাও এই দিকটা চালিয়ে যেতে পারবো।
1: সেটাই। তাহলে আজকে শ্রীমান শ্রীমতী পর্বটি এই সুন্দর গল্পের মধ্য দিয়ে শেষ করছি। আপনাদের জীবনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, এভাবে খুনসুটিতে আর অনেকটা দিন একসঙ্গে চলুক।
2: এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান শ্রীমান শ্রীমতী আকাশবাণী আগরতলা।

0: এখন লোন প্রসেসিং হতে এত দেরি, এসব না তোমার দ্বারা হবে না।
1: তাহলে তুমি করে দেখো।
0: দেখো চুপ করো, বলেছি না।
2: এদিকে এসো। কি ব্যাপার?
3: ফাইনান্সিয়াল অ্যাসেটস এর প্রমাণ দিতে হবে, সেই কারণে লোন আটকে আছে।
2: দেখো অ্যাকাউন্ট এগ্রিগেটরের সঙ্গে যুক্ত হও। অ্যাকাউন্ট এগ্রিগেটর ব্যাংক ইত্যাদির কাছ থেকে প্রাপ্ত তোমার আর্থিক তথ্য তোমাদের স্পষ্ট সহমতিতে ঋণদাতা আর্থিক সংস্থাগুলি থেকে যাচিয়ে নেয়।
1: বাবা এটা কত সোজা!
2: আরবিআই এ কথা বলে।
0: জেনে রাখুন,
1: সতর্ক থাকুন।
4: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান।

এতক্ষণ শুনলেন বিখ্যাত সিনেমা সিলসিলা থেকে দেখা এক খাব তো এ সিলসিলে হয়ে, শিল্পী লতা মঙ্গেশকর এবং শিল্পী কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে। এবারে শুনবেন সওদাগর ছবি থেকে শিল্পী কিশোর কুমারের কণ্ঠে আরও একটি হিন্দি গান।

এবারে শুনবেন দ্য গ্রেট গাম্বলার ছবি থেকে, শিল্পী কিশোর কুমার এবং শিল্পী আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে গাওয়া গান পেহলে পেহলে।

আপনারা শুনছেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে। শুনব পরবর্তী গান, শক্তি ছবি থেকে শিল্পী লতা মঙ্গেশকর এবং শিল্পী কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে আরে জানি। এই গানখানের মধ্য দিয়ে আমাদের আজকের হিন্দি ছবির গানের অনুষ্ঠান শেষ হতে চলল।

এতক্ষণ আপনারা শুনছিলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে। সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু শিল্পী। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।

0: এবারের গানটি হেমন্ত মুখোপাধ্যায় এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে মন নিয়ে ছবি থেকে।
1: একবার যদি কেউ চোখ তুলে চায়,

আশা ভোসলের কণ্ঠে শুনলেন মন নিয়ে ছবি থেকে। এবারের গানটি শুনুন একই ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

গানখানি শুনলেন আনন্দ আশ্রম ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে। এবারে একই ছবির গান শুনুন আশা ভোসলে এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে।

কিশোর কুমারের কণ্ঠে শুনলেন এই গানখানি। শ্রোতাবন্ধুরা শুনছেন বাংলা ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছবি থেকে। এবারের গানখানি শুনুন শ্যামল মিত্র এবং আর ডি মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

গানখানি শুনলেন কিশোর কুমার এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে মাদার ছবি থেকে। এবারের গানটি শুনুন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনলেন সর্বশেষ এই গানখানি। শ্রোতাবন্ধুরা এতক্ষণ শুনছিলেন বাংলা ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছবি থেকে। আকাশবাণী আগরতলা, এখন কক্বরক অনুষ্ঠান।

আকাশবাণী আগরতলা যতন ফাসিং হামজাক মাতাই খা খামিয়া ফুরি চেংজগু সিনিতিনি দ্বীপর জোরানি ককবুরক সক্রং পান্ডা তিনি খনাবাইন লোকুর খনাতক জগে কব খরমণি সক্রং পান্ডাব জুড়া জুতানি খরাঙ্গ রচাপুং তিনি নি সক্রং পান্ডাব পুলিয়ানে খনাবাদি সুভাষ দেব বর্মানি খরাঙ্গ রচাপুং বিনি রচাপুং খনাতক জগে কব খনে রংখা ঋষ্য দেব বর্মা সালকা দেব বর্মা তাই সোয়ারী দেব বর্মা সুহরকা হাইসিংলং হেজামারা সালথাং তৈপ্রাণী বিনি রচাপুনি কক থাইংখা অবুখা আনি বুখা

আর বাসুদের আছেন চক্রাং পান্ডেব মনোরঞ্জন দেববর্মানি খরেঙ্গ আগরতলা দলিব তামাসুক তং থকা অরচা মুনাচং খালাকিয়া তাকে বুক অপান্ডা খাই তঙ আকাশ পেন আগরতলা কক্রক চক্রাং পান্ডেব নৈরা থামজিটু পয়েন্ট ব্রী মিটুর এবার সাসাই নৈরা দক্ষি চুকু কিলি হরস চক্রাং পান্ডেব তব বিগ লক্ষণাবাদী পদ্মিনী দেববর্মানি খরাঙ্গ রচাপং বিনি রচাপুনি কক থেঙ্ক নাইত খরনি বিনি অরচাপুনো খাত জয় কব খনে রঙা তুইজিলং দেববর্মা তৈ সঞ্জয় দেববর্মা শ্রীহরকে দুর্গানগর রনির বাজার সালথাং তুই প্রাণী

어쩌라고 했어? 거기도 발등을 약속을 안 하셔 보통. 할로. 아, 거기도 저희 탱크야.

আবাসক রসং রসামং খালাকে অনিরুদ্ধ দেবরমণি খরঙ্গ অজরণ্যং বাত্তাম আসে আও দিনী নিশাখান পান্ডাও জরণী খরঙ্গ রচাবং খালাকে আবরগংখা সুভাষ দেববর্মা আয়েশা দেববর্মা গরঙ্গ হরি জমাতিয়া বিশ্বদেবী জমাতিয়া মনোরঞ্জন দেববর্মা পদ্মিনী দেববর্মা বীরলাল জমাতিয়া স্বর্গশ্রী দেববর্মা তাই পাইথাক অনিরুদ্ধ দেববর্মা

0: এতক্ষণ শুনছিলেন ককব্রুক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন চাষের কথা, আজ শুনবেন খেজুর চাষ।
1: চাষের কথা, আজকের প্রসঙ্গ খেজুর চাষ। খেজুর অনেক পুষ্টিগুণে ভরপুর একটি ফল, সারা বছরই বাজারে এর চাহিদা থাকে। খেজুর নষ্ট হয় না, এর ফল শুকিয়ে খেজুর তৈরি হয়। বর্তমানে কৃষক ভাইয়েরা খেজুর চাষ করে বেশ ভালো লাভ করছেন। খেজুর গাছ সাধারণত সব ধরনের মাটিতে চাষ করা যায়, তারপরও বেলে বা বেলে দোআঁশ মাটিতে খেজুর গাছ ভালো জন্মে। তবে জল নিষ্কাশনের সুব্যবস্থা অবশ্যই থাকতে হবে। বীজ থেকে চারা উৎপাদনের জন্য মাটির তিন ভাগের এক ভাগ বালি, ছাই, গোবর ও কম্পোস্ট সার একসাথে মেশাতে হবে। 100 কেজি মাটির জন্য 500 গ্রাম রুটন সার মিশিয়ে তৈরি করতে হবে। বীজ 24 থেকে 48 ঘন্টা জলে ভিজিয়ে রাখার পর মাটির 1/2 ইঞ্চি গর্তে বপন করতে হবে। তারপর অল্প অল্প জল দিতে হবে যাতে কাদা না হয়। 2 থেকে 3 সপ্তাহ জল দেবার পর 3 থেকে 4 সপ্তাহ পর চারা গজাবে। এরপর 3 মাস পরপর 1 লিটার জলে 100 গ্রাম ইউরিয়া গুলে স্প্রে করতে হবে। একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব হতে হবে 15 থেকে 20 ফুট।

দিনে কমপক্ষে 5 থেকে 8 ঘন্টা যাতে রোদ থাকে এমন জায়গা নির্বাচন করতে হবে, তাতে গাছের বৃদ্ধি এবং রোগ বালাই কম হবে। একর প্রতি 100 থেকে 121টিরও বেশি গাছ রোপণ করা যাবে না। খেজুরের চারা রোপণ করতে হলে 3 ফুট গভীর এবং 3 ফুট লম্বা এবং 3 ফুট আড়াআড়ি গর্ত করে মাদা বানাতে হবে। উপরের মাটি নিচে এবং নিচের মাটি উপরে দিতে হবে। সম্ভব হলে গর্তের মাটিতে 1 থেকে 1.5 দিন রোদ লাগিয়ে নিলে ভালো হয়। পোকামাকড়ের আক্রমণ যাতে না হয় তার জন্য মাটির সাথে গুঁড়ো বিষ মিশিয়ে দেওয়া যেতে পারে। প্রতিটি গাছের গোড়ায় সামান্য পরিমাণে হাড়ের গুঁড়ো, প্রতি গর্তে 8 থেকে 10 কেজি গোবর সার মেশাতে হবে। চারা রোপণের 10 থেকে 15 দিন পরে মিশ্র সার গাছের কমপক্ষে 2 থেকে 3 ফুট দূরে মাটিতে প্রয়োগ করে জল স্প্রে করতে হবে। চারা রোপণের পর চারার গোড়া যেন শুকিয়ে না যায়, আবার অতিরিক্ত জলে যেন কাদা জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। খেজুর গাছের পরাগায়ন পোকা মাকড় মৌমাছি কিংবা বাতাসের মাধ্যমে খুব কমই হয়ে থাকে। হাত দিয়ে অথবা মেকানিক্যাল পদ্ধতিতে পরাগায়ন করতে হবে। খেজুর গাছ অনুর্বর এমনকি অধিক লবণাক্ত অঞ্চলে হয়ে থাকে। লাগানোর পর 4 থেকে 5 বছর পর থেকে খেজুর দেয়া শুরু করে। এক নাগারে 150 বছর অর্থাৎ বাঁচার আগ পর্যন্ত খেজুর দিয়ে থাকে। খেজুর খুবই পুষ্টিমান হওয়ার কারণে 1 কেজি খেজুর দেহকে 3,470 ক্যালোরি শক্তি যোগান দেয়। খেজুর গাছ লবণাক্ত এলাকা নদী ভাঙন কৃষিকাজের উপযোগী আবহাওয়া তৈরিতে সাহায্য করে। বর্তমানে দেশের নদী ভাঙন রোধে তাপমাত্রা কমাতে সর্বোপরি নতুন কৃষি ফসল হিসেবে খেজুর গাছ হতে পারে দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের মাধ্যম। শুনলেন চাষের কথা, আজকের প্রসঙ্গ ছিল খেজুর চাষ।

0: প্রযুক্তির প্রভাব এবং ব্যস্ত জীবনযাত্রার কারণে অনেক সময় পরিবারের সদস্যদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই এই দিবসটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে পরিবারের সঙ্গে সময় কাটানো কতটা
1: অপরিহার্য এবং অপরিহার্য,
0: একে অপরকে বোঝা কিংবা সম্পর্ককে আরো দৃঢ় করার কতটা জরুরি, এই দিবসটি দিয়ে আমরা বুঝতে পারি।
1: অবশ্যই, কিন্তু এই দিবসটি আমাদের আবার নতুন করে মনে করিয়ে দেয় যে মানে পরিবারের গুরুত্ব কতটা। অবশ্যই, মানে যখন যদি বলি যে আগে একটা যৌথ পরিবার ছিল, এখন যৌথ পরিবার ভেঙে নিউক্লিয়ার ফ্যামিলি, আমরা কি একা হয়ে গেলাম নাকি স্বাধীন হলাম, কি মনে হয়?
0: স্বাধীন তো আমি আমার অনুযায়ী আমরা স্বাধীন হইনি, আমরা একাই হয়ে গেলাম। আগে যখন শুনতাম মা দাদু ঠাকুমা সবাই একসঙ্গে থাকতো, একটা যৌথ পরিবার, বাবারা চার ভাই পাঁচ ভাই সবাই একসঙ্গে, এবং কাকা জেঠা জেঠিমা কাকিমা ওরা প্লাস দাদু ঠাম্মা সব একসঙ্গেই থাকতো না। থাকাতে হচ্ছে কি যে শিশুরা বেড়ে উঠছে, দাদুর থেকে গল্প শুনে বেড়ে উঠছে, ঠাকুমার থেকে গল্প শুনে বেড়ে উঠছে, কাকা জেঠা ওদের কাছ থেকেও গল্প শুনে বেড়ে উঠছে। কিন্তু এখনকার সময়ে কি হচ্ছে, ব্যস্ততার কারণে কিংবা কারোর চাকরির কারণে কর্মসংস্থানের জন্য কেউ দূরে থাকতে হচ্ছে, তো বাচ্চাটাকে নিয়ে ওরা মা বাবা চলে যাচ্ছে, তো মাও চাকরি করছে বাবাও চাকরি করছে, তা হচ্ছে কি বাচ্চাটা একা ঘরে থাকছে, সে সেই সময়টা পাচ্ছে না যে মা বাবার সাথে সেই গল্পগুলি করুক। হ্যাঁ, কিন্তু আগে দাদু ঠাকুমা যৌথ পরিবারে
1: কিন্তু তাদের মানসিক বিকাশটা অনেকটা সুন্দর
0: পিছিয়ে গেছে অনেকটা। যেমন দাদুর থেকে এই পৌরাণিক কাহিনী বলুন, হ্যাঁ আমরা আগে জানতাম যে ঠাকুমার ঝুলি, হ্যাঁ ঠাকুমার ঝুলিতে অনেক রকমের গল্প থাকতো বাচ্চাদেরকে শোনানোর জন্য, বাচ্চাদেরকে খেলানোই হতো ঠাকুমার ঝুলি গল্প বলে বলে, সময় কাটানো হতো,
1: কতটা শিক্ষার রস হতো
0: অনেক। আর এখন বাচ্চারা কি করছে, একা হয়ে গেছে, মোবাইলের
1: উপর নির্ভরশীল,
0: নয় টিভি, তো এটা বাচ্চাদের মানসিক ভাবে আরো নষ্ট করে দিচ্ছে, মানে ওদের মানসিক বিকাশটা হচ্ছে না ঠিকঠাক ভাবে। তার জন্য আমার মনে হয় এই পরিবারটা যৌথ পরিবার খুবই দরকার।
1: একদম, এখন যেমন বাবা মা বলেন যে আমাদের সময় আমরা বলি তোমরা বোঝো না, বাচ্চাদের কাছে কিন্তু প্রায় সময় এটা শোনা যায় যে তো আমরা বলে থাকি যে বোঝো না, দাদু ঠাকুমা বা বাবা মারা বলে যে আমাদের সময় সেটা হতো, মানে এটা কি একটা জেনারেশন গ্যাপ?
0: হ্যাঁ, এটা তো একটা জেনারেশন গ্যাপ,
1: বাচ্চারাও কিন্তু এখন বলতে শোনা যায় যে তোমরা বুঝবে না, জেনারেশন গ্যাপ, তোমাদের মতো করে বললে হবে না, এটা জেনারেশন গ্যাপ।
0: হ্যাঁ, এটা হয় কেন কি মা বাবারা তার মা বাবার কাছ থেকে, তার দাদু দিদার কাছ থেকে অনেক কিছু শুনেছে, অনেক কিছু শিখেছে, শিক্ষাটা তখন একজন থেকে আরেকজনের কাছে গেছে। আর এখনকার শিক্ষাটা বাচ্চারা যেটা শিখছে
1: গুগল ডিজিটাল,
0: কিছু জানতে গেলে গুগল হাতিয়ে নিচ্ছে, মোবাইল দেখছে আর বলছে এটা আমি জানি তোমরা জানো না। স্বাভাবিকভাবেই যে আমরা যারা আছি আমরা গুগল সম্বন্ধে এতটা জানি না যতটা আমাদের বাচ্চাগুলো জানে, তো ওরা তাতেই বলছে যে তোমরা জানো না, তোমাদের সময় এটা ছিল না, আমাদের সময় এটা আছে।
1: এই ক্ষেত্রে কি মনে হয় যে প্যারেন্টিং এর সংজ্ঞাটা কি পাল্টে গেছে?
0: অবশ্যই পাল্টে গেছে। আগে যেরকম প্যারেন্টিং বললাম, এতে যৌথ পরিবারে প্যারেন্টিং একরকম ছিল, আর এখনের প্যারেন্টিং অন্যরকম। এখনের প্যারেন্টিং যেটা, এখন মা বাবা বাচ্চাদের প্রতি আরও সচেতন হয়ে গেছে। হ্যাঁ, আগে এখন সচেতন বলতে যে বাচ্চাটা পড়াশোনা বলুন কিংবা অন্যান্য দিক, তার যে এক্সট্রা ক্যারিকুলাম, এগুলি নিয়ে বাবা মা খুবই সচেতন। কিন্তু আগের দিনে যেটা ছিল সেটা দরকার পড়তো না, কারণ পরিবারের মধ্যেই সেসব শিক্ষা হয়ে যেত। এখনের প্যারেন্টিং আর ওইখানে তখনকার সময় প্যারেন্টিং এর
1: অনেকটাই কিন্তু ফারাক দেখা যাচ্ছে, কিন্তু এই ফারাকটা কিন্তু অবশ্যই মানে এখন সময় আসছে অনেকটাই কিন্তু ছেলে মেয়েরা আমরা কি বলবো মানে মানসিকভাবে কিন্তু যতই কম্পিউটারের যুগে দাঁড়িয়ে রয়েছি, ইন্টারনেটের যুগে দাঁড়িয়ে আছি, ছেলে মেয়েরা কিন্তু মনুষ্যত্বটাকে একটু একটু করে
0: হারিয়ে ফেলেছে, হারিয়ে ফেলছে বা ওরা একা থাকে, শেয়ারিং জিনিসটা ওরা শিখছে না, জানছে না যে শেয়ার করতে হবে, যে আমি একা, কারণ সে একা বড় হচ্ছে একটা ঘরের মধ্যে, মা
1: মানে একটু বড় হলেই বাইরে, আমরা মা বাবারাও তাকে একদম বাইরে পাঠিয়ে দিচ্ছি পড়াশোনার তাগিদে,
0: তো সে একাই থাকছে, বন্ধু বান্ধব নিয়ে থাকছে, পরিবার সম্বন্ধে সে ততটা বুঝছে না, পরিবার সম্বন্ধে ওর কাছে ধারণা মা বাবা আর আমি, এটাই পরিবারটা ওর মধ্যে এটাই সীমাবদ্ধ,
1: বা একটু বড় হতে হতে মা বাবার থেকেও কিন্তু অনেকটা
0: দূরে চলে যাচ্ছে, তখনই তো পরিবারটা দূরে হয়ে যাচ্ছে, এটাকে আমরা তখন পরিবার বলতে পারি না, কারণ মা এক জায়গায় বাবা এক জায়গায় বাচ্চা আরেক জায়গায়, তাই না?
1: যদি বলি যে প্রবাসী ছেলে মেয়েদের কাছে ভিডিও কল কি এখন উঠোন, দূরত্ব কি শুধু কিলোমিটারেই মাপা যায়
0: না, দেখুন একটা কথা,

0: যে ভিডিও কলের মাধ্যমে যখন আমরা কথা বলি তাকে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, কিন্তু ফিল কিন্তু করা যাচ্ছে না, তাকে স্পর্শ কিন্তু করা যাচ্ছে না। সেই যে অনুভূতিটা একটা মা ওর সন্তানকে আগলে ধরে একটা মানে জড়িয়ে ধরে আদর করার, চুমু খাওয়ার যে
1: অনুভূতিটা,
0: এটা কিন্তু আমরা সেই
1: সেই ডিজিটাল বিষয়ের মধ্যে দিয়ে কিন্তু সেটা
0: পাবো না।
1: সে
0: ঠিক আছে পড়ার তাগিদে কিংবা অন্য কিছুর তাগিদে ও প্রবাসী হয়ে গেল, কিন্তু দূরের থেকে ওকে দেখতে পাচ্ছি, হ্যাঁ চোখের দেখাই কিন্তু দেখতে পাচ্ছি, কথা বলতে পাচ্ছি।
1: যদি বলি যে বয়স্ক বাবা মাকে বৃদ্ধাশ্রমে যে রেখে আসার একটা প্রবণতা, আমরা জোর গলায় চেঁচিয়ে বলি যে ছেলে হয়তো মানুষ হয়নি, বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসছে, এই বিষয়ে আপনি কি বলবেন যে এটা কি সন্তানের ব্যর্থতা নাকি সময়ের চাপ?
0: এটা
1: আর এর মাঝের রাস্তাটা যদি জিজ্ঞেস করি সেটা কেমন হবে?
0: এটা আমি বলবো এটা দুটোই, সময়ের ব্যর্থতা ও আছে এখানে, কারণ যখন সময়ের চাপ বলতে পারি, কেন কি যখন ছেলে মেয়ে দুজনেই চাকরি করছে, ছেলে কিংবা ছেলের বউ, হ্যাঁ তো দুজনেই যখন চাকরি করছে, সে বৃদ্ধ মা বাবাকে দেখাশোনার কেউ নেই, তখন ওরা বাধ্য হয়ে পাঠাচ্ছে বৃদ্ধাশ্রমে, এটা একটা। আরেকটা হলো এখন ছেলে মেয়েগুলি ছোটর থেকেই একা একা বড় হয়ে আসছে, ওরা পরিবার বলতে মা বাবা নিজেকেই দেখছে, সেই জায়গায় সে অন্য কাউকে দেখতে পাচ্ছে না। সে যখন বিয়ে করছে, বউ আসছে, বউকে সে আপন করছে, কিংবা তার মা বাবাকে তখন বৃদ্ধ হয়ে যাচ্ছে দেখাশোনা করতে পারছে, কিন্তু সেই ছেলেটা কিন্তু সে একা হয়ে যখন বড় হচ্ছে তখন সে মা বাবাকেও দেখতে পাচ্ছে না, তখন সে ইচ্ছাকৃতভাবে সে দিয়ে আসছে, এটা একটা দিক। দুটো দিক,
1: ওই যেটা বলছিলাম যে ফিলিংস বা আপনি একটু আগেই যেটা বলছিলেন যে সেই ফিলিংস বা অনুভূতির যে বিষয়টা, সেটা কিন্তু হয়তো বা তখনই তার মধ্যে সেইভাবে
0: চলে যাচ্ছে, হ্যাঁ চলে যাওয়াতে
1: মানে সে ভাবছে, ডিজিটালি ভাবছে বিষয়টা যে মা বাবাকে তো এখানে সুরক্ষিত আছে, ভালো আছে,
0: হ্যাঁ যে ভালো থাকবে, এভাবে বোঝাতে আমি দেখেছি অনেককে, যে তুমি যাও ওইখানে দেখবে তোমার সমবয়সী সবাই আছে, তুমি খুব ভালো থাকবে। আরে মা বাবা সে ঠিক আছে যে ওইখানে ওদের সমসাময়িক সবাই থাকবে, ভালো থাকবে,
1: ভালো চিকিৎসা পাবে, ভালোভাবে থাকবে, সময় মতো তোমার খাবার
0: মিলবে, সবকিছুই হবে,
1: মানে ওর কাছে হয়তো সেই ভালো থাকার সংজ্ঞা ওটাই,
0: যেহেতু সে এভাবে বড় হয়েছে না, সে কাউকে হয়তো আমরাও কিছুটা দায়ী। যেমন আমি মা, আমরা অনেক সময় আমরা বলি কি বাচ্চাকে যে আগে তোমার পড়াশোনার দিকে তাকাও, তুমি অন্য কিছু দেখবে না, ঘরে দাদু অসুস্থ কিংবা ঠাকুমা অসুস্থ, যদি আমার বাচ্চাটা এসে যদি বলে যে কি হয়েছে, আমরা অনেক সময় বলে দিই যাও যাও তুমি গিয়ে তোমার পড়াশোনা করো, কি হয়েছে এটা আমরা দেখে নেব। কিন্তু এই যে কাজটা করাটা, এটা আমাদের ঠিক হয়নি, আমার ঠিক হয়নি, মানে
1: তোমাকে ক্যারিয়ার করতে হবে, তোমাকে তখন কিন্তু আমরা
0: পথটা দেখিয়ে দিচ্ছি যে তোমার ক্যারিয়ারটা তোমার আসল, তোমার পড়াশোনাটা তোমার আসল, তুমি এখানে দেখবে না। তো সেভাবেই বড় হচ্ছে, যখন বাচ্চাটা ক্যারিয়ার গড়ে একদম বড় পজিশনে চলে যায়, তখন কিন্তু সেই মাই কাঁদে যে আমার দিকে তাকাচ্ছে না,
1: সেই সেই যে কোনো বড় কোম্পানিতে কাজ করছে তখন একটা চাপের মধ্যে পড়ে, তার সাথে সেই কন্ট্রাক্ট থাকে যে তাকে এত মাস মানে এই ডিউটি পালন করতে হবে,
0: 3 বছর 5 বছর একটা কন্ট্রাক্ট থাকে, তখন মা অসুস্থ হলো, বাবা অসুস্থ হলো, ছেলেকে মেয়েকে যতই চিঠি পাঠাক কিংবা কল করুক, দেখ আমরা খুব অসুস্থ একবার আয় দেখতে, কিন্তু তখন আসতে পারে না, সে পাচ্ছে না, সে নিরুপায়, হ্যাঁ সেই সন্তানটা কিন্তু নিরুপায়, তখন কিন্তু মা বাবা এটা বুঝছে না, তখন বলছে কি সন্তান জন্ম দিলাম, আমাকে দেখছে না, প্রতিবেশীরাও তখন একই কথা বলে, কিন্তু সেই যে পথটা আজকে যে ছেলে কিংবা মেয়ে আসতে পাচ্ছে না মা বাবাকে দেখতে, সেই পথটা কিন্তু আমরাই তৈরি করে দিয়েছি।
1: এটা আমার পরিবারের দুঃখে আনন্দে হাসি কান্নায় কিন্তু আমরা তাদেরকে তখন কিন্তু কাছে টেনে নিচ্ছি না, আমরা তাদেরকে বলছি যে তোকে পড়তে হবে, তোকে বড় মানুষ হতে হবে, তোকে বিদেশ যেতে হবে,
0: বিদেশ যেতে হবে। এটা আমাদের উচিত ছোটর থেকেই বাচ্চাটাকে সেই ইনভলভ করা, দাদু অসুস্থ গিয়ে দেখো দাদুকে, দাদুকে ওষুধটা দাও, দাদুকে একটু জল দাও কিংবা ঠাকুমাকে একটু চা দাও, যাই এটা দিয়ে আসো, তাহলে কি হয় ওদের কন্ট্যাক্টটা বাড়ে, ওদের মানে দাদুর সাথে ঠাকুমার সাথে একটা কন্ট্যাক্ট বাড়ে, যে হ্যাঁ দাদুকে আমি ওষুধ দিচ্ছি কিংবা দাদুকে এক গ্লাস জল দিলাম।
1: যতই মানে ব্যস্ততা থাকুক পড়াশোনার চ্যাপ্টারের পাশাপাশি, এটাও কিন্তু একটা চ্যাপ্টারের
0: দায়িত্বটা
1: অন্তর্ভুক্ত হওয়া উচিত, সেটা পরিবারও কিন্তু মানে একটা বড় পাঠশালা, একটা স্কুল,
0: হ্যাঁ এটাই তো বললাম যে পরিবার হলো প্রথম একটা শিক্ষা প্রতিষ্ঠান, প্রথম আমাদের সবার জীবনে পরিবার থেকে আমরা আগে শিখি,
1: মানে সেই সুশিক্ষিত হওয়া, সুনাগরিক হওয়া, সবকিছুর পেছনে কিন্তু পরিবারের একটা বিশেষ ভূমিকা থাকে
0: অবশ্যই।
1: আর মেয়েদের ক্ষেত্রে এখন একটা যে বিষয়টা হচ্ছে, যেমন অনেক সময় তারা

0: বুঝতে পারছে না যে কোনটা তাদের বাড়ি। আমরা অনেক সময় দেখি, আমরা অনেক মেয়েদেরকে শুনতে হয় যে বিয়ের পর ওটাই তোমার আসল বাড়ি। আমাদের, আমরা অনেক মা বাবা এরকম মানে বিয়ের পরই কথাটাই তাদেরকে বলি, তো তারা অনেক সময় বিভ্রান্ত হয়ে যায় সত্যি আমার কোনটা আসল বাড়ি। এখন যেহেতু মহিলারা স্বাবলম্বী, তারা নিজেরাই একটা দুটো বাড়ি কিনে ফেলতে পারে, কিন্তু তারপরেও কিন্তু এই কথাটা
1: আসে।
0: সম্পর্কে আপনার কি মনে হয় যে কি বলবেন? আমরা কি মা বাবারা যেমন একটা ছেলে আর একটা মেয়েকে পাশাপাশি কিন্তু আমরা বড় করি, হ্যাঁ, তারপর ছেলেকে বোঝানো হয় যে এইটাই তোমার বাড়ি, আর মেয়েটিকে বলা হয় যে বিয়ের পর ওটাই তোমার আসল বাড়ি, তো সেক্ষেত্রে মেয়েটি অনেকটা বিভ্রান্ত হয়ে পড়ে।
1: হ্যাঁ অবশ্যই, সেক্ষেত্রে বাপের বাড়ির থেকে বলা হয় শ্বশুর বাড়ি তোমার, আর শ্বশুর বাড়িতে মেয়েটা কিছু করলে, বউ কিছু করলে, তখন বলে এটা তোমার বাপের বাড়ি নয়, কিন্তু
0: শিক্ষা দেয়নি ঠিক মতো, এই ধরনের কথাগুলো
1: এটা মেয়েদের শুনতে হয়। কিন্তু সেই ক্ষেত্রে আমি দেখবো মেয়েরা আরো ছেলেদের থেকে আরো অ্যাডভান্স,
0: একদম সময় বদলেছে। এটা কিন্তু একেবারেই একটা মানে খুশির বিষয়, বা মেয়ে হিসেবে আমরা মানে গর্ব বোধ করতে পারি এই বিষয়টা। মেয়েরা কিন্তু
1: একটা মেয়ে যত যা পারে, একটা ছেলে কিন্তু পারে না।
0: ঠিক,
1: অনেকটা বছর মা বাবার সাথে থেকে একটা বাড়িতে সে ছোট থেকে বড় হয়ে সে আরেকটা বাড়িতে গিয়ে ওই বাড়িটাকে সে নিজের করে নিচ্ছে, এটা কিন্তু একটা ছেলে পারে না।
0: ঠিক,
1: হ্যাঁ, এটা কিন্তু মেয়েরাই, আমরা মেয়েরাই পারছি। তার পাশাপাশি আমরা ওর মা বাবাকে, আমাদের স্বামীর মা বাবাকে নিজের মা বাবাই করে নিতে পারছি। ছেলেরা যতটা পারে না, কিন্তু আমরা কিন্তু তার থেকে, ওদের থেকে বেশি পারি। তার জন্য আমি মনে করবো আর কি, সেই ক্ষেত্রে আমরা মনের দিক থেকে অনেক বড় লোক। আমাদের অনেক বাড়ি, বাপের বাড়িও আমার নিজের বাড়ি, শ্বশুর বাড়িও আমার নিজের বাড়ি,
0: কিন্তু একেবারেই পজিটিভ চোখে দেখবো অবশ্যই ওই বাড়ি মা বাবা মানে আমার বাড়ি, এটাও ডাবল ডাবল ডাবল মা বাবা আমরা পেয়ে যাচ্ছি।
1: এটাই তো বললাম, আমরা সে থেকে ছেলেদের একটা
0: খুশির খবর অবশ্যই, এটাকে আমরা পজিটিভ ভাবে কিন্তু চিন্তা ভাবনা করবো। যাই হোক, আগামীকাল আন্তর্জাতিক পরিবার দিবস, এর প্রাককালে দাঁড়িয়ে আমরা কি বলবো যে এই পরিবার দিবসটি কিভাবে পালন করা উচিত, এই পরিবার দিবসের গুরুত্ব আমরা কি করে আবার নতুন প্রজন্মের কাছে আরো বেশি বেশি করে পৌঁছে দিতে পারি, কি কি করা উচিত, কি কি উচিত নয়, এই সম্পর্কে কিছু বলবেন?
1: প্রথমেই বলবো আমাদের প্রতিটা ঘরে ঘরে পরিবার দিবসটা পালন করা উচিত, কারণ অনেকেই জানে না যে আন্তর্জাতিক পরিবার দিবস বলে একটা কিছু আছে, যে 15ই মে আন্তর্জাতিক পরিবার দিবস আছে। এটা প্রথমে আমাদের নিজের ঘর থেকে শুরু করতে হবে, হ্যাঁ, এবং সবার মধ্যে জানাতে হবে যে হ্যাঁ 15ই মে আন্তর্জাতিক পরিবার দিবস, তোমরা পরিবারকে নিয়ে সময় কাটাও। অনুষ্ঠানের মাধ্যমে
0: পরিবারের মানে কাজের খাতিরে বা কাজের চাকরি সূত্রে হয়তো আমাদের মানে দাদু ঠাকুমা যাদের রয়েছেন তারা হয়তো বা একটু গ্রামের বাড়িতে থাকেন, শহরে আসতে হয়েছে ছেলে মেয়েকে নিয়ে, এমন অনেক পরিবার কিন্তু দেখা যাচ্ছে
1: যে ওদেরকে ওই একসাথে নিয়ে এসে
0: দিনটি কিন্তু,
1: প্লাস আমাদের বাচ্চাগুলিকেও সেই দিন সব কিছু বন্ধ করে, এখন তো বাচ্চারা খুব ব্যস্ত থাকে, টিউশন ফিউশন নিয়ে পড়াশোনা নিয়ে প্রচণ্ড ব্যস্ত। আমি বলবো সেই দিনটাতে সব কিছু ভুলে শুধু পরিবারের দিকে,
0: মানে পরিবারের সবার সাথে যে সেই খুনসুটি, ভালোবাসা, সব কিছু কিন্তু মিলিয়ে দেওয়া,
1: বাচ্চাটাকে সেই সব সেই অনুযায়ী তখন যখন পরিচয় করে দিতে পারবো আমরা, প্রথমে আমি যেটা বললাম যে ঘর থেকে আমাদের শুরু করতে হবে, তখন যদি বাচ্চাটাকে আমি সেই সবার সাথে আমি পরিচয় করে দিতে পারবো, বাচ্চাটার মনেও কিন্তু ঢুকবে যে হ্যাঁ ওরা হলো আমার পরিবার, আমরা আজকে আলাদা থাকছি কিন্তু ওরা পরিবার, ও কিন্তু পরবর্তী সময়ে ওদেরকে দেখবে,
0: তাদের প্রতি দায়িত্বশীল হবে,
1: তাদের প্রতি দায়িত্বশীল হবে।
0: বা সেই পরিবারের গল্পগুলো যদি করা হয় যে মানে ছোটবেলার গল্প, বাবা যখন ছোট ছিল,
1: মজার ব্যাপার হবে বাচ্চাদের জন্য, এটা খুবই দরকার যে আগে কি করতো মা বাবা, কি করতো মা বাবা, দাদু ঠাকুমা কি করতো, এই গল্পগুলি বললে বাচ্চারা অনেক কিছু শেখে।
0: শুধু একটা দিনই নয়, আমাদের কিন্তু প্রত্যেকটি দিনই কিন্তু আমাদের মানে পরিবার দিবস, হয়তো পুরো পরিবারকে আমরা কাছে পাবো না, কিন্তু ছেলে মেয়েদের সাথে কিন্তু আমরা পরিবারের সেই ছোটবেলার গল্প বা সেই সময়টা কেমন ছিল, মানে একটা সময়কে কিন্তু আমরা হারিয়ে ফেলছি, একটা বছর বিগত হচ্ছে, ক্যালেন্ডারের পাতায় স্থান নিচ্ছে, সেটা এভাবে কিন্তু সময়টা হারিয়ে যাচ্ছে, সেই সময়টাকেও কিন্তু আমরা ধরে রাখি।
1: হ্যাঁ অবশ্যই অবশ্যই। আর বলবো যে এই যে পরিবার দিবসটা পালন করতে আমাদের যে স্থানীয় ক্লাবগুলি যে ওদেরও এগিয়ে আসা উচিত, স্কুল কলেজগুলিও এগিয়ে আসা উচিত
0: অবশ্যই। পরিবারে মানে একেবারে ঘরের চৌকাট পেরিয়ে পরিবারকে কিন্তু ছড়িয়ে দিতে হবে একেবারে বিশ্বের দরবারে, সেটা একটু একটু করে,
1: একটু একটু করে। আমি ঘর থেকে শুরু করলাম, তারপর আমাদের যদি আশেপাশে ক্লাবগুলি যদি করে, সবাই জানবে, শুধু আমার ঘরটা না, এবার আমার পুরো পাড়াটা জানলো যে হ্যাঁ পরিবার দিবস আছে, পরিবারকে নিয়ে আমার সময় কাটাতে হবে।
0: যখন স্কুলে কিন্তু একটা জিনিস এখন লক্ষ্য করা যাচ্ছে যে মানে গ্র্যান্ড প্যারেন্টস ডে

0: হ্যাঁ,
1: বা এগুলো
0: খুবই
1: কিন্তু
0: দরকারি।
1: পালন করা হচ্ছে, এবং বাচ্চারা কিন্তু, ছেলেমেয়েরা কিন্তু খুব উৎসাহের সঙ্গে ওই দিনটিতে কিন্তু তাদের দাদু
0: হ্যাঁ,
1: ঠাকুমাকে
0: নিয়ে
1: নিয়ে
0: যাচ্ছে,
1: কিন্তু
0: খুব
1: যাচ্ছে,
0: খুশি হয়ে নিয়ে
1: এরাও
0: যাচ্ছে।
1: কিন্তু খুব খুশি হচ্ছেন এই বিষয়ে।
0: যেমন দাদু খুশি হচ্ছে,
1: হুম
0: সেরকম বাচ্চাটাও খুশি হচ্ছে,
1: হুম
0: মানে নিয়ে যাচ্ছে ভালো। এটাই তো বললাম যে স্কুল, প্রত্যেকটা স্কুলের উচিত
1: হুম
0: এই গ্র্যান্ড প্যারেন্টস ডেটা করানো।
1: ঠিক
0: হ্যাঁ, তাহলে তো এটার ভেতরেই তো পরিবারটা চলে
1: ঠিক
0: আসছে না।
1: ঠিক
0: স্কুলগুলি আগে এই পদক্ষেপটা নিলে আমার মনে হয় আগামী প্রজন্মের জন্য খুবই ভালো হবে।
1: একদম একদম, মানে সেটা কিন্তু, মানে আমরা কিন্তু, মানে একটা আশার আলো দেখছি একটু একটু করে, কিন্তু মানে মানুষ আবার মানে বিষয়গুলো নিয়ে ভাবতে শুরু
0: ভাবছে,
1: করেছে।
0: হ্যাঁ
1: আর এই দায়িত্ব কিন্তু আমাদের ওপরেও বর্তায়। আমরা বললেই চলবে না যে এখন ডিজিটাল যুগে আমরা এসে দাঁড়িয়েছি, পরিবার ভেঙে গেছে, ছোট হয়ে গেছে, সে আমরা রোবট হয়ে যাচ্ছি, সেই সব মানে দোষারোপ নয়। আমাদের কিন্তু এগিয়ে আসতে হবে, কিন্তু ছোট ছোট ছেলেমেয়ের মধ্যে যদি সাংস্কৃতিক চেতনাও কিন্তু এর সঙ্গে অনেক
0: খুবই
1: অংশে দায়ী,
0: অনেক
1: তাই নয়
0: অনেক
1: কি?
0: অংশীদার। কেন কি, যখন আমরা যখন দেখি, আমরা সাধারণত যখন দেখি সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি যখন হচ্ছে,
1: হুম
0: মা বাবা নিয়ে যাচ্ছে, প্রথমে
1: হুম
0: দেখা যায় মাই নিয়ে যাচ্ছে,
1: হুম হুম
0: কিন্তু তারপর দেখা যায় বাবাও যাচ্ছে।
1: হুম
0: হ্যাঁ, পাশাপাশি এরকম বাচ্চাগুলি যখন অনুষ্ঠান করছে, তখন ওর দাদু ঠাকুমা সবাইকে নিয়ে যাচ্ছে,
1: ঠিক
0: যে আজকে আমার দাদু এসছে, আমার আজকে ঠাম্মি এসছে,
1: ঠিক
0: মানে এই যে পরিবার,
1: হুম
0: হ্যাঁ, সবাইকে নিয়ে যাচ্ছে, এটাতে গেদার করছে না।
1: হুম
0: তার মধ্যে হচ্ছে কি, একটা বাচ্চা যখন দেখাচ্ছে এই দেখ আমার ঠাম্মা এসছে,
1: হুম
0: আমার
1: হুম
0: প্রোগ্রামটা দেখবে, ও গিয়ে বলবে যে আমার,
1: ঠিক
0: ওর ঠাম্মাকেও গিয়ে বলবে যে ঠাম্মি তুমি চলো। এই এসব করেই তো বাচ্চাদের আগ্রহ বাড়বে।
1: একাত্ম একাত্মতা বোধ কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু একটু একটু করে আমরা আবার কিন্তু সমস্ত পরিবার মিলেমিশে একটা সুখী একটা জীবন কিন্তু
0: সুখী
1: আমরা
0: জীবন,
1: গড়ে তুলতেই পারি। আর ছেলে মেয়েদেরকে এখন শুধু মানে পড়াশোনা পড়াশোনা করে একদম মানে আমরা কিছুতেই সন্তুষ্ট নয়, মানে ভাবা যায় না। 99.5 পেলেও আমরা মানে অভিভাবকরা খুশি হচ্ছি না, বলছি আর 5 নাম্বার কোথায় গেল,
0: কোথায় গেল,
1: কেন তুই পেলি না। তাই জন্য সেই ক্লাস নার্সারি থেকেই কিন্তু তাদের পেছনে একটা রাডার লাগিয়ে রাখা হয়, কি করছিস, অন্যদিকে তাকাবি না, পরিবার আবার কি, ওখানে তুই পড়, পরিবারে যা ঝুট ঝামেলা হচ্ছে, আনন্দ খুশির অনুষ্ঠান হচ্ছে, এটা আমরা আমরা আমরা দেখে নিচ্ছি, তুই শুধু বইয়ের পাতায় থাক।
0: এরপরটাই আমাদের উচিত, আমরা এজ এ গার্জিয়ান, এজ এ মা বাবা হিসেবে আমাদের উচিত এই জায়গাটা আমাদের বন্ধ করে দিতে হবে, যে তুই শুধু পড়াশোনার দিকে মন দে কিংবা তোর কেরিয়ার দিকে মন দে। ওকে বলতে হবে তুমি যেমন পড়াশোনা করবে, কেরিয়ারটা গড়বে, সেরকম পাশাপাশি পরিবারের দায়িত্বটা তোমার নিতে হবে। ওর একটা ডিউটি চলে আসবে যে হ্যাঁ আমার এটা করতে হবে। হ্যাঁ, যে মা না থাকলে কিংবা বাবা না থাকলে দাদুর প্রতি এই কাজটা আমার করতে হবে, ঠাম্মির প্রতি আমার এই কাজটা করতে হবে। তাহলে পড়াশোনাটাও করতে হবে, প্লাস এটাও করতে হবে,
1: অবশ্যই
0: তাহলে
1: সেটাও কিন্তু
0: শিক্ষা,
1: রুটিনের অন্তর্ভুক্ত করতে
0: হ্যাঁ,
1: হবে।
0: তাহলে সে সুশিক্ষায় শিক্ষিত হবে।
1: হ্যাঁ, যেমন একটা ছোট বাচ্চাকে যদি সকালে উঠে সেই ঘুম থেকে ওঠা, ভোরবেলা ঘুম থেকে উঠে যে রুটিন রয়েছে, হ্যাঁ, দা হাত মুখ ধুয়ে দা করার পর যখন চায় টেবিলে দাদু ঠাকুমাকে একসাথে নিয়ে বসার যে সিস্টেমটা, সেটা এখন হারিয়ে গেছে। এখন আমরা বাচ্চাটিকে ওর পড়ার টেবিলে নিয়ে বলি যে তোকে এখানে ব্রেকফাস্ট দিলাম, তুই এখানেই খেয়ে নে, খেয়ে তুই পড়া শুরু করে দে। কিন্তু না, এইখান থেকে
0: এটা
1: কিন্তু
0: একদমই মোটেও উচিত নয় এই কাজটা করা।
1: ঠিক
0: সবাই মিলে একসাথে খাওয়া, ডাইনিং টেবিলে এটা ব্রেক
1: সেই
0: অনেক সময় হতে
1: ব্রেকফাস্ট
0: পারে,
1: থেকে,
0: এখন যান্ত্রিক,
1: হ্যাঁ
0: আমরা যান্ত্রিক হয়ে গেছি।
1: হুম
0: তার মাঝেও আমরা যদি লাঞ্চ কিংবা ডিনার, লাঞ্চ পারলাম না কিন্তু
1: ডিনারটা
0: ডিনারটা
1: অন্তত
0: যদি
1: কিন্তু
0: আমরা
1: করতেই হবে।
0: একসাথে যদি করি,
1: হুম হুম
0: সবার সাথে, পরিবারের সবার সাথে একসাথে করি, দেখবেন ডিনার টেবিলে বসে, ডাইনিং টেবিলে বসে আমরা কিন্তু অনেক গল্প করি,
1: একদম
0: বাচ্চারাও করছে, সারা দিনে কি কি করলো, স্কুলে গিয়ে কি করলো, টিচার বাড়িতে কি করলো, কোথায় গিয়ে কি করলো, সব কিন্তু সেই ডাইনিং টেবিলেই হয় গল্পগুলো।
1: একদম
0: পাশাপাশি আমরা বড়রাও কিন্তু অনেক গল্প করি, তো এগুলোই শিখবে। এটাই হলো আদান প্রদানের একটা রাস্তা যান্ত্রিক যুগের, আমার মনে হয় আর কি। তার জন্য লাঞ্চটা না পারি, অ্যাটলিস্ট ব্রেকফাস্টে একসাথে করি আর ডিনারটা
1: অবশ্যই,
0: একসাথে
1: মানে
0: করি,
1: যেটাই সম্ভব আমরা অন্তত একটা বেলা সবাই মিলে একসঙ্গে কিন্তু অবশ্যই কাটাবো। আর যেহেতু আবার আবারও সেই প্রসঙ্গটাই আসছে যে একেবারে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, তো সেটা থেকে আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব পরিবারকে সঙ্গে নিয়ে গিয়ে যেতে, কারণ আমরা মা বাবা হিসেবে যে দাদু ঠাকুমার সাথে, বাচ্চাটার দাদু ঠাকুমার সাথে, আমাদের শ্বশুর শাশুড়ি বা মা বাবার সাথে যে ব্যবহারটা করব, সেটাই কিন্তু ছোট্ট বাচ্চাটি
0: শিখবে,
1: দেখবে এবং শিখবে, তো
0: সেটাই করবে ও। তাহলে আমি যেরকম করব, আমার বাচ্চাটাও সেটাই শিখবে যে মা এরকম করছে। হ্যাঁ, আমি যদি আজকে আমার শ্বশুর শাশুড়ি কিংবা আমার মা বাবার সাথে যদি ভালো ব্যবহার না করি, আমার বাচ্চাটা কিন্তু এটাই শিখছে, শিখে বলে মা তো পছন্দ করে না, আমিও পছন্দ করব না। তার জন্য আগে
1: বলি,
0: আমরা তো বলি,
1: আমরাই
0: আমরাই

0: দিচ্ছে।
1: আমরা বলি না যে মাই একটা একটা শিশুর প্রথম শিক্ষাগুরু, মাই হলো আমাদের মানে প্রথম একটা শিশু শিক্ষাগুরু, যে কিনা শিশুকে শেখাবে একদম জন্মের থেকে শুরু করে মা, তুমি এটা করবে ওইটা করবে, মা থেকেই সব শিখে নিচ্ছে
0: অবশ্যই
1: বাচ্চাটা। তার জন্য আমি বলবো মাদেরকে, সব মায়েদেরকে, আমিও একজন মা, আমারও শিক্ষার উচিত যে প্রত্যেকটা মা আমরা সবাই যেন আমাদের সন্তানকে সুশিক্ষায় সুশিক্ষিত করতে পারি, সেই চেষ্টাই আমরা করব।
0: সুশিক্ষা বলতে মানে শুধু নম্বরের পেছনে ছোট নয়, একেবারে সামাজিক শিক্ষা,
1: সামাজিক শিক্ষাটা খুবই দরকার। সে তো পড়াশোনায় হবে
0: অবশ্যই,
1: যে
0: ছোটবেলা থেকেই যদি আমরা এটা বলি যে তোমাকে মানে স্কুলে ফার্স্ট গার্ল বা ফার্স্ট বয়ও হতে হবে না, তোমাকে একটা ভালো মানুষ হতে হবে, সত্যিকারের মানুষ হতে হবে। যদি সত্যিকারের মানুষ হয় তখনই সে হয়তো জিজ্ঞেস করবে যে সত্যিকারের মানুষ কী, সত্যিকারের মানুষের কী কী গুণাবলী থাকতে হবে, সেগুলো কিন্তু তাকে বুঝিয়ে বলতে হবে, তাহলে পরেই কিন্তু সে একটা ভালো সন্তান হবে। অবশ্যই যদি সে ভালো সন্তান হয়, সে যদি রুটিন মেনে চলে, অবশ্যই সে একটা ভালো ছাত্র হবে। এভাবেই কিন্তু সে ভবিষ্যতে যেমন পরিবারের দায়িত্ব সঠিকভাবে পালন করবে, সেমনি কিন্তু একটা সুন্দর সমৃদ্ধশালী দেশ গড়ার কারিগর হবে, তাই তো?
1: হ্যাঁ, একটা ভালো মানুষ হবে
0: একদম। মানে আজকে যে বিষয়টা বড়ই অভাব, যে ভালো মানুষ কিন্তু আমাদের গড়ে তুলতে হবে, আর সেই দায়িত্ব অবশ্যই কিন্তু কারোর ওপর দোষারোপ নয়, আমাদেরকেই কিন্তু সেই দায়িত্বটা নিতে হবে।
1: হ্যাঁ
0: ঠিক, অবশ্যই আগামীকাল বিশ্ব পরিবার দিবস আমরা সবাই মিলে পালন করব, অবশ্যই আবার সুন্দর সমৃদ্ধশালী পরিবার আমরা সবাই একে অপরের সঙ্গে মিলেমিশে একটা সুন্দর পরিবার আমরা গড়ে তুলব, এই অঙ্গীকার টা কিন্তু আমরা আজকের এখান থেকেই অঙ্গীকারবদ্ধ হচ্ছি। এবং সেই সঙ্গে এটাও বলছি যে পরিবার দিবস একটা দিনে কিন্তু সীমাবদ্ধ নয়, প্রতিটি দিনই হোক পরিবার দিবস। আন্তর্জাতিক পরিবার দিবসের গুরুত্ব নিয়ে কিন্তু আজকের আসরে আমরা কথা বলছিলাম। আর স্টুডিওতে আমার সঙ্গে এতক্ষণ ছিলেন রুম্পা পোদ্দার, রুম্পাকে আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো মহিলা মহলের আসর থেকে। নমস্কার।
1: নমস্কার।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান মহিলা মহল, আকাশবাণী আগরতলা।

0: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, নতুন দিল্লিতে আজ ব্রিক্স দেশগুলির বিদেশমন্ত্রীদের দুদিনের বৈঠক শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালি এই পাঁচ দেশ সফর শুরু করবেন। উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় ধূলিঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। বেসরকারি সূত্রে মৃতের সংখ্যা শতাধিক বলে জানানো হয়েছে। অসম সরকার আগামী ২৬ মে রাজ্য বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করতে চলেছে। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের দুদিনের বৈঠক শুরু হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বৈঠকের সভাপতিত্ব করছেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা ছাড়াও সদস্য ও অংশীদার দেশগুলির প্রতিনিধি দলের প্রধানরা এই বৈঠকে অংশগ্রহণ করছেন। বৈঠকের প্রারম্ভিক অধিবেশনে বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর বলেন, শান্তি ও নিরাপত্তা বর্তমান বিশ্ব পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন অঞ্চলে যে সংঘাত দেখা দিয়েছে তার প্রেক্ষিতে আলোচনা এবং কূটনীতির গুরুত্ব বেড়েছে।
1: Our discussions today are an opportunity to reflect on global and regional developments and to consider practical ways to strengthen our cooperation.

0: Development issues remain central. Many countries face challenges on energy, food, fertilizer, and health security, as also access to finance. BRICS can help them respond more effectively.
1: ব্রাজিলের বিদেশমন্ত্রী মাওরো ভিয়েরা, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ, ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি সহ ব্রিক্স দেশগুলির বিদেশমন্ত্রীরা এই বৈঠকে উপস্থিত হয়েছেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা আজ বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়গুলি নিয়ে মত বিনিময় করবেন। আজ বিকেলে অংশগ্রহণকারী দেশগুলির বিদেশমন্ত্রীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল পাঁচ দেশ সফর শুরু করছেন। সফরের প্রথম পর্যায়ে তিনি যাবেন আবুধাবি, এরপর নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন তিনি। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব সিবি জর্জ জানিয়েছেন, আবুধাবি সফরকালে শ্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন। জ্বালানি, নিরাপত্তা, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা বিষয় নিয়ে দুই নেতা কথা বলবেন। পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহীতে বসবাসকারী 40 লক্ষ প্রবাসী ভারতীয়র কল্যাণে গৃহীত পদক্ষেপ নিয়েও মত বিনিময় করবেন তাঁরা। পশ্চিম এশিয়ার সংকটের ফলে খনিজ তেল সরবরাহের ক্ষেত্রে যে সমস্যা দেখা দিয়েছে দুই দেশের মধ্যে আলোচনায় তা নিয়ে কথাবার্তা হতে পারে বলে মনে করা হচ্ছে।
2: Prime Minister will begin his visit from the UAE on 15 May, where he will meet the President of the UAE, His Highness Sheikh Mohammed bin Zayed Al Nahyan, and exchange views on bilateral relations, in particular energy cooperation, as well as regional and international issues of mutual interest. During the visit, both the leaders will discuss avenues to further deepen our bilateral ties in areas including trade, investment, energy, technology, culture, and people-to-people connect.
1: প্রধানমন্ত্রী আগামীকালই নেদারল্যান্ডস যাবেন। 2017 সালের পর এটিই হবে তাঁর সে দেশে দ্বিতীয় সফর। সেখানে তিনি রাজা উইলেম আলেকজান্ডার ও রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী আগামী রবিবার সুইডেনের গোথেনবার্গে পৌঁছবেন। সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, গ্রিন ট্রানজিশন এবং স্টার্টআপের মতো বিষয়গুলি নিয়ে বিশদে আলোচনা হবে। সফরের চতুর্থ পর্যায়ে সোমবার প্রধানমন্ত্রী নরওয়ে যাবেন। সেখানে তিনি রাজা পঞ্চম হ্যারল্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরের শেষ পর্যায়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী ইতালিতে প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ মাত্র 20 বছরের মধ্যে দেশের সব মানুষের আস্থা অর্জন করেছে। আজ উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এনডিআরএফ এর বিশেষ অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, যে কোনো বিপর্যয় ঘটলে এনডিআরএফ এর কর্মীরা যে দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন তা অত্যন্ত প্রশংসনীয়। আজ এই অনুষ্ঠানে এনডিআরএফ এর কর্মী ও আধিকারিকদের উল্লেখযোগ্য কাজের স্বীকৃতিতে প্রেসিডেন্ট স্কলার সম্মান প্রদান করা হয়। সরকার দেশের অভ্যন্তরীণ সরবরাহ বৃদ্ধি ও দাম নিয়ন্ত্রণে রাখতে 2026 সেপ্টেম্বর বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। যদিও ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রে ট্যারিফ রেট কোটা এবং কান্ট্রি স্পেসিফিক কোটা, অ্যাডভান্স অথরাইজেশন স্কিম এবং অন্য দেশে খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে সরকারের বিশেষ চুক্তির ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। উত্তরপ্রদেশে গত 24 ঘণ্টায় ধূলিঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে অন্তত 60 জনের মৃত্যু হয়েছে। বেসরকারি সূত্রে মৃতের সংখ্যা শতাধিক বলে জানানো হয়েছে। সবচেয়ে বেশি 17 জনের প্রাণহানি হয়েছে প্রয়াগরাজে। ভাদোহী জেলায় মৃত্যু হয়েছে 15 জনের, মির্জাপুরে 10 জন, ফতেহপুরে 9 জন, বাদাউনে 5 জন এবং বেরেলি জেলায় 4 জন প্রাণ হারিয়েছেন। 100 জনের বেশি মানুষ আহত, তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। বেশিরভাগ প্রাণহানি হয়েছে বজ্রাহত হয়ে। পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। আগামী 24 ঘণ্টার মধ্যে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েজ। দেশে খেলনা শিল্পের প্রসার নিয়ে ভারত টয়েজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ ডানিলাওয়ালার সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অসম সরকার আগামী 26 মে রাজ্য বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করতে চলেছে। দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা

0: জানান, 26 মে সরকার অভিন্ন দেওয়ানি বিধি বিলটি সভায় উত্থাপন করবে। মুখ্যমন্ত্রী জানান, প্রস্তাবিত এই আইনের লক্ষ্য হল বিবাহের আইনি বয়সসীমা, বহু বিবাহ, উত্তরাধিকার এবং লিভ ইন সম্পর্কের মতো বিষয়গুলো সমাধান করা। তিনি স্পষ্ট করে দেন যে ধর্মীয় রীতিনীতি এই বিলের আওতামুক্ত থাকবে। উত্তরাখণ্ড এবং গুজরাটের পর অসম দেশের তৃতীয় রাজ্য হিসেবে বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল আনতে চলেছে। পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে প্রার্থনা সঙ্গীত হিসেবে জাতীয় স্তোত্র বন্দে মাতরম গাইতে হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ কলকাতায় মুখ্যমন্ত্রী জানান, একই সঙ্গে জাতীয় সঙ্গীত জনগণমন প্রার্থনা সঙ্গীত হিসেবে থাকবে। এ বিষয়ে শিক্ষা দপ্তর আজ বিজ্ঞপ্তি জারি করবে বলে তিনি জানান। আগামী সোমবার থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কলকাতা হাইকোর্টে এক মামলায় আইনজীবী হিসেবে সওয়াল করেছেন। প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে তিনি রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে এক দলীয় প্রার্থীর দায়ের করা মামলায় সওয়াল করেন। পশ্চিমবঙ্গে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। পাশের হার 91.23%। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার জানিয়েছেন, গতবারের তুলনায় পাশের হার সামান্য বেড়েছে। প্রথম দশে স্থান পেয়েছেন 64 জন। 496 নম্বর পেয়ে প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র আদিত পাল। ওই স্কুল থেকেই ঋতব্রত নাথ এবং ঐতিহ্য পাছাল এবং পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের জিষ্ণু কুণ্ডু 495 পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গতকাল দুদিনের সফরে চীনের রাজধানী বেজিংয়ে পৌঁছবেন। চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে তিনি আজ ইরান যুদ্ধ, বিশ্বের জ্বালানি সংকট, দ্বিপাক্ষিক বাণিজ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় বসেছেন। কূটনৈতিক মহলের মতে, আমদানি শুল্ক এবং প্রযুক্তিগত লড়াই নিয়েও দুই নেতার মধ্যে মতবিনিময় হওয়ার সম্ভাবনা। সূত্রের খবর, পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৈঠকে চীনের সাহায্যে হরমুজ প্রণালী পুনরায় খোলার চেষ্টা করবেন ট্রাম্প। রাশিয়া গতকাল ইউক্রেনে এক বিশাল ড্রোন হামলা চালিয়েছে। ন্যাটো সীমান্ত সংলগ্ন পশ্চিমাঞ্চলীয় এলাকার গুরুত্বপূর্ণ পরিকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এই হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন, আহত অনেকে। ইউক্রেন জানিয়েছে, রাশিয়া প্রায় 800 ড্রোনের পাশাপাশি ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সমাজমাধ্যমের এক বার্তায় বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের সময় রাশিয়ার এই হামলা বিশেষ তাৎপর্যপূর্ণ। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। হিমাচল প্রদেশের চেলিয়ানে এইচপিসিএস স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। 11 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে পাঞ্জাব পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে এবং সমসংখ্যক ম্যাচে মুম্বাই 6 পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে। অন্যদিকে গতকাল কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে 6 উইকেটে পরাজিত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নতুন দিল্লিতে আজ ব্রিক্স দেশগুলির বিদেশমন্ত্রীদের দুদিনের বৈঠক শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালি এই 5 দেশ সফর শুরু করছেন। অসম সরকার আগামী 26 মে রাজ্য বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করতে চলেছে। খবর শেষ হল, এখন শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি। আজকের শিল্পী নিরঞ্জন অধিকারী।

লোকগীতি শুনলেন নিরঞ্জন অধিকারীর কণ্ঠে। লোকগীতির আসর এখানেই শেষ হল। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন আধুনিক গান, শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়।

সুপ্রিয়। শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান সন্ধে 6:05। সন্ধে 6:30 ঘর গৃহস্থির আসর। আসরে দাঁতের বিভিন্ন সমস্যা ও প্রতিকার নিয়ে বলবেন ডক্টর মৃন্ময়ী আচার্য। এরপর শুনবেন লোকগীতি শিল্পী নিরঞ্জন অধিকারী। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। সন্ধে 7:45 ককবরক সংবাদ। 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 সমীক্ষা। রাত 8:10 ছায়াগীত। শুনবেন পুরনো দিনের হিন্দি ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। ভজন শুনবেন 8:30 শিল্পী পদ্মমৌলীশ্বর আদিত্য। আধুনিক গান শুনবেন রাত 9:00 শিল্পী সুধীর লাল চক্রবর্তী। অনুষ্ঠান কথায় কথায় রাত 9:30। নতুন আলোর দিশারি রাত 10:15। শুনলেন আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা। এরই সঙ্গে আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:00।

গানটি শুনলেন মোহাম্মদ রফির কণ্ঠে আখেরি খাদ ছবি থেকে। চিত্রগীতে অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারের গানটি শুনুন ডলি ছবি থেকে, আশা ভোসলে এবং মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে এই গানটি।

0: कभी तो हंसाए, कभी ये रुलाए।
1: गानटी शुनलेन मान्ना देर कंठे आनंद छवि থেকে। চিত্রকীতি অনুষ্ঠানে আপনারা শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারের গানটি শুনুন আন মিলো সজনা ছবি থেকে, লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে এই গানটি।
2: হাম চলতে হ্যাঁ

0: Bye bye.
1: Bye bye.
0: Hey, bye bye.
2: গানটি শুনলেন কিশোর কুমার এবং সহশিল্পীদের কণ্ঠে প্রেমনগর ছবি থেকে। চিত্রগীত অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারের গানটি শুনুন খামোশি ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

0: को छोड़कर दिल्ली सरकार के सभी कार्यालय सप्ताह में दो दिन घर से काम करेंगे। थाईलैंड ओपन बैडमिंटन टूर्नामेंट में पीवी सिंधु महिला सिंगल्स में और सात्विक साईराज रंकी रेड्डी तथा चिराग शेट्टी की जोड़ी पुरुष डबल्स के क्वार्टर फाइनल में पहुंच गए हैं। और आईपीएल क्रिकेट में आज पंजाब किंग्स का सामना मुंबई इंडियंस से होगा। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: आकाशवाणी आगरतला শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে আজ নবম শ্রেণীর বিজ্ঞান থেকে জীবনের মৌলিক একক সম্পর্কে পাঠ দিচ্ছেন নরসিংহর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা শুভ্রা বণিক।
2: হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই ভালো আছো তো? আমরা, কারণ এখন তোমরা ক্লাস নাইন, তোমাদের পড়াশোনার চাপ একটু বেশি, দু বছর পরে তোমরা বোর্ড দেবে, কাজে তোমরা আনন্দ খেলাধুলার পাশাপাশি পড়াশোনার দিকে লক্ষ্য রাখতে হবে, কারণ সামনেই আমাদের পিরিয়ডিক এক্সাম এসে গেছে, আমাদের সিলেবাস শেষ করতে হবে। আর সায়েন্সের বায়োলজির মধ্যে তোমাদের পিরিয়ডিক টেস্টে চ্যাপ্টার ৫ আছে, যেটা হলো জীবনের মৌলিক একক। জীবনের মৌলিক একক আমরা ষষ্ঠ শ্রেণী থেকেই পড়ে এসেছি, আমরা জানি জীবনের মৌলিক একক কোষ। তোমাদেরকে যদি আমি জীব এবং জড়ের মধ্যে পার্থক্য করতে বলি, তাহলে কি বলবে? যে জীব আমরা কিভাবে বুঝি, যে জীবন সেটা বস্তুটা সজীব, সেটা বুঝতে গেলে আমাদের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলি আমরা দেখব। আর আমরা জানব বা জানি যে কোষ ছাড়া কোনো জীবন সম্ভব নয়। সজীব বস্তু মানেই কোষ দিয়ে তৈরি, এবং সেটা এককোষীয় হতে পারে, বহুকোষীয় হতে পারে। একটা দালান বাড়ি যেরকম ইট ছাড়া সম্ভব নয়, তেমনি কোনো জীব বা সজীব বস্তু কোষ ছাড়া সম্ভব নয়। এই কোষ, কোষ কথাটি বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে প্রথম সেল আবিষ্কার করেছিলেন, যেটাকে আমরা বলি কোষ। বিজ্ঞানী পর্যবেক্ষণ করেছিলেন যে সজীব বস্তু পৃথক পৃথক এককের সমন্বয়ে গঠিত। এখন আমরা যদি দেখি যে এককোষী এবং বহুকোষী আমরা কাদেরকে বলবো, কোনো কোনো জীবে একটি কোষেই সম্পূর্ণ জীবদেহ গঠন করে, তাদেরকে আমরা বলবো এককোষী, যেমন অ্যামিবা, ক্লামাইডোমোনাস, প্যারামিশিয়াম, ব্যাকটেরিয়া, এই জীবগুলি এককোষী। আর অপরদিকে একের বেশি বা অনেকগুলো কোষ নিয়ে গঠিত যেই জীব, তাদেরকে বলবো আমরা বহুকোষী। সেগুলোর মধ্যে পড়ছে ছত্রাক, উদ্ভিদ এবং প্রাণী। বহুকোষী জীবেরা তাদের বিভিন্ন কোষগুলিকে বিভিন্ন কাজে লাগায় এবং শ্রম বিভাজন করে। ঠিক আছে, তাহলে আমরা এককোষী এবং বহুকোষীর পার্থক্য জানতে পারলাম। এককোষী হলো একটিমাত্র কোষ নিয়ে গঠিত, এবং একটিমাত্র কোষই তার জীবনের সম্পূর্ণ কাজ সম্পাদন করে। আর বহুকোষীদের দেহে অনেকগুলো কোষ থাকে, সেটা প্রাণী বিশেষে, উদ্ভিদ বিশেষে, এবং তাদের আকার আয়তনের উপর নির্ভর করে যে বহুকোষী জীবের কোষের সংখ্যা, সেটা লক্ষ লক্ষ কোটি কোটিও হতে পারে। প্রাণীদের দেহে, সাধারণত মানুষের দেহে, বিভিন্ন রকমের কোষ দেখা যায়। কোষের আকার এবং আকৃতি বিভিন্ন রকম। মানুষের দেহে রক্ত কোষ আছে, স্নায়ু কোষ আছে, পেশি কোষ আছে, অস্থি কোষ আছে। বিভিন্ন কোষের তাদের কাজের উপর ভিত্তি করে, তারা কীরকম কাজ করে, সেই কাজের উপর ভিত্তি করে সেই কোষের আকার বা আকৃতি হয়েছে। আমরা জানি রক্তকোষ গোলাকার, পেশি কোষ ডাম্বেল আকৃতির, মাঝখানটা মোটা, দুদিকটা সরু। আর আমাদের স্নায়ুকোষ হলো শাখা প্রশাখা বিশিষ্ট। তাহলে কোষসমূহের আকার এবং আকৃতি ওই কোষগুলো যে বিশেষ কাজ সম্পাদন করে তার সঙ্গে সম্পর্কিত। একটি সজীব কোষ কিভাবে তার প্রাথমিক কাজগুলো সম্পন্ন করে? আমরা জানি যে বহুকোষী জীবে শ্রম বিভাজন আছে। কীরকম? মানব দেহের ভেতর থেকেই বিভিন্ন কাজ সম্পন্ন হয়। মানব দেহে উপস্থিত হৃৎপিণ্ড রক্তকে পাম্প করে দেহের বিভিন্ন অংশে পাঠায়, এবং

ডি অক্সিজেনেটেড ব্লাড বিভিন্ন অংশ থেকে আবার হৃৎপিণ্ডে ফিরে আসে। তাহলে হৃৎপিণ্ড কন্টিনিউয়াসলি পাম্পের কাজ করছে। আমাদের পাকস্থলী পৌষ্টিকতন্ত্রেরই একটা অংশ। আমরা যখন কোনো খাবার খাই সেই খাবার পরিপাকে সাহায্য করে। তাহলে এই যে কাজগুলো করছে কারা করছে? এই কাজগুলো করছে আমাদের শরীরের ভিতরে বিভিন্ন কোষগুলো, এবং বিভিন্ন কোষগুলো একই আকার এবং আকৃতির কোষ সমষ্টিকে আমরা বলি কলা। এই এক একটা কলা এক একটা কাজ করছে এবং বিভিন্ন কাজের জন্য বিভিন্ন অঙ্গ তৈরি করছে। এই কোষের ভেতরের কাজগুলো কারা করবে সের জন্য একটা নির্দিষ্ট অংশ থাকে, সেই অংশগুলিকে বলা হয় কোষীয় অঙ্গাণু। প্রত্যেক প্রকার কোষীয় অঙ্গাণু এক একটি বিশেষ কার্য সম্পন্ন করে। কোনো কোনো কোষ নতুন বস্তু সংশ্লেষ করে, তাহলে বস্তু সংশ্লেষ করা তার কাজ। কোষ থেকে যখন বর্জ্য পদার্থের অপসারিত হয় সেই বর্জ্য পদার্থের অপসারণও কোনো কোনো কোষ করে থাকে। এইভাবে কোষীয় অঙ্গাণুগুলোর উপস্থিতির জন্যই এক একটা কোষ বেঁচে থাকতে পারে। আমরা যদি অণুবীক্ষণ যন্ত্রের নিচে কোনো কোষ দেখতে পাই বা কোনো কোষ পর্যবেক্ষণ করি, তাহলে আমরা দেখব একটা কোষের তিনটি বিশেষ অংশ লক্ষ্য করা যায়। এইগুলি হলো কোষপর্দা, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। কোষপর্দা কাকে বলবো? প্রাণীকোষের বাইরে যে আবরণীটি কোষীয় উপাদান থেকে পৃথক করে রাখে বা কোষটাকে বাইরের আঘাত থেকে রক্ষা করে তাকে বলবো আমরা কোষপর্দা। কোষপর্দার মধ্য দিয়ে বিভিন্ন বস্তু কোষের থেকে বাইরে বেরিয়ে আসে, আবার বাইরে থেকে কোষের ভেতরেও অনুপ্রবেশ করতে পারে। সেই জন্য কোষপর্দাকে আমরা বলবো প্রভেদ্যক ভেদ্য পর্দা। যেরকম কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড যখন আমাদের শরীরের ভেতরে তৈরি হয়, আমরা জানি শ্বসনের ফলে আমাদের খাবার ভেঙে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, সেই কার্বন ডাইঅক্সাইড যখন আমাদের শরীরের ভেতর বা কোষের ভেতরে বেশি হয়ে যায়, তখন কী জানি আমরা যে ব্যাপন প্রক্রিয়ায় বাইরে ভেতর থেকে যেখানে কম ঘনত্ব সেখানে চলে আসে। তাহলে কার্বন ডাইঅক্সাইড এইভাবে কোষের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে ব্যাপন প্রক্রিয়ায়। আবার অক্সিজেনও যখন বাইরে বেশি ঘনত্ব থাকে ভেতরে কম ঘনত্ব থাকে, তখন বাইরের থেকে অক্সিজেন কোষের ভেতরে চলে যায়। কার মাধ্যমে? কোষপর্দার মাধ্যমে। তাহলে আমরা কোষপর্দার ফাংশনটা বুঝলাম। এবার কোষপর্দার পরে কী আছে? কোষপর্দার পরে আমরা আরেকটা জিনিস জানব যে উদ্ভিদ কোষে কোষপর্দা ছাড়াও একটি দৃঢ় বহিরাবরণী থাকে, সেই দৃঢ় বহিরাবরণীকে বলা হয় কোষ প্রাচীর। তাহলে আমরা উদ্ভিদ কোষে কোষপর্দার বাইরেও আরেকটি কোষ আবরণী থাকে, সেটাকে বলা হয় কোষ প্রাচীর। এবং উদ্ভিদের কোষ প্রাচীর প্রধানত সেলুলোজ দ্বারা গঠিত। কোষ প্রাচীর থাকায় উদ্ভিদ ছত্রাক ও ব্যাকটেরিয়া কোষ পরিবেশীয় অতি লঘু দ্রবণ বা লঘুসারক দ্রবণের সংস্পর্শে এলে বিদীর্ণ হয়ে যায় না বা নষ্ট হয়ে যায় না। কোষ প্রাচীরের উপস্থিতির জন্যই এই উদ্ভিদ কোষগুলো প্রাণী কোষের তুলনায় অনেক বেশি পরিবেশীয় পরিবর্তন সহ্য করতে পারে। তাহলে আমরা কি দেখলাম? উদ্ভিদ কোষে থাকে কোষপ্রাচীর এবং কোষপর্দা দুটো জিনিস, এবং প্রাণী কোষে থাকে শুধু কোষপর্দা। তাহলে কোষের তিনটি প্রধান অংশের মধ্যে আমরা কোষপর্দা সম্পর্কে জানলাম। তারপরের অংশ হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস কোষের ঠিক মাঝখানে নীল বর্ণের একটি রঞ্জিত পদার্থ। নিউক্লিয়াসটি হলো দ্বিস্তরী আবরণী দ্বারা আবৃত। এই যে নিউক্লিয়াসের বাইরের আবরণীটা, সেই আবরণীটাকে বলা হয় নিউক্লিয় পর্দা। এই নিউক্লিয় পর্দায় অসংখ্য ছিদ্র থাকে, ঠিক আছে, এবং এই ছিদ্রগুলো দিয়ে বিভিন্ন বস্তু নিউক্লিয়াসের ভেতর থেকে বাইরে স্থানান্তরিত হয়, অর্থাৎ নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে চলে আসে। এই নিউক্লিয়াসকে বলা হয় কোষের প্রধান অংশ বা কোষের মস্তিষ্ক। কেন? কারণ নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি নিউক্লিয়াসে ক্রোমোজোম থাকে, আর এই ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ, ডিএনএর মধ্যে থাকে জিন। আমরা অনেক সময় দেখি যে কোনো একটা ছোট শিশু জন্মানোর পর আমরা বলে থাকি যে এই শিশুর চোখগুলো মায়ের মতো বা এই

শিশুর গায়ের রংটা বাবার মতো। তার তার মানে কি? তার মানে হলো যে মা বাবার কিছু বৈশিষ্ট্য শিশুর মধ্যে অবশ্যই চলে আসে, এবং এই বৈশিষ্ট্যগুলো কে বহন করে নিয়ে আসে? এই বৈশিষ্ট্যগুলো বহন করে নিয়ে আসে ডিএনএতে অবস্থিত জিন। এবং ডিএনএটা কোথায় থাকে? ডিএনএটা থাকে ক্রোমোজোমে। ক্রোমোজোম কোথায় থাকে? ক্রোমোজোম থাকে নিউক্লিয়াসে। কিন্তু ক্রোমোজোমটা আমরা সবসময় মাইক্রোস্কোপের নিচে দেখতে পাই না। যখন কোষ বিভাজন শুরু হয় ঠিক তখনই ক্রোমোজোমগুলোকে দেখা যায়। কোষীয় প্রজননে, মানে একটা কোষ থেকে যখন দুটো কোষ সৃষ্টি হয়, কোষ যখন বিভাজন হয়, কোষীয় প্রজননে নিউক্লিয়াসের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ একটা কোষ বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ গঠন করে থাকে। যেসব জীবে নিউক্লিয় আবরণী থাকে না তাদেরকে বলি আমরা প্রোক্যারিওটিক জীব, মানে একটু আদি এবং অনুন্নত জীব, কারণ তাদের নিউক্লিয় আবরণী থাকে না। অপরদিকে যেসব কোষে নিউক্লিয় আবরণী থাকে তাদেরকে বলবো আমরা ইউক্যারিওটিক জীব। এই কোষীয় যে বিভিন্ন অঙ্গাণুগুলো, কোষীয় অঙ্গাণুগুলো কোথায় থাকে? কোষের মধ্যে থাকে। কিন্তু দেখা যায় শালক সংশ্লেষকারী প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াটা প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক কথাটির মানে হলো যার মধ্যে সুস্পষ্ট নিউক্লিয়াস নেই বা নিউক্লিয়াস আবরণী নেই, সেই প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়াতে কী থাকবে? যেহেতু শালক সংশ্লেষকারী, সেখানে ক্লোরোফিল থাকবে। এই ক্লোরোফিলগুলো তাহলে কোথায় অবস্থান করে? এই ক্লোরোফিলগুলি পর্দাবৃত থলির মধ্যে অবস্থান করে। তাহলে দেখো আমরা কি জানলাম, যে প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া শালক সংশ্লেষ করতে পারে, এবং শালক সংশ্লেষ করার জন্য কি দরকার? ক্লোরোফিল দরকার। তাহলে সেটা যেহেতু প্রোক্যারিওটিক, সেখানে সুনির্দিষ্ট কোষীয় অঙ্গাণু নেই, তাহলে কোথায় থাকবে সেই ক্লোরোফিলগুলো? সেই ক্লোরোফিলগুলো থাকে পর্দাবৃত একটা থলির মধ্যে। আর ইউক্যারিওটিক কোষে আমাদের কোষীয় অঙ্গাণু প্লাস্টিড আছে, যেই প্লাস্টিডের ভেতরে সবসময় কী থাকে? ক্লোরোফিল থাকে। তাহলে আমাদেরকে যদি বলা হয় ইউক্যারিওটিক প্রোক্যারিওটিকের একটি পার্থক্য, তোমরা অবশ্যই বলতে পারবে। তোমরা বলবে ইউক্যারিওটিকে সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে না এবং নিউক্লিয় আবরণী থাকে না, প্লাস্টিড বলতে কিছু নেই, সেখানে ক্লোরোফিলগুলো থাকে পর্দাবৃত থলিতে। আর ইউক্যারিওটিক কোষে সুস্পষ্ট নিউক্লিয়াস বিদ্যমান, নিউক্লিয় আবরণী থাকে এবং থাকে অনেকগুলো কোষীয় অঙ্গাণু, থাকে কোষীয় অঙ্গাণু প্লাস্টিড, যেই প্লাস্টিডের মধ্যে থাকে ক্লোরোফিল। ঠিক আছে, তাহলে আমরা নিউক্লিয়াস বললাম, কোষপর্দ বললাম। এবার যেই অঙ্গাণুটা আছে বা কোষের যে প্রধান অংশটা আছে সেটা হলো সাইটোপ্লাজম। প্রতিটি কোষে একটি বড় অংশ কোষপর্দা দ্বারা পরিবৃত থাকে, একে বলা হয় সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমটা খুব হালকা রঙের হয় এবং সেটা তরল জাতীয় পদার্থ। এই সাইটোপ্লাজমের মধ্যে থাকে কোষীয় বিভিন্ন অঙ্গাণুগুলো, এবং প্রতিটি কোষীয় অঙ্গাণু কোষের জন্য নির্দিষ্ট নির্দিষ্ট কাজ সম্পন্ন করে। তাহলে সাইটোপ্লাজম আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ একটি অংশ কোষের, কারণ সাইটোপ্লাজমের মধ্যে থাকে বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলি। আমরা জানি ভাইরাসকে জড় ও জীবের মধ্যবর্তী পর্যায়ে বলা হয়, সেটাকে না জড় না সজীব। কেন? কারণ ভাইরাসে কোনো কোষীয় আবরণী না থাকায় ভাইরাস বাইরে জড়ের মতো আচরণ করে। কিন্তু যখন ভাইরাস কোনো সজীব কোষকে বা সজীব পোষকের দেহে প্রবেশ করে, তখন সে পোষকের কোষীয় উপাদানগুলোকে কাজে লাগিয়ে সে বংশবিস্তার করে থাকে। ঠিক আছে, তাহলে আমরা প্রধান তিনটি অংশ পড়লাম। কী কী তিনটি অংশ? কোষপর্দা, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। এবার আমরা জানব, এই যে আমরা বললাম যে সাইটোপ্লাজমে বিভিন্ন কোষীয় অঙ্গাণু থাকে, সেই অঙ্গাণুগুলি কী কী? সেই অঙ্গাণুগুলো হলো এন্ডোপ্লাজমীয় জালক, গলগি বস্তু, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। এইগুলো হলো কোষীয় অঙ্গাণু। প্রত্যেকের একটা কোষকে বাঁচিয়ে রাখার জন্য, একটা কোষকে সুস্থ রাখার জন্য প্রত্যেকটি অঙ্গাণুর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং তারা আলাদা আলাদাভাবে বিভিন্ন কাজ করে থাকে। এন্ডোপ্লাজমীয় জালিকা, এন্ডোপ্লাজমীয় জালিকা হলো জালকগুলো কী? এগুলো হলো পর্দাবৃত নালিকা।
এবং

0: দু ধরনের অ্যান্ডোপ্লাজমীয় জালিকা দেখা যায়। একটা হলো অমসৃণ অ্যান্ডোপ্লাজমীয় জালক এবং আর হলো মসৃণ অ্যান্ডোপ্লাজমীয় জালক। আমরা অমসৃণ কেন বলছি? আমরা অমসৃণ বলছি অ্যান্ডোপ্লাজমীয় জালকের গাত্রে খুব ছোট ছোট রাইবোজোম থাকে, এই জন্য এটা দেখতে অমসৃণ লাগে, সেজন্য এটাকে আমরা বলি অমসৃণ অ্যান্ডোপ্লাজমীয় জালক। রাইবোজোম সব সক্রিয় কোষেই বর্তমান এবং রাইবোজোমের প্রধান কাজ প্রোটিন সংশ্লেষ করা, ঠিক আছে? আর মসৃণ অ্যান্ডোপ্লাজমীয় জালক কী করে? সেটা ফ্যাট এবং লিপিড সংশ্লেষে সাহায্য করে থাকে। তাহলে আমরা অ্যান্ডোপ্লাজমীয় জালক সম্পর্কে জানলাম, এবার আমরা জানব গলগি বস্তু। ক্যামিলো গলগি প্রথম গলগি বস্তু আবিষ্কার করেন। গলগি বস্তুর কাজ হলো খাদ্য সঞ্চয় করা। একটা কোষের তো খাদ্যের দরকার, সেই খাদ্যটা সঞ্চয় করে রাখতে হয়। সেটা কে করে? সেটা করে গলগি বস্তু। খাদ্য সঞ্চয় করে রাখে, সংশ্লেষিত বস্তুর পরিমার্জন এবং প্যাকেটজাতকরণ। কিছু কিছু ক্ষেত্রে গলগি বস্তুতে সরল শর্করা থেকে জটিল শর্করাও তৈরি হয়ে থাকে। গলগি বস্তুর পরে আমরা জানব কোষীয় অঙ্গাণু লাইসোজোম। লাইসোজোম বিজাতীয় কোনো বস্তু যদি কোষের ভিতরে ঢোকে সেটাকে সে খেয়ে ফেলে বা ধ্বংস করে ফেলে, ঠিক আছে? লাইসোজোমে শক্তিশালী পাচক উৎসেচক থাকায় এই উৎসেচক এই কাজটা করতে পারে। তাহলে কোষীয় বিপাক চলাকালীন যদি কোনো সমস্যা হয় বা কোষ্ঠে যদি ক্ষতিগ্রস্ত হয়, লাইসোজোম ফেটে যায় এবং লাইসোজোমের যে মধ্যস্থ উৎসেচকগুলো সেই উৎসেচকগুলো এটাকে খেয়ে ফেলে। সেই জন্য লাইসোজোমকে আমরা বলি আত্মঘাতী থলি। সে নিজে ফেটে গিয়ে কোষের যে বিজাতীয় বস্তুগুলো, ক্ষতিকারক বস্তুগুলোকে সে ধ্বংস করে দেয়। এবার হলো মাইটোকন্ড্রিয়া, একটি বিশেষ কোষীয় অঙ্গাণু, যেই কোষীয় অঙ্গাণুতে শক্তি উৎপন্ন হয়। আমরা খাবার খাই, খাবার খেলে আমরা শক্তি পাই। তোমরা যারা ছাত্রছাত্রীরা আছো, তোমরা যদি বাড়িতে দুবেলা না খাও, স্কুলে যদি তোমরা না খেয়ে আসো, তাহলে তোমাদের কীরকম লাগবে? শরীর নিশ্চয়ই খুব দুর্বল লাগবে। কিন্তু যখন আবার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করো, টাইমলি খাও, তখন কী হয়? শরীরে আবার তোমরা শক্তি পাও। তাহলে আমরা কী বুঝতে পারছি? যে আমরা খাবার খেলে আমরা শক্তি পাই। তাহলে এই শক্তি পাওয়ার জন্য শক্তিটা কোথায় তৈরি হয়? মাইটোকন্ড্রিয়া। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তিঘর। এছাড়া আছে প্লাস্টিড, যেখানে উদ্ভিদ কোষের বিভিন্ন রঞ্জক পদার্থগুলো থাকে এবং বিভিন্ন কালারিং ফুল পাতা, এগুলো আমরা প্লাস্টিডের জন্যে পেয়ে থাকি। আর আছে কোষগহ্বর বা ভেকিউল, যেটা বিশেষ উদ্ভিদ কোষে বিশেষ বড় আকারের হয় এবং প্রাণী কোষে খুব ছোট আকারের হয়। এই ভেকিউলগুলো কোষের অতিরিক্ত জল এবং বর্জ্য পদার্থ অপসারণে খুব সাহায্য করে। তাহলে আমরা কোষ কী জানলাম? আমরা জানলাম কোষের গঠন, আমরা জানলাম কোষীয় অঙ্গাণু, তারপর আছে আমাদের কোষ বিভাজন। একটা কোষ থেকে যখন নতুন দুটি কোষ, চারটি কোষ তৈরি হয়, তখন আস্তে আস্তে একটা ছোট্ট শিশু আস্তে আস্তে বড় হয়। এবং আমাদের প্রতিটি সজীব বস্তুর সৃষ্টি হয়েছিল একটিমাত্র কোষ থেকে, এবং সেই একটিমাত্র কোষ থেকে বিভাজনের মাধ্যমে আমরা আজ এই পর্যায়ে এসেছি, তোমরা আজ এত বড় হয়েছ। তাহলে কোষ বিভাজন ভীষণ গুরুত্বপূর্ণ একটি অংশ। এবং এই কোষ বিভাজন প্রক্রিয়া দু ধরনের, মাইটোসিস এবং মিউসিস। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় জীবদেহের বৃদ্ধি হয় সেটাকে আমরা বলবো মাইটোসিস, আর যেটাতে আমাদের জননকোষের বৃদ্ধি হয় সেটাকে বলা হয় মায়োসিস। আমাদের নেক্সট ক্লাসে আমরা কোশ্চিন নিয়ে বিশদ আলোচনা করব। থ্যাংক ইউ।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে এতক্ষণ নবম শ্রেণীর বিজ্ঞান থেকে জীবনের মৌলিক একক সম্পর্কে পাঠ দিলেন নরসিংহর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা শুভ্রা বণিক।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে 6:30 ঘর গৃহস্থির আসর, পরে শুনবেন আসরে লোকগীতি শিল্পী নিরঞ্জন অধিকারী। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। রাত 8:05 সমীক্ষা, রাত 8:10 অনুষ্ঠান ছায়া গীত, রাত 8:30 ভক্তিমূলক গান শুনবেন পদ্ম মৌলীশ্বর আদিত্যের কণ্ঠে, রাত 9:00 আধুনিক গানের শিল্পী সুধীর লাল চক্রবর্তী, রাত 9:30 অনুষ্ঠান কথায় কথায়, রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 অনুষ্ঠান নতুন আলোর দিশারি। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী আগরতলা আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার পরবর্তী চব্বিশ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের কোনো কোনো স্থানে। আগামীকালের সম্ভাব্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 24 ডিগ্রি সেলসিয়াস। আজকের দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 33.5 ডিগ্রি সেলসিয়াস এবং 23.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 94%, সর্বনিম্ন 51%। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 15.2 মিলিমিটার। আবহাওয়া দপ্তর থেকে বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, উত্তর ত্রিপুরা, ধলাই, খোয়াই এবং পশ্চিম ত্রিপুরায় বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রতি ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি।

আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ঘরগৃহস্থের আসর। ঘরগৃহস্থের আসরে আজকের বিষয় দাঁতের বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার নিয়ে ডক্টর মৃন্ময়ী আচার্যের সাক্ষাৎকার।

0: শুভ সন্ধ্যা প্রিয় কৃষক বন্ধুরা, আপনাদের সকলকে আজকের ঘর গৃহস্থির আসরে অনেক অনেক স্বাগত। শ্রোতা বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে দাঁতের বিভিন্ন সমস্যা ও প্রতিকার। আসলে চাষবাসের পাশাপাশি আমরা কিন্তু বিভিন্ন রকম স্বাস্থ্যের যে সমস্যা সে নিয়েও আপনাদের সামনে বিভিন্ন আলোচনা তুলে ধরে থাকি। তো আজকে তেমনি একটি বিষয় রয়েছে আপনাদের জন্য, বিষয়টা আরও একবার বলি, দাঁতের বিভিন্ন সমস্যা এবং তার প্রতিকার। আর এই প্রতিকার নিয়ে বলার জন্যে আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন দন্ত চিকিৎসক ডাক্তার মৃন্ময়ী আচার্য। নমস্কার ডাক্তার আচার্য।
1: নমস্কার,
0: আপনাকে আমাদের স্টুডিওতে অনেক অনেক স্বাগত। শুরুতেই যেটা বলবো আপনাকে, যে যে বিষয়টা আজকে আমরা রেখেছি দাঁতের বিভিন্ন সমস্যা এবং তার প্রতিকার, তো এই প্রতিকার করতে গেলে আসলে আমাদের নজরটা কিন্তু ছোটদের দিকেই দিতে হবে, ছোট থেকেই আমাদের যত্ন নেওয়াটা শেখাতে হবে বা শিখতে হবে, যাতে বড় হয়ে আমাদের সমস্যায় বেশি একটা না পড়তে হয়। ওই কথায় বলে না, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো আমরা সেই রকমভাবে যদি প্রিভেনশন নিতে পারি ছোট থেকে, তাহলে হয়তো বা বড় হলে আমাদের সমস্যাগুলো অনেকটাই কমে যাবে। আপনি শুরুতে কী বলতে চাইবেন?
1: এ প্রসঙ্গে আলোচনার শুরুতে আমি বলবো যে শিশুর জন্মের আগে থেকেই মায়ের এ বিষয়ে সচেতনতা দরকার, কারণ গর্ভাবস্থার ষষ্ঠ সপ্তাহ থেকেই ভ্রূণের দাঁতের সৃষ্টি হওয়া শুরু হয়ে যায়। তার জন্য মায়েদের বিভিন্ন ক্যালসিয়াম ফসফরাসযুক্ত খাদ্য যেমন সয়াবিন, দুধ জাতীয় শাকসবজি, তারপরে ছোলা, মাছ, বাদাম এইসব জিনিস খাওয়া উচিত, এবং বিভিন্ন ফল, কলা, কমলা, আপেল, পেঁপে, এগুলি মানে ভিটামিনযুক্ত খাদ্য, এইসব খেলে পরে মানে ভ্রূণের দাঁত গঠনে এটা সাহায্য করবে।
0: আচ্ছা, মানে জন্মের আগে থেকেই তাহলে বলছেন যে আমাদের দাঁত নিয়ে চিন্তা করতে হবে?
1: হ্যাঁ নিশ্চয়ই, কারণ যদি যদি সেমন মানে এনভায়রনমেন্ট পায় তাহলে ভ্রূণের দাঁত গঠন মানে মায়ের পেটে থেকে ভ্রূণের দাঁত গঠনটা মানে সঠিকভাবে হবে, তাহলে বড় হয়ে ভবিষ্যতে মানে দাঁত মজবুত হবে।
0: কিন্তু আমরা তো দেখি যে জন্মের পর 7-8 মাস কিংবা 9 মাস পরে দাঁত ওঠা শুরু করে।
1: হ্যাঁ হ্যাঁ,
0: তো সেটা জন্মের আগে কিভাবে?
1: কিন্তু দাঁতের যে মানে আপনার ক্যালসিফিকেশন যে শুরু হয় সেটা গর্ভাবস্থার সময়ই মানে শুরু হয়। তো আমরা যদি মানে যদি ভ্রূণাবস্থার সময়ে যদি মা সেমন সঠিকভাবে সেমন পর্যাপ্ত এনভায়রনমেন্ট প্রোভাইড করে তাহলে দাঁত মানে দাঁত মজবুত হবে বাচ্চাদের।
0: আচ্ছা আচ্ছা, তো এটা তো জন্মের আগের কথা বললেন, জন্মের পর 5 মাস, 6 মাস বা 7 মাস পর দাঁত উঠবে, সেক্ষেত্রে তখন থেকে যে যত্নটা বা অভ্যেসটা করাবে সেটা কিভাবে করবে,
1: সেই ব্যাপারে
0: বা তখন কি ধরনের দাঁতের সমস্যা হতে পারে?
1: হ্যাঁ, তো যখন মানে 6 মান্থসের সময় মানে নিচের মাড়ির প্রথম দাঁত উঠে বাচ্চাদের, সেই সময় থেকেই আপনার যাই খাবে বাচ্চা মানে দুধ খাবে বা যাই খাওয়াচ্ছে সেটা মানে আঙ্গুল দিয়ে মানে মায়েদের আঙ্গুল দিয়ে দাঁতটা পরিষ্কার করে মানে দেওয়া উচিত, বা জিব্বাটা পরিষ্কার করে দেওয়া উচিত যাতে কোনো জীবাণু সেখানে আটকে না যায়, কারণ সেটা যদি মানে জীবাণুটা মুখের মধ্যে যদি থেকে যায় তাহলে সে মানে এনভায়রনমেন্টটা পাবে অ্যাসিড প্রোডাকশন করার, তার ফলে দাঁতের ক্ষয় ওইখান থেকে স্টার্ট হবে, ডিক্যালসিফিকেশন হবে দাঁতের। তারপর ডিক্যালসিফিকেশন হলে পরে আস্তে আস্তে দাঁত উইক হতে থাকবে, তার ফলে কেরিজ হবে মানে ছোট থেকেই মানে কেরিজ হওয়া স্টার্ট হবে। তারপরে আস্তে আস্তে মানে দাঁত সবগুলো উঠলে পরে দিয়ে তারপরে মানে ঠিকভাবে যত্ন না নিলে কিছু আছে মানে নার্সিং বোটল কেরিজও হতে পারে, সেটার ক্ষেত্রে আপনার সবগুলো দাঁত এফেক্ট করবে একে একে।
0: আচ্ছা, তাহলে বলছেন যখন থেকে

0: দাঁত ওঠা শুরু করবে তখন থেকে অন্তত মুখটা পরিষ্কার করে দিতে হবে।
1: হ্যাঁ
0: হ্যাঁ, দাঁতগুলো হাত দিয়ে পরিষ্কার করে দিতে হবে, তখন ব্রাশের প্রয়োজন নেই। হ্যাঁ, ব্রাশ কখন শুরু করবে?
1: ব্রাশ শুরু করবে মানে 7 to 8 months থেকে, যখন একটা দাঁত যদি উঠে তাহলে মানে ফিঙ্গার ব্রাশ করে আসে মানে মায়েদের, সেটা মানে একটা দাঁত আছে ওর, একটা দাঁত যদি থাকে তাহলে সেটা হালকা হালকা মানে আলতোভাবে একটু পরিষ্কার করে দেবে, যাতে উপরে মানে লেয়ারে কোনো খাদ্য
0: জমে
1: না থাকে, আটকে না থাকে।
0: আর সবগুলো দাঁত ওঠার পরে বাচ্চাকে নিজের যাতে ব্রাশ করতে পারে সেই ব্যবস্থা করে দিতে হবে না?
1: হ্যাঁ হ্যাঁ, মানে উইদিন থ্রি ইয়ার্স ওর মানে আস্তে আস্তে 3 to 3.5 years মধ্যে সবগুলো দাঁত যখন মানে উঠে যাবে বাচ্চার, তখনে মায়েদের মা বাবারই ফার্স্ট মানে স্টেপ বাই স্টেপ ওকে শিখিয়ে দিতে হবে যে কতক্ষণ ব্রাশ করবে, ব্রাশিং টেকনিকটা, সেটা মানে ডেন্টিস্টের পরামর্শ নিয়ে তারপরে মানে মানে বাচ্চাদের শিখিয়ে দিতে হবে।
0: সেটা আপনি কি বলবেন, কিভাবে করবে বাচ্চারা, গার্জেনরা কিভাবে তাদের শেখাবে?
1: গার্জেনরা তো ফার্স্টে মানে বাচ্চাদের মানে ইয়ে টু মানে বাচ্চাদেরও কিছু সাইজ থাকে, মানে টুথব্রাশের সাইজ থাকে, ব্রিসেল সাইজ থাকে, পার্টিকুলার ব্রিসেল সাইজের মধ্যে মানে পি সাইজড টুথব্রাশ মানে টুথপেস্ট নেবে, সেটা নিয়ে সেরে তারপরে আলতো করে উইদিন মানে সার্কুলার মোশনে দাঁতের মানে চারিদিকে ঘোরাতে হবে, আর এমন এমনভাবে করতে হবে যাতে ব্রিসেলসগুলি গামের ভিতরে একটু যায়, মানে খুব জোরে না, একদম আলতোভাবে ব্রিসেলসগুলি যাতে মানে গামের ভিতরে যায়, তাহলে মানে গামের ভিতরে যে মানে দাঁতের যে পোর্শনটা আছে সেটা মানে সেটার মধ্যে যদি কোনো খাদ্য আটকে থাকে তাহলে সেটা মানে সরে আসবে।
0: বাচ্চা যখন ব্রাশ করবে বলছেন আপনি চক্রাকারে ব্রাশ করতে,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: বাচ্চারা নিজেরাই তো করতে পারবে, তখন 3 বছর 4 বছর হয়ে গেলে তো নিজেরাই করতে পারবে। সবসময় কি চক্রাকারেই সবার করা উচিত নাকি ওপর নিচ করে করা উচিত?
1: হ্যাঁ, মানে সেটা যখন মানে আরেকটু এজড হবে তখনে মানে এটা আস্তে আস্তে মানে ব্রাশিং টেকনিকটা চেঞ্জ হবে, সেটা মানে তেমন ব্রাশিং মানে সময়টাও সেমন চেঞ্জ হবে, যেমন 15 to 20 minutes অবধি করতে হবে, তারপরে আর উপর নিচেও করবে, আর এক একটা মানে পোর্শন নিয়ে সেরে, যেমন আমরা দাঁতটাকে 4 ভাগে যদি ভাগ করি, যেমন ছোটোবেলা থাকতে মানে 20টা দাঁত থাকে, যেটা মানে 4টা কোয়াড্রেন্টে যদি ভাগ করি তো ফার্স্ট কোয়াড্রেন্টে এদিকে মানে রাইট সাইডে আপনি গোল গোল করে ব্রাশ করবে, তারপরে উপর নিচে করে ব্রাশ করবে, তারপরে এইভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ করে কোয়াড্রেন্ট করে মানে আপনার মানে এইভাবে আস্তে আস্তে উপর নিচে ভালোভাবে ব্রাশ করতে হবে।
0: আচ্ছা, বাচ্চাদের কথা তো বললেন, এবারে যদি বড়দের কথায় আসি, তাহলে বড়রা এই যে ব্রাশটা করবে কীভাবে করবে, কতক্ষণ ব্রাশ করবে?
1: বড়দের ব্রাশ এমনিতে তো আমরা মানে একটা সময় ধরে মানে 15 মিনিটস অবধি সেটা ধরা হয়, বাট মানে তারপরেও মানে মানে মানে অ্যাটলিস্ট মানে 5 to 10 minutes অ্যাটলিস্ট করা, কারণ 15 মিনিটস সবার এত মানে সময় থাকে না যে 15 মিনিটস অবধি ব্রাশ করবে, অ্যাটলিস্ট 5 to 10 minutes সেটা মানে কন্টিনিউ করলে, ব্রাশটা কন্টিনিউ করলে এটা সেটা ভালো হবে।
0: 5 থেকে 10 মিনিট, 10 মিনিট পর্যন্ত ব্রাশটাকে ঘষতে হবে দাঁতের সঙ্গে। আচ্ছা, তাহলেই ব্রাশটা সম্পূর্ণ হবে। আচ্ছা, তো ব্রাশের কথা তো গেল, দাঁতের ক্ষয় রোগ বা কি কি ধরনের রোগ হয়ে থাকে সাধারণত আমাদের?
1: আমাদের বিভিন্ন রকম দাঁতের, যেমন মানে ব্রাশিং টেকনিকই যদি ঠিক না আপনি প্রপারলি না ইউজ করছেন, মানে ব্রাশটাই যদি প্রপারলি না ইউজ করছেন, খুব জোরে জোরে যদি উপরের অংশে মানে ব্রাশ ঘষছেন তাহলে এটা মানে এনামেল, উপরের যে দাঁতের লেয়ারটা আছে এনামেলটা ঘষে যায়, ঘষার ফলে শিনশিনি ভাব করবে, ঠিক আছে, তো তার ফলে মানে খুব আলতোভাবে ব্রাশ করার ফলে যদি মানে ব্রাশ করে যদি তখন থেকে মানে ছোটোবেলা থেকে মানে কেয়ার নেয় তাহলে এনামেলটা মানে থাকবে, প্রোটেক্টেড থাকবে, আর অ্যাট্রিশন, ওটাকে অ্যাট্রিশন বলে, মানে ওই ডিজিজটা মানে যে প্রবলেমটা হয় মানে খুব জোরে ব্রাশ করার ফলে সেটাকে অ্যাট্রিশন বলে, অ্যাট্রিশনটা হবে না আর, তার ফলে মানে শিনশিনি ভাব যে করবে সেটা মানে সেটাও থেকে রক্ষা পাবে, আর অ্যাট্রিশন হয় সেটা মানে উপরের লেয়ারটা যদি চলে যায় তাহলে সেটাকে অ্যাট্রিশন বলে, আবার মিডেলেরও দাঁতের মিডেলের একটা লেয়ার আছে সেটা যদি চলে যায় সেটাকে আবার অ্যাব্রেশন বলবে, সেখানেও আবার দাঁতের শিনশিনি হতে পারে, তো সেটা অ্যাভয়েড করার জন্যে মানে ডেন্টিস্টের কাছে প্রপার মানে টেকনিকটা এটা জেনে নিয়ে তারপরে একদম আলতোভাবে মানে ব্রাশ করলে পরে দে সেই সমস্যাগুলো দেখা দেবে না।
0: ব্রাশের কথা বলেন, আমি যেটা জানতে চাইছিলাম যে দাঁতের

0: অনেক রকমের রোগ রয়েছে, সেক্ষেত্রে কি কি রোগ সাধারণত আমাদের এখানটায় বড়দের দেখা যায় বা যে কোনো বয়সের দেখা যায়?
1: আচ্ছা আচ্ছা, সবচেয়ে প্রথমে তো ডেন্টাল কেরিজ আছে, মানে সেটা মানে সব সব বয়সেরই দেখা যায়, ছোট থেকে বড়দের সবাই ডেন্টাল কেরিজ এটা দেখা দেয়। সেটা যে শুধু ব্রাশের জন্য তা নয়, মানে অনেক কিছু ফ্যাক্টর, যেমন স্যালাইভা আছে, মানে মানে স্যালাইভারি পিএইচ সেটার আপ ডাউন, বা জেনেটিক মানে জেনেটিক মেকআপের জন্য মানে কিছু হার্মফুল ব্যাকটেরিয়ার কারণে মানে ডেন্টাল কেরিজ আমাদের হয়ে থাকে। সেটা মানে খুব কমন, মানে যে কোনো কেউ হতে পারে, তখন মানে ইনিশিয়াল স্টেজেই, যখন অল্প আপনি দেখবেন যে দাঁতের মধ্যে কালো কালো স্পট দেখা যাচ্ছে, তখনই সঙ্গে সঙ্গে ডেন্টিস্টের সাথে কন্ট্যাক্ট করেন। একদম ইনিশিয়াল স্টেজে যদি আমরা ওই জায়গাটা সরিয়ে ফিলিং করিয়ে নিই, তাহলে এটা আর প্রোগ্রেস করবে না। আর কিছু কিছু মানুষ আছে সেটা মানে ইগনোর করে, যে স্পট হয়েছে তো কি হয়েছে, কিছু হবে না, মানে সেটা যদি আরও অ্যাগ্রেভেট করে, মানে সেই স্পটটা ওরা কিওর করে নেয়, আরও অ্যাগ্রেভেট করে, তাহলে সেটা মানে খুব বেশি পেইন হবে। পেইন হলে তখন আমরা রুট ক্যানাল ট্রিটমেন্টে যাব। তখন রুট ক্যানাল ট্রিটমেন্টে পুরো নার্ভটা আমাদের রিমুভ করে নিতে হবে, পুরো রিমুভ করে তারপর আমরা ফিলিং অ্যাপ্লাই করি। তা সেটাই মানে মানে আমরা তাই আমরা সবসময় পেশেন্ট আসলেই সেটা পরামর্শ দিই, যে মানে ইনিশিয়াল স্টেজে যাতে এটার কিওর হয়ে যায়, মানে আমরা রুট ক্যানাল ট্রিটমেন্টে যাবই কেন, আগে ফিলিংয়েই মানে যাতে এটা নিরাময় হয়ে যায়।
0: আচ্ছা, তাহলে আমাদের এই যে দাঁতের ক্ষয় এটা থেকে বাঁচতে গেলে কী কী করতে হবে? দাঁত ব্রাশ করার কথা বললেন, নিয়মিত ভালো করে ব্রাশ করতে হবে, টু টাইমস খাবার পরে পরে করতে হবে। এছাড়া মিষ্টি জাতীয় জিনিস বা চিনি জাতীয় জিনিস কি একটু কম খাওয়া ভালো নাকি?
1: হ্যাঁ নিশ্চয়ই, মিষ্টি জাতীয় জিনিস বা যে কোনো জিনিসই খাও, মানে খাওয়ার পরে মানে কুলিকুচি করে নেওয়া উচিত, এবং ডেন্টাল ফ্লসটাও ইউজ করা উচিত সব মানে নিয়মিত, কারণ দাঁতের মাঝখানে অনেক সময় ব্রাশ যেতে পারে না, তার জন্য আমরা ডেন্টাল ফ্লস বা ওয়াটার ফ্লসার আসে, সেটা আমরা ইউজ করতে পারি। তার
0: আচ্ছা, কী ধরনের টুথপেস্ট ব্যবহার করবে?
1: টুথপেস্ট ফ্লুরাইড জাতীয় টুথপেস্ট,
0: আচ্ছা, যে কোনো ফ্লোরাইড জাতীয় টুথপেস্ট, মানে টুথপেস্টে আমাকে দেখে নিতে হবে এর মধ্যে ফ্লোরাইড রয়েছে।
1: হ্যাঁ হ্যাঁ।
0: আচ্ছা, দাঁতের সংবেদনশীলতা যেটা রয়েছে বা টুথ সেন্সিটিভিটি যেটা রয়েছে, সেই ব্যাপারটা নিয়ে কি বলবেন?
1: টুথ সেন্সিটিভিটি মানে সেটাই মানে আপনার কেরিজ, মানে যখন ইনিশিয়াল স্টেজে যখন কেরিজটা থাকে সেটা তখনই আপনার মানে সেন্সিটিভিটি হবে, বা ধরেন না মানে খুব বেশি ঠান্ডা খেলো বা খুব বেশি গরম খেলো, তখন ওটা মানে খুব বেশি সেন্সিটিভ হচ্ছে, সেই সময়ে আপনার মানে স্কেলিংটা মানে করিয়ে নেওয়া উচিত। আর যদি মানে এত বেশি মানে সেন্সিটিভ হচ্ছে যে মানে সেটা মানে আনকন্ট্রোলেবল, তখন আপনার মানে ফিলিং বা রুট ক্যানাল ট্রিটমেন্টের দিকে যেতে হবে।
0: আচ্ছা,
1: আর স্কেলিংটা মাস্ট আর কি এই কেসে,
0: মানে এই ক্ষেত্রে স্কেলিংটা অবশ্যই করতে হবে। দাঁতের শিনশিন যে ব্যাপারটা, সেটা কি কোনো ট্রিটমেন্ট রয়েছে নাকি কেবলমাত্র ব্রাশ কিংবা পেস্টের মাধ্যমে এটা সমস্যা সমাধান?
1: না না, ট্রিটমেন্ট ট্রিটমেন্ট আপনার রুট ক্যানাল ট্রিটমেন্টটাই মেইন এটা আছে, বা আপনি যদি মানে রুট ক্যানাল ট্রিটমেন্ট বা এক্সট্রাকশন, যদি খুব বেশি পেইন হচ্ছে, যদি মানে এটা নিরাময় যদি না হতে পারে, তাহলে আইদার রুট ক্যানাল ট্রিটমেন্ট অর এক্সট্রাকশন, এই দুইটা আছে মানে সলিউশন আছে।
0: তো বড়দের আর কি কি ধরনের সমস্যা হতে পারে, আর কি কি ধরনের সমস্যা আপনি সাধারণত দেখে থাকেন?
1: বড়দের তো মানে নর্মালি মানে এগুলি, মানে আরেকটা আছে মানে দাঁত ক্ষয় হতে হতে একদম যদি মানে দাঁতটা পড়ে যায়, তাহলে ওই জায়গাটা মানে স্পেস তৈরি হয়, ওই জায়গাটা যদি মানে খালি থাকে বা ওই জায়গাতে মানে যদি কোনো মানে আলাদা দাঁত বা ইমপ্লান্ট বা এমন কোনো কিছু যদি মানে না থাকে, তাহলে আপনার পাশের যে দাঁতগুলি আছে সেগুলি শিফট হওয়া স্টার্ট করে, ড্রিফট হওয়া স্টার্ট করে, বা উপরের দাঁত আছে হতে পারে যে মানে নিচে আসার চেষ্টা করে, ওই স্পেসটা ক্লোজ করার চেষ্টা করে। তো সেটা যাতে না হয় তার জন্য ওই স্পেস ক্লোজার করার খুব মানে দরকার আছে। যদি মানে দাঁত আপনার মানে মানে পড়ে যায় বা মানে কোনো কারণে কেরিজের কারণে যদি দাঁতটা পড়ে যায় বা আপনার মানে রুট ক্যানালের আর অপশানই থাকলো না আমাদের কাছে, তখন দাঁতটা আমাদের এক্সট্রাকশন করতেই হবে। এক্সট্রাকশনের ফলে যদি জায়গাটা আমাদের খালি হয়ে যায়, তখন ইমিডিয়েট ওইখানে একটা দাঁত আইদার আরপিডি বলে, মানে এটা যদি মানে নতুন একটা দাঁত মানে লাগাতে হবে, আইদার খোলন লাগানোর একটা মানে প্লেট লাগাতে হবে, বা আপনার ব্রিজ পাশের দুটা দাঁতের সাপোর্ট।

0: নিয়ে ওখানে ব্রিজ করতে হবে বা আপনার ইমপ্লান্ট লাগাতে হবে, যাতে ওই স্পেসটা আপনার খালি না থাকে।
1: আচ্ছা, মাড়ির প্রদাহ বা মাড়ির লালাভ বা ফোলা বা রক্তপাত, এ ধরনের সমস্যা কিন্তু প্রায়ই দেখা যায়।
0: হ্যাঁ,
1: এগুলোর প্রতিকার কী হবে
0: সেটার জন্য আমি বলতে চাই যে মাড়ি যদি মানে ফুলা থাকে, তাহলে ইনিশিয়াল স্টেজে যদি মানে অল্প অল্প ফুলছে বা ব্লিডিং হচ্ছে মাড়ির থেকে, তার জন্য আপনি গরম জলে নুন দিয়ে কুলিকুচি করতে পারবেন। ঠিক আছে, মানে দিনে 3-4 মিনিমাম কুলিকুচি করবেন, আর সেটা হবে। আর যদি তাতে নিরাময় না হয়, স্কেলিংটা মাস্ট, স্কেলিংটা করাতে হবে আপনি। স্কেলিংটা করে মাউথওয়াশ ইউজ করেন, ব্রাশ করার পরে মাউথওয়াশ ইউজ করবেন, তাহলে আস্তে আস্তে মানে ফুলাটা মানে আবার আগের জায়গায় চলে আসবে।
1: এরপর কি অন্য কোনো ট্রিটমেন্ট রয়েছে এর জন্য?
0: এরপরেও আছে, যদি আপনার মানে মাড়িটা দাঁতের থেকে খুব বেশি সরে যায়, তাহলে আমরা পেরিওডন্টাল ট্রিটমেন্টের সাপোর্ট নেব। সেখানে আপনার গামটা আবার মানে অন্য জায়গার থেকে মানে কেটে সেরে ওইখানে ওইখানে লাগানো হয়, না হলে আপনার ওই ওই জায়গাটা যদি খালি হয়ে যায়, তাহলে আপনার মানে দাঁত ছিনছিন করা স্টার্ট করবে, সেটা অ্যাডভান্স স্টেজে আর কি করা হয়।
1: অনেক সময় অনেকের মুখে প্রচন্ড দুর্গন্ধ দেখা যায়, সেটা কি দাঁতের থেকে হতে পারে নাকি অন্য কোনো সমস্যা থেকে হতে পারে?
0: দাঁতের থেকে হতে পারে বা মানে সাইনাসের থেকে হতে পারে, মানে সাইনাস প্রবলেমের থেকে হতে পারে। তারপরে এটা হচ্ছে মানে হেলিটোসিস, সেটার কারণে হতে পারে। নাকে যদি মানে পলিপাস জাতীয় কোনো জিনিস থাকে, সেটার থেকে হতে পারে। তারপরে মানে থ্রোট ইনফেকশন থাকে কেউ কেউ, সেটার থেকেও হতে পারে। তারপরে কেউ কেউ আছে যে মানে ভমিটিং টেন্ডেন্সি হয় অনেকটা, মানে সে মানে বা উল্টা ঢেকুর যে আসে, সে মানে মুখের মধ্যে আসছে, তার জন্য একটা মানে একটা স্মেল এটা তৈরি হয়।
1: সাধারণত ব্রাশ না করা থেকেও কিন্তু এরকম একটা সমস্যা তৈরি হতে পারে।
0: হ্যাঁ, ব্রাশ অনেকদিন যাবত যদি মানে উইদিন 24 ব্রাশ ইউজ করছে না একদম, তাহলে সেটা হবে, সেই প্রবলেমটা হবে।
1: দাঁতে দাগ পড়া তো আপনি একটু আগেই বললেন যে দাগ যদি কালো দাগ পড়ে, তাহলে অবশ্যই অতিসত্বর ডাক্তারের সঙ্গে পরামর্শ করা। এছাড়া অন্য কোনো দাঁতের দাগ, যেমন ধরুন ধূমপান থেকে কিংবা চা কফি থেকে দাঁতে দাগ পড়তে পারে, কিংবা পান খাওয়া থেকে দাঁতে দাগ পড়তে পারে, তো এগুলো নিরাময় উপায়টা কী?
0: এটার নিরাময় একমাত্র আপনি মানে স্কেলিং করান। স্কেলিং আরেকটা অপশান আছে, মানে দাঁত স্কেলিং করালে হচ্ছে মানে স্টেইনসগুলি, মানে পানের যে স্টেইনসগুলি আছে সেগুলি সব রিমুভ হয়ে যাবে। আর আপনি যদি অ্যাডভান্স মানে দাঁতের যেই শেডটা আছে সেটা যদি আবার ফিরে পেতে চান, মানে এক্সট্রা হোয়াইটনেসটা যদি মানে সাদা ভাবটা যদি ফিরে আনতে চান, জুম হোয়াইটনিং করে সেটা একটা প্রসিজার হয়, 3-4 স্টেপের হয় সেটা, সেটা মানে আপনার করাতে হবে।
1: আমাদের এখানটায় আগরতলায় সবগুলো রয়েছে ব্যবস্থা?
0: হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থা রয়েছে, মানে অ্যাডভান্স ট্রিটমেন্ট যে কোনো ক্লিনিকের মানে ক্লিনিশিয়ানের সাথে আপনি যদি পরামর্শ নেন, তাহলে মানে স্টেপগুলি স্টেপ বাই স্টেপ প্রসিজারটা বলে দেবে।
1: আচ্ছা, অনেকেরই দেখা যায় মানে প্রাপ্তবয়স্ক অনেকেরই দাঁত ভেঙে যায়, কিছু একটা হয়তো শক্ত খেতে গেল, দাঁত ভেঙে গেল, এরকম সমস্যা কিন্তু প্রায় দেখা যায়, অনেকের ক্ষেত্রেই আমি নিজেও দেখেছি, তো এই ব্যাপারটা কেন হয়?
0: দাঁত মানে খুব জোরে যদি কামড় পড়ে দাঁতের মধ্যে, তাহলে সেটা ভাঙবে। মানে প্রত্যেকটা দাঁতের একটা লিমিটেশন আছে, মানে যে এতটুকু মানে
1: পর্যন্ত,
0: হ্যাঁ মানে ইয়েটা সহ্য করতে পারে, শক্ত জিনিস কামড় পড়ে, মানে হঠাৎ মানে খুব জোরে যদি, বা হতে পারে যে ইনিশিয়াল স্টেজে যদি মানে কেয়ার না নেয় দাঁতের, তো সেটার মধ্যে অলরেডি দাঁত উইক হয়ে আছে, তার উপর যদি এক্সট্রা আপনি মানে কামড় দিচ্ছেন, তাহলে সেটা ভাঙবে। মানে ইনিশিয়াল মানে কেয়ারটা ইনিশিয়ালি আপনি মানে যদি পরিষ্কার করে রাখেন বা দাঁতটা যদি মানে ভালো থাকে, তাহলে সে মানে সেই ইয়েতে স্টেজেই আসবে না যে খুব মানে জোরে কামড় দিলে সেটা। মানে সামারাইজ আমি সেটাই বলবো যে পুষ্টিকর খাদ্য খাওয়া উচিত সবার, শাকসবজি মানে একটু কণা রয়ে যায়, তাহলে সেখানে মাইক্রো অর্গানিজম বিল্ট হয়ে সেখানে মানে দাঁত মানে দাঁতের ইয়েটা এনামেলটা নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে, যদি সে পরিষ্কার না করে বা 24 মধ্যে উইদিন 24 সে ব্রাশিং মানে ব্রাশ করছে না, মানে উইদাউট ব্রাশ থাকছে বা ঠিকভাবে কুলিকুচি করছে না, তা আসবে।
1: আচ্ছা, মূলত আপনি ব্রাশের উপর খুব গুরুত্ব দিচ্ছেন এবং এই ব্রাশিংয়ের মাধ্যমে আমরা দাঁতকে স্বাস্থ্যকর রাখতে পারব।
0: হ্যাঁ,
1: অনেক ধন্যবাদ আপনাকে।

0: আমাদের সময় একেবারেই শেষ, তাই আজকের এই পর্বটা এখানটা শেষ করছি। আবারও আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।
1: নমস্কার
0: শ্রোতাবন্ধুরা, এতক্ষণ শুনছিলেন দাঁতের বিভিন্ন সমস্যা ও প্রতিকার, এ প্রসঙ্গে ডাক্তার মৃন্ময়ী আচার্যের।
2: গর্ভস্থির আসরে এখন শুনবেন লোকগীতি শিল্পী নিরঞ্জন অধিকারী।

0: এই কাস্টমার কেয়ার কোথায় গেল?
1: ম্যাডাম
2: বলুন,
0: কেওয়াইসি আপডেটের জন্য বারবার আমার কাছে মেসেজ আসছে কেন?
2: কারণ ব্যাংকিং পরিষেবার জন্য নির্ধারিত সময় কেওয়াইসি আপডেট করিয়ে নেওয়া উচিত।
0: সেটা কিভাবে হবে?
2: পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে ডিক্লারেশন দিন।
0: আচ্ছা, আর যদি সত্যি কোনো পরিবর্তন ঘটে?
2: সেক্ষেত্রে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখিয়ে কেওয়াইসি আপডেট করিয়ে নিতে পারেন।
0: ব্যাস
2: ব্যাস,
0: বুঝে গেছি।
2: আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
3: আরবিআই এ কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

0: আকাশবাণী আগরতলা দাবুক চেংচাকো চিনি তিনি সানজা চরানি কক বরক পান্ডা পান্ডানি পুইলাও তিনি খানার জাগানো হাবানি কক পান্ডা
1: পুইলানো পান্ডা খাই তাই যত দাবুক দেবুক সবনো চিনি খাপনে হামচাক মূল তে জিবাইয়া ফেরে দাবুক চেঙ্গ চিনি তিনি হরনি হাবানি কক পান্ডানো চিং তিনি চিনি অ পান্ডাও খারা লায়ানো কুরুক নো বাহাইকে কাইনা নাং তে বনো বাহাইকে চিং যাই খেলাইনা নাং অ কক বথমান রুকে কক থাসা থাইনে অ কক বথমান সার খারানো বাদে চিং তিনি চিন অ পান্ডাও কবগে তুবুখা বরঙ্গনাং তাকু বিদ্যা জয়দেব বর্মানো ওমকে তাকুক নো খুলানো খুলমকা আও হমকে তাকুক চিং তো কুরুক নো বাহাইকে কুরুক তো চিনি বেলাইকে ন কাইসা নাং মানি হানি নো মানো সঙ্গ হাইদা গে কুরুক নো সঙ্গ পুইলা নো বাহাইকে কাইনা নাং আবনো সিনা নামো যে সঙ্গ বনো কাইনা সগাং বম হাই জাগা রগ এবার বম হাই হা রগ কাইকে যা আবনো সঙ্গ পুইলা সাইমানো নামো দা গে নিং পুইলা নো সঙ্গ সাইখানা যেতা সঙ্গ কুরুক নো বাহাইকে তে বম হাই জাগা রগ কাইকে যা
2: হা পুইলা সঙ্গ কাইনা কে হা সিলে খাই নামে বিহাই হাওয়া বলে হাঁকুর নাই হা খাই কুরুক কাইনা বাকি যে সুখানো হঙ্গো তবে তুই বাথাক তোমার যা যা হাওয়া কই যায় তা কে আবার বাথাক তোমার ইয়া বলো কোনো তুই ফিও গিয়ে হেমানো যেটা না না না গাই তাই হাওয়া বলাই এসিডিং খাঁকাই বা বলাই সম তো খাঁকাই তা আবার যায় বলাই যাব আমাকে যেন কাইনি সকাল হানো তেজ খাইনাকাই বলে কেসা করতো আবু পিএচ নি তো কেসা আবু তেজ খাইনকাই পিএচ বুঝুক আবুন সাইরানি বড়
1: আবো তো তাম তামো যাদন কাইমান আবো সাইমান খা হাইবা কি অবো তাবো সাইমা মানে ইয়াগুলো বম হাই বীজ রং এবার ব কম রং কাকে হাঙ্গে চাকুক আবো
2: আবো নামানি কক যিকোনো ফল নেই বা স্পানো গ্রুপ খানো যে স্পানো যেন কাহাম কে ফল মানে কি বিনি বসলেই বা বকং বা কাহাম হামিয়াবো নি পরে ডিপেন্ড খাইও যে সুদান খেপন আবো বসলেই বা বকং হামিয়াকে যেন ফলন কাহামাইয়া আমাকে যেন ওই মিলিপ কাহাম আর কোনো রোগ রম জাগিয়া বা ইয়ং চাজা গিয়া আমি হাইরা বকো না খাই কাহাম সেই আমার বাকে যেন বকং না বসেন বছর কোনো নাও সেই তলানি কোনো কত বকং না থাকছেন না ইয়া আবু তো বেশি আর চিনি কিসা কাবাং তো ওকে চিনি কিসা কাবাং তো ওকে আমি লেরি আছে তা আমাকে যেন বুম কো বুমুক তখন যেন আবু না ইয়াতা মানে বছর কোনো নচেন না তা মেইন ক্রপ তা আবনি বয়স 10-12 মাস আম হাই রং নাই খাই আর না খাঁকাই চাকুগো তাই আর কাহামকে মুশকিলি কাই যাক আম হাই জাগা রঙে বসক না খাঁকাই চাকুক তা হাইব কাহামকে যেন রেজাল্ট মানে হিঙ্কাই কাহামকে যেন বসক কাহাম হইতে মানে যেন নার্সারি সামি না খান চাকুগো
1: ওমকাই যেন আবো বনো তো নার্সারি খেলাইনা থাকা হাঙ্গা তো পুইলা সঙ্গ বনো বনো বাহাইকে নাই নাই খেলাইনা আনো বিনি মানে সঙ্গ নার্সারি সাং মানে কাইনানি তৈ ক কাইনানি সকাং নেন তো সাকা সঙ্গ নার্সারি খেলাইনা হাঙ্গে বেলা খেলা যাও হইনা

0: সঙ্গন ভাইকে নাইকানে খাই নাই বা কোনো ট্রিটমেন্ট দা তং সঙ্গ কেন সঙ্গ কোনো বোম থেকে নাই কাই খাই চাকুক নো আমরা কিছু না সাই খাই দেতা
1: আবু তো বেশি বা মাতি বকং রক্ত কিছা কিছা তো ইয়ং চাঙ্গা বা রক্ষু কিছা গানা লোক নাই নো সবসময় সঙ্গে এবারে বলে কাহান তো যত মঙ্গলা আমাকে চেন বসকন পুলিয়ানো রাউনা নাই ওই আপ্র চাই নাই বোম মিনিমাম থ্রি মানে তিনটা বোম রকমের নাই তা কী লগ রান খেলানোর ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সেন্টিমিটার কলক জল খেলানাই তা যেন বসক কাইনাই হেট্রোজেনি পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার আমি হেব মানতা বসক ওই যে রোগ রকম ট্রিটমেন্ট খাইনা নাই কেবলাই পুলিয়ানো ট্রিটমেন্ট খাইনাকে তো কাহাম তাই রোগ রকম
0: আনজাগতা
1: আবু খাইনা বাকি পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এরেজন আবু সিক্স পার্সেন্ট কথা কনসেনট্রেশন এর সলিউশন জমই তানখানকাই আবু কাহাম শুধু রোগ সবসময় আবু প্রিভেন্ট খাই আমি কিছু দাতি বাজাই কথা আমি কিছু খাইকানকাই
0: আবু তো কাইনা সেখান ভাইকে বিনি নাইকানি থাকে না আবু নাম খারাপ লাগে গিয়ে বোন আবু কাইনা থাকা হাঁকে বোন বমতি হাই সিস্টেম খাই কাকে হাঁকাই বেলা কেন থাকুক আপনার বোন সেখানে
1: দিতে কাইনা তো যেন মার্চ থেকে সেপ্টেম্বর নে বেশি কাইজাগো এরকম চিনি হাও তবে যেসব লেয়ার কোনো অক্টোবর নে বেশি যেন পাইরেন নাই তা আপনার কাইনাকে যেন তিনটা রায়দা দো তিনটা সিস্টেম কে কে কাইসাকে ফ্লেট সিস্টেম হাইন সমান হওতা সঙ্গ আবন বাকি সঙ্গ কাহাম কে হা মানে যাবার কাহাম কে পয়সা খাই উকুই নাই তারপরে হা নরম খাই নাই সঙ্গ হাইন হালকা লাইন সঙ্গে নাই তা বেশি কুথু খাই তা কে অল লাইন সঙ্গ লাইন বাই লাইন কে সঙ্গ নাইনটি সেন্টিমিটার হাসাল খাই সাম নাই আবার আবার কে সঙ্গ বসক না কাইরবেন তা আবু কাইনাই বসুম বসুক যেন থার্টি সেন্টিমিটার হাসান কে কে কে তবে কাইনাফর কে যেন নাই না নাই আমো কো হা কে সিবু বু তো হা কাই কাহাম তা
0: ও একদম কেরান কে বসায় না
1: কাই তে কে সে কি তঙ্গো কো পুইলা নি কি তো যেন লাইন কাইনাফর নো কি সাসুক থুগরি আবলে তে কে সে কে বলে কি থুগরি খাইতা আবু খাইনি কে যেন 10 থেকে 15 সেন্টিমিটার কত খাইতা
0: ও
1: আবু খাইম পর কে যেন কোন কাইতা কাইফ্রো কে যেন যে কুতু খাইতন মানে যেন লাইন খেমেনি আপনি অর্ধেক মানে পুরা সুগুন যেন হারিয়াতা হাফ হাফ ফিল আপ খাইতা হাফ পোর্শন তা হাফ ফিল আপ খাই আমি হাফ খাই আপনার যেন হাইন কুতু পেরে খেতন এটা এই সিস্টেম কে যেন হাকে কাইমান পড়ে না তুই রিমারতা যে লাইন তুই কত রিমারবাইতা
0: তুই
1: কুপলুম খাই তুই মার মুশকিল সারও মারুজন মতে নাইট্রোজেন 90 থেকে 100 কেজি ফসফরাস 200 থেকে 300 কেজি যেটাই পটাস রয়েছেন 50 থেকে 150 কেজি ক্যালসিয়াম রিমান খাই রাখা 80 থেকে 90 কেজি রাখা প্রতি হেক্টর হিসাব আমি মুশকিল রাখেন বলে কাহাম ওই আবো যেন ফসফরাস পটাস কে যেন কাইফ্রোন রই পাইব ওই নাইট্রোজেন কে যেন তিন বা চার মাস পর পর রই থাকেন খাই মানায় যে ওজন মতে খেলায় বেশি সারক খামায় মতো সাইমেন খামে থাকাই তো বেশি গ্রুপনি রস তৈরি মানো বা লেরি নিচুর মানো আমাকে যেন ওজন খামারে যদি সিয়ার কিছু
0: আবার
1: আমি পরে কে যেন

0: tùy đồ cho nên cái lấy nó mà ngủ tùy nên cho cái số cái can phá của nó thằng tùy nên thằng cái tùy đồ xin để bị nè group beta space thằng ngủ quên là nó ở mình space tập rồi cái bọc con khác mình space tập rồi cái bọc con có lo con khác mình space thằng tập rồi cái last cái ram mình space thằng này đi vào chat cái ao xin tùy mình nằm cái ô gì bọc con khác mình mình bọc con lock thằng mình ao space thằng tùy mà rồi này tùy vậy thằng cái amo juice component mana ro ah itu ro
1: ah mungkin bahasa bahasa mungkin tu one so good is mura jaga wo kuro ka jante ham ne mo aku ki shoi da mura jaga ta ki da kuro amne ham wo da pri yo ni chai mana ke to aku shoi da
0: mura wo to kuro amo so mura bolte ase kuchu ro mungkin to saya na kala yo mura pun kisa su khang pon na abu kai ongo oda kaina lo re te basu kuzuron ke abun ya bu to no baro kona ragna ni bolai
1: pirok ma
0: kosto no nai pirok lo kuyang nai ai ta ke bisuro kuruk suman jaga no kai ta
1: bisit kai hinda go sta kala kena
0: ke kai man ya lo sen amo final de nitrogen de sen dhapi dhapi marane le tin bachar mas por por ke final de sen nitrogen de mo porichen ko নাজিন জাতীয় সার মন পড়ে থাকছেন আপনার হাফ অমরি মারানে হাফ অমরি যে কি আবু কো কাসরি ফান থামন মানে কিছিলিতা কিছিলি থামন কে আপনো কিছিনে আজাদ খাইনে বগিছেন কো ওয়া বাই খাই মারানে ও
1: বিনি ও গলগ থিমা জরা হুদা কি কোনা গানা গানা ওয়ার ফান রে খাই মারানে
0: তা ও খাই টমেটো ওজন দেমন খাই তমন কিছিন কুরুগো বাইতে ওয়া কলা কি খাইমা পাতাই তা
1: তা ও তে ক্লাই থিং আবা
0: কাই খাপর সেন নাই নাই নাই জতে ব্লাই রক খাজতে ইন ইতে তা বকন জরা ও খাইন তো বলে তা
1: আ হকে বক্স বক্স কে রুম দি কুরুগ তো সেন যত ন তা ও ফিয়া কাই মানি বস সাল মি ইয়া গুলো সঙ্গ ন রানা রক না এবা রান খাইচা আবু তো সঙ্গ কে বাসো কামাই ছাইনি
0: তারপরে
1: আজ ওরা থাই মানে উলো কাইখা ফেব্রুয়ারি পরে কাইখা যাই তো কাই থাকা আপনাকে শুনি বন ঢুকে ও বজে তো বারো মাস কানাই আপনার সঙ্গে জানাই ভাই না
0: কাই আমার আপনার কারণ সেন ফেব্রুয়ারি রাও আপনি একটা কারণ খাই বনো যে সেন আপনার রাখেন কাই যে রামানি ইয়াগুলো যে তমরমান ইয়া ফান আপনি কেউ বেড়ে চিনো চিনখা করে আপনি ওগুলো তৈরি থাকবে না এই আবহাওয়া ফেব্রুয়ারি রাখেন খাবো কাহাম খেয়ে আছে এটা গবাম খেয়ে বেড়ে রো না
1: গাজর রাখেন না বেলে কেনা পাও তাই তাও হুঁকেই তো শুনতে পাবো বজার আর গা খাহাতে যা কোথায় মানে কাহাম মানে মান পুরো খুন আবার তো সাইমা লাগে কিছু কোনো রানানি বাক্স তো সিস্টেম হচ্ছে আপন মানো কিছু কোনো বাহিকে রাখা হাঁকাই যা আবার বলে যে সাইকে হাঁটে
0: কাই বাক্স তো হানি কিছু সাপা রো কাই বা নক কেন রো কাই
1: আউ তো বই
0: হানি তে রক্ষণ তানাই নাও বা নক নি মালিক যে অক রক্ষণ তান আবার যে খুশি কি তান যাবো তো আউ তো কোন ব্যাপারে যখন কমার্শিয়াল রিজন খেত কাই জায়গা না আপনার কিছু হানি যে খুশি কি তান তো জ্ঞান নাই কারণ চুং আবো রামানি ইয়া গুলো বলছেন তাই ওই সাবলো না রকি নাই যে বেদে অঙ্ক মনে আপনি তোর নিয়ে আপনি বলছেন রামের বাজার খাওয়ান নাঙানো আমাকে সে পেসা আবু কাহাঙ্কে বেদে খাই নাম কিতা যেন ইয়া খুব সিবি নেই পেসা হা নি পেসা থাকা জব খাই যেন রাখাঙ্কে যাবো
1: আপনাকে যেন ভাইকে রানো রং দিয়েছেন অন্য সমান কে রাখি নাই নাকি পেসা
0: পেসা না রাখি নাই
1: কে কে রানাই নাকি সমান কে রানাই
0: আবু সে ফাটি আর দেখে ফোন রাই কাহাঙ্কা
1: সমান
0: কোনো কেক কোনো কিছু আবার নাকি আমার গ্রাউন্ড লেভেল নাকি সাথে রাখান কাই যে বেড়ে কেমন খাই
1: তাই সব মানে তাই বছর পুরো
0: খাই নেক্সট ইয়ার আপনি কাই এই নাও জায়গা নেই কেউ কুরুক মান
1: কাই আপনার তো খাতা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তা খুব কিছু না বেলে কিনা নাংমানি তে কাহাম কক সাইখানের কাছে কুরুক ন ভাইকে কাইনানি তাই বোঝা তোমাকে খেচা

车子嘞，子嘞，到马哥打个，哦，那可能打别人。

Akitin tarklar, akitin tarklar.

떠나 살기 때문에 월요일 산

in low luck. Oh, samong la sini, samong.

喜欢给你。

0: 그 손에가 정말
1: 어버린니 불합시 쟤는 등그띵그 수상파를 부발바이 쇼일 나이클라이 그 수

0: শীতর হোক সদাই বাবুসন।
1: আশুক জরা জয়ন্তী কলৈনী খরাংবাই যাদুনী রুচাব মুং খনামাইখ্যা আকাশবাণী আগরতলা অরণ্যপাখ্যা চিনি তিনি হরনি ককবরক আওয়াই পান্দা যতন ন হর কাহা।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত একাধিক দেশের বিদেশ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। দেশজুড়ে এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোথাও রান্নার গ্যাসের সরবরাহে ঘাটতির কোনো খবর নেই বলে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজও নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব শেষ হয়েছে। দুদিন মিলিয়ে 290 জন বিধায়ক শপথ নিলেন। নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর তৃতীয় পর্যায়ের ঘোষণা করেছে। আইপিএল ক্রিকেটে পাঞ্জাব কিংস আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ব্রিক্স বিদেশ মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে আসা বিভিন্ন দেশের বিদেশ মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গে ল্যাভরভ, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি, দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী রোনাল্ড রামোলা এবং ব্রাজিলের বিদেশমন্ত্রী মাওরো ভিয়েরার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এদিকে নতুন দিল্লিতে আজ শুরু হয়েছে ব্রিক্স বিদেশমন্ত্রীদের দুদিনের সম্মেলন। এর আগে উদ্বোধনী ভাষণে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, আন্তর্জাতিক ব্যবস্থার ভর কেন্দ্রে রয়েছে শান্তি ও নিরাপত্তা। সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষিতে আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমাধান মিলতে পারে। বর্তমান জটিল ও অনিশ্চিত বিশ্বে ভিন্ন নীতিগুলিকে সমন্বিত রেখে দীর্ঘস্থায়ী উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হবে।
1: Our discussions must advance sustainable development while upholding principles of equity and common but differentiated responsibilities. Technological advancements are reshaping the global landscape. It can be leveraged for good governance and inclusive growth. Peace and security remain central to the global order. Recent conflicts only underline the importance of dialogue and diplomacy. There is also a deeply shared interest in strengthening cooperation against terrorism.
0: সরকার জানিয়েছে যে দেশজুড়ে অপরিশোধিত তেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাসের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি বিষয়ক আন্তঃমন্ত্রক সাংবাদিক সম্মেলনে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, দেশজুড়ে ঘরোয়া এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে, কোনো ডিস্ট্রিবিউটরশিপে গ্যাসের মজুদ ফুরিয়ে যাওয়ার খবর মেলেনি।
2: भारत सरकार ने कई इफेक्टिव स्टेप्स लिए हैं जिसके चलते हमारे पास पेट्रोल, डीजल, एलपीजी और नेचुरल गैस के पर्याप्त स्टॉक्स अवेलेबल हैं। हमारी रिफाइनरीज ऑप्टिमम कैपेसिटी पर ऑपरेट कर रही हैं और एलपीजी प्रोडक्शन भी इंक्रीज किया जा चुका है। हमारे किसी भी रिटेल आउटलेट पर और एलपीजी डिस्ट्रीब्यूटरशिप पर कोई ड्राई आउट रिपोर्टेड नहीं है, सब जगह पर नॉर्मल ऑपरेशन चल रहे हैं।
0: বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের সচিব মুকেশ মঙ্গল জানিয়েছেন যে 90,000 মেট্রিক টনেরও বেশি এলপিজি বহনকারী দুটি জাহাজ 20 জনেরও বেশি কর্মী সহ গতরাতে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এ মাসের 16 তারিখে সেগুলি পৌঁছবে বলে আশা করা হচ্ছে। শ্রী মঙ্গল জানান, ভারতীয় বাণিজ্যিক জাহাজ এমএসপি হাজি আলী গতকাল ভোরে ওমান উপকূলে দুর্ঘটনার কবলে পড়ে। জাহাজটিতে আগুন লেগে যাওয়ার পর সেটি ডুবে গেছে। তবে জাহাজে থাকা 14 জন ভারতীয় কর্মীকেই উদ্ধার করা হয়েছে।
3: An Indian Dhow, a mechanized sailing vessel that is actually made of wood and named Haji Ali, during its voyage from Somalia to Sharjah, UAE, reportedly encountered an attack incident in Omani waters in early hours of 13th May 2026, which led to fire on board and subsequent sinking of the vessel. All 14 crew members on board were safely rescued by the Omani Coast Guard and have reached Dibba Port, that is Oman. The crew is reported to be safe and necessary formalities with the local authorities have been completed. Government of India remains in close coordination with the authorities in the Sultanate of Oman, Indian mission officials and relevant maritime agencies.
0: ওমানের উপকূলে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলার ঘটনা তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বাণিজ্যিক জাহাজ চলাচল এবং নাবিকদের বারবার লক্ষ্যবস্তু করা হচ্ছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ তাঁর মন্ত্রক এবং কৃষি ও গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর প্রতি করা 7টি আহ্বানের বিষয়ে সেখানে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে শ্রী চৌহান জানান, প্রধানমন্ত্রী আহ্বানের সঙ্গে সামঞ্জস্য রেখে মন্ত্রক পর্যায়ে আগামী 1 বছর কোনো সোনা ক্রয় করার হবে না বলে সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি জনস্বার্থ এবং জাতীয় স্বার্থের প্রয়োজন ছাড়া বিদেশ সফরও

0: করা হবে না। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব শেষ হয়েছে। দুদিন মিলিয়ে 290 জন বিধায়ক শপথ নিলেন। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ 144 জন বিধায়ক শপথ বাক্য পাঠ করেন। আজ প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের নির্বাচিত বিধায়করা শপথ নেন। দ্বিতীয়ার্ধে শপথ গ্রহণ করেন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং বীরভূমের জয়ী বিধায়করা। এদিকে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ পদে শাসক দলের প্রার্থী হচ্ছেন। অসমে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যদের আজ দপ্তর বণ্টন করা হয়েছে। রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য মুখ্যমন্ত্রী দেওয়া প্রস্তাব অনুযায়ী দপ্তর বণ্টনে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন। রামেশ্বর তেলিকে রূপান্তর ও উন্নয়ন, শ্রম কল্যাণ এবং আদিবাসী কল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। অতুল বোরা সামলাবেন পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন, আসাম চুক্তি বাস্তবায়ন, সীমান্ত সুরক্ষা এবং আবগারি দপ্তর। অন্যদিকে চরণ বড়ুকে পরিবহন ও বোরোল্যান্ড জনকল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। অজন্তা নিয়োগ, দেখাশোনা করবেন মহিলা ও শিশু উন্নয়ন এবং পর্যটন দপ্তরের। উল্লেখ্য, গত 12 মে মুখ্যমন্ত্রী এই চারজন ক্যাবিনেট মন্ত্রীর সঙ্গে শপথ গ্রহণ করেন। কেরলামে 10 দিন ধরে চলা জল্পনা শেষে কংগ্রেসের তরফে আজ ভিডি সতীশকে সে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে। নতুন দিল্লিতে আয়োজিত এক বৈঠকে কংগ্রেস নেতা অজয় মাকেন, মুকুল ওয়াসনিং এবং দীপা দাশমুন্সী এই ঘোষণা করেছেন। তামিলনাড়ুতে আজ এআইএডিএমকে সাধারণ সম্পাদক ইডাপ্পাডি পালানিস্বামী রাজ্যপাল বিশ্বনাথ আরলিকারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি এসপি ভেলুমানির নেতৃত্বাধীন বিক্ষুব্ধ বিধায়কদের বিরুদ্ধে একটি আবেদনপত্র রাজ্যপালের কাছে জমা দিয়েছেন। উল্লেখ্য, এসপি ভেলুমানির নেতৃত্বাধীন এআইএডিএমকে 25 জন বিধায়ক ওএস মানিয়ানের জারি করা হুইপ অমান্য করে টিভিকে সরকারের পক্ষে ভোট দেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েস। দেশে খেলনা শিল্পের প্রসার নিয়ে ভারত টয়েস অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলাওয়ালের সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটেইলস বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নির্বাচন কমিশন আজ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর তৃতীয় পর্যায়ের ঘোষণা করেছে। এবার 16টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে ধাপে ধাপে এই প্রক্রিয়া শুরু হবে। এই পর্যায়ে যে রাজ্যগুলি অন্তর্ভুক্ত রয়েছে সেগুলি হল অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, পাঞ্জাব, সিকিম, ত্রিপুরা, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ড। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে জাতীয় রাজধানী দিল্লি, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ। পশ্চিমবঙ্গে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আজ প্রকাশিত হয়েছে। পাশের হার 91.23%, পূর্ব মেদিনীপুর জেলায় 94.19% পাশের হার সহ প্রথম স্থানে রয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং আজ বেইজিংয়ে এক বৈঠকে মিলিত হন। বাণিজ্য, প্রযুক্তি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উত্তেজনার আবহে উভয় নেতা সহযোগিতার উপর জোর দিয়েছেন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটি প্রথম চীন সফর। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী জ্বালানির অবাধ সরবরাহ নিশ্চিত করতে হরমুজ প্রণালী খোলার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। বৈঠক শেষে এক সমাবেশে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং বলেন,
1: The American and Chinese people share much in common. We value.
2: Today, President Trump and I had in-depth exchanges on China-US relations and the international and regional dynamics. We both believe that the China-US relationship is the most important bilateral relationship in the world. We must make it work and never mess it up. Both China and the United States stand to gain from cooperation and lose from confrontation.
0: আঞ্চলিক শান্তি ও সুস্থিতি রক্ষায় দুই দেশের মধ্যে সম্পর্ককে জোরদার করার উপর জোর দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
1: The American and Chinese people share much in common. We value hard work. We value courage and achievement. We love our families and we love our countries. Together we have the chance to draw on these values to create a future of greater prosperity, cooperation.
0: IPL ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে। হিমাচল প্রদেশের চিলিয়ানে HPCL স্টেডিয়ামে টসে জিতে মুম্বাই পাঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু।

অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে বিভিন্ন ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশের বিদেশ মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজও নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব শেষ হয়েছে। নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের তৃতীয় পর্যায়ের ঘোষণা করেছে। খবর এখনকার মতো শেষ হলো।

আকাশবাণী আগরতলা ককতমা পরি ও শিল্পী দেবর্মা তিনি ককতমা ববাক রকমখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী খনা শালতক নি বুইহা বেড়াইমা ও আবুধাবি ও থাঙ্গান ভারত নি চংবাড়ি কমিশন তিনি ত্রিপুরা নখবই কাইচিদক হাস্তে তাই কাইথাম কেন্দ্র বাই নাইকলজাক আমচায় এস আই আর নি উলথাম বেরম সাকলাইখ্যা মন্ত্রী অক্রা প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি পিজিটি ফ্রংনাই রোগনি সেবুনি অফার ইয়াফারকা ছত্তিশগড় স্বামী বিবেকানন্দ মুকুমু উমর নৈচি বিশিনি ফুটবলনি বসং বাতাইলেমাও ত্রিপুরা গ্রুপনি উন্নই থাইমাও কেপলাইংখা তাবো ককতমা শুক্রবৈ মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী শালদক নি বুইহা বেড়াইমাও খনা আবুধাবি ও থাঙ্গানো ব বেড়াইমা জড়াও ব কথাজাক আরব আমিরাতন্ন খবুই নেদারল্যান্ড সুইডেন নরওয়ে তাই ইতালি বেড়াইয়ানে বেড়াইমা জড়া মন্ত্রী বক্রক আহা কতনি রাষ্ট্র বক্রক রোগবাই সকজাগনাই নাইম থাঙ্গন তুইনে ককলাম সালাইনানি ককতঙ্গ মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি দিল্লি কাতাল সংসারজাক ব্রিক্স বুইহা মন্ত্রী রকনি ককলাম সালাইমাও মানজাক ফাইনাই বুইহাই মন্ত্রী রকবাই মালাইখা রাশিয়ানি বুইহা মন্ত্রী সার্গেই লাভরভ ইরাননি বুইহা মন্ত্রী আব্বাস আরাকচি সালগ্রা আফ্রিকানি বুইহা মন্ত্রী রোনাল্ড লামোলা তাই ব্রাজিলনি বুইহা মন্ত্রী মাউরু বিয়াই রান্ন খবুই জুদা জুদা অজারক তিনি মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী বাই মালাইখা দিল্লি কাতালর সংসারজাক ব্রিক্স বুইহা মন্ত্রী রকনি ককলাম সালাইমানি কচার অ মালাইমং অঙ্গ আপনি সেকাং চেঙি রেমা কক খনারমাও বুইহা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সাকা তংকচাং তাই নাইমথাং হায়ুং গনাঙ্গি তাবু যতনি নাংকমা অঙ্গি তংখা বসাকা সালকিসা রমুই অং টংমা টংহালক হামিয়ানো তুই ককলাম সালাইনা নাংকুকমা তাইব সেরাই সেরাই ইংখা ব ফানবক সিনি কক নারেখা অ হামিয়া টংহালগো যত বাইথাংনি বারজানো ইয়াচাগি থানসাখে কথাগুই হামক্রাইনি বখা ককলাম সালাইমা বুসকাঙ্গি তলংনা নাংনাই মোচাং জয়শঙ্কর মাজক ফাইনাই হাকতর নিরগ্ন ব্রিক্স তাংবেখ্রে বচো বচোরনা কক্রমা বাই হামবাই আফারকা ককলাম সালাইমাও বুইহা মন্ত্রী রক বাইথাং হাকতরনি হামক্রাই তাই আমচানি কক্ন তুইনে ককলাম সালাইয়ানো হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু অপারেশন সিন্দুর সেঙ্করাকি বাবাইও ভারত নি ফানো ফুনগি রেখা আসাম রাইফেলস নিজিশা সেক্টর নি চেতন বাই তিনি আগরতলানি আলফা অডিটোরিয়াম লুকু হদাতাই নাইমথাং বাহিনী বিশিং কথালাইমুং বাবাইনো তৈ সংসাজাক সেমিনার নো মকক শাখা বসাকা নাইমথাং বাহিনী তাই নাইকল ফং তাবুনি জরা হাকতর তাই তঙ্কসং লুকুরগনি জুদা জুদা জিংজাল ইয়াকাগ্রনাও নাংমা বারজা ইয়াচাগি তঙ্গ সেমিনারও সরস্র তাংকরা অভিষেক সিং পুলিশ নিদাগিফাং অকরা অনুরাগ কুচুক আচুক থাইনি ব্রিগেডিয়ার ধীরজ কুমার সিং আসাম রাইফেলস নি কমান্ডার ব্রিগেডিয়ার নিশান্ত চান্ডেল বিএসএফ নি আইজি অলোক কুমার চক্রবর্তী বসং নাইমথাং লুকোহদান খুবই জোদা জোদা বাহিনী নি নাংকুকমা বাবাই রগ্নতুই ককনা রেখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক শাহ সাকা হাস্তে হাপাংনি ২০১৮ তাই ২০১৯ রাং বিশিনি সিমি তাবুক জরা হাস্তে ও ডাই ইন হার্নেস ন খবুই বেবাগী খড়ক নই সাই চুকুরা দকচি ন সেবুক রগ হাবরেখা আবনু কারুই ব কন্ট্রাকচুয়াল তাই আউট সোর্সিং নি বিশিংতি খড়ক নৈচি নৈ স্নিচি চার্ন সামুনি ঠাই রেখা তিনি আগরতলানি রংনক রং নাইখংবাই সংসারজাক পিজিটি ফোরংনাই রোগনি সেবুকনি অফার ইয়াফার্মা পান্ডাও ব কক শাখা মন্ত্রী অকরা শাখা ২০১৮ বিশিনি সিমি তাবুকজোড়া মাধ্যমিক রং নাইখংনি বিশিং তৈ খড়ক সাসাই ব্রেইরা স্নিচি বা পিজিটি ফোরংনাই ব্রেইরা ব্রিচি ব্রিজিটি ফুরেংনাই চার্চি চার স্পেশাল এডুকেটর খড়কচি বা স্কুল লাইব্রেরিয়ান তাই সারাদক ফিজিক্যাল ইন্সট্রাক্টর সেবুক তলংজাখা আবনো কারিব বুনিয়াদী রংনাই খুনিবিশিং খড়ক থামসাই স্নিচি বা স্নিচিদক জিটি খড়ক সাসাই সারাব্রী ইউজিটি বরক তালংজাখা পান্ডাও রংনক নাইখুংনি তাংকরা ডক্টর মিলিন রামটেকে বুনিয়াদী রং নাইখুংনি তাংফং রাজীব দত্ত ককনা রেখা খোরসাজাখা তিনি পিজিটি ফুরংনাই রোগনি বিশিং খড়ক চাররা তকচিবান অফার ইয়াফার জাখা ভারত নি চংবাড়ি কমিশন তিনি ত্রিপুরা নখবে কালচিদক হাস্তে তাই কাইথাম কেন্দ্র বাই নাইকলজাক আমচায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এবা এস আই আর নি উলথাম বেরাম সাকলাইখা অসামুং

0: ังเบเรมเบเรมว่าฮักกตุนีกายชีดอกฮัสเตไตกายทำเกณฑ์รบนายกอลจักอัมชายาอชามงเจงจักันอเบเรมว่าฮัสเตรกุนค่ะอันดรประเทศอรุณาชลประเทศฮริยานาจาร์คันคร์นาทักมหาราษฎร์มณีปูร์เมฆาลอยมิซูรัมนากาแลนด์โอริสาปัญจับสิกิมทริปุระเทลังกานาไตอุตราคันด์เคนโรบันไอคอลจักอัมเชอร์ร็อกอุนคาบอชองราชาขอร์อัมเชอร์ดิลลีชอนดีกอร์เตดาดรานอกาฮาเวลีดัมมันไตดิโอฮักอุตรกรังเกย์บูตาร์มุงเรมชายาคริคลายนาวบูตาร์มุงเรมสนามฟิร์มุงนีบาบายโออมอคัยชันนังคุกมันยาพรีจงบริคอมมิชชั่นอวิมุงการิมานุรกิตริปรานิขรกมีชีจาราชัยชุกุจิสเนชัยดอกราสเนชีบุริบุตารกนิบากิสไออาร์ไรดาเจงจังนาทังอิตงโกอชามุงบุตังนิบิชิงโอบุสกันเซปเทมเบอร์ชัลบาชัลมารีนิเชมีเซปเทมเบอร์ชีบุริชัลมารีจอราจุกัลิมุงนิชามุงองานตัยเซปเทมเบอร์ชีบาชัลมารีนิเชมีออกตุเบอร์ชีบุริชัลมารีจอราขรกทามชัยทามราบาชิดกบุตเลเวลออฟิเซอร์นกนกทังอิกอกทุมเชรินายนลอกิตองานขรกดกชัยสเนราบาชิสเนงโกชิมุงมันจักทังรังบดลนิเอเจนต์เอบาบีเอลเอSIR ni o shamung butang o chongbari commission yo chakle jang manor gi buskang october tal ne ni chisha shalmari wo butar mungre kari jagana o shalono san mungte kebong mung pai rena shamung pai na december chichuku shalmari wo pai thak ni butar mungrem kari jagana december ni chitham shalmari akashwani agartala kendroni o kok tuma khnai tong bayo আকাশবাণী নিকক তোমানি আপডেট মানা বাগে লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এয়ার অ্যাপ তাই টুইটার বাই ফেসবুক প্ল্যাটফর্ম ও এআইআর নিউজ অ্যালার্টস ও ইউটিউবর নাইদি নিউজ অন এয়ার অফিসিয়াল আপনার কারিবা আকাশবাণী আগরতলা কেন্দ্র নিকক তোমা আপডেট মানা খে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক ও এআইআর নিউজ আগরতলাতে ইউটিউব ও আকাশবাণী নিউজ আগরতলা ও নাইনা নাঙানো চামু মন্ত্রী সুশান্ত চৌধুরী সাকা হাসে ও পেট্রোল ডিজেল তাই চামুনি মানে নাংমানি সে খাতি যাক দঙ্গ তিনি তাংন কত রকম তোমা থমনা রকমি থুম অ কগ্ন শাকাব ব শাকা হাসতে ও পেট্রোল তাই ডিজেল শালচি বানি বাগে খাতি যাক দঙ্গ লোকবাগ মুংতাই ফিয়ক যাক হাতি বেবাগ মিলি ওই শাল সারা দকচি চারনি বাগে মাইরম খাতি যাক দঙ্গ আপন কারিব চিনি গম মসুর ডাল পিয়াজ আলু সম নাংমানি সে খাতি যাক দঙ্গ কংগ্রেস নি বখাকতেই তিনি শাকলাই যাখা কংগ্রেস নি এমএলএ বিডি সতীশন তৈশা পরিফির বিডি সতীশন কেরালমনি কতাল মন্ত্রী অগ্রা অঙ্গানে দিল্লি কতাল ককতুমা থমনা রকনি থুম কংগ্রেস অজা অজয় মাকেন মুকুল ওয়াসনিক তাই দীপা দাস মুন্সি অ ককতুমান শাকলাইখা অ শাকলাই মুং ইয়াগুলো কংগ্রেস তিদুল যাক ইউডিএফ হাস্তে হাপাং সংসামা সামুং বসকাঙ্গে তেলাঙ্গানো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ফুরুং মুং মহা অভিযান নিবাগত তিনি নিশিমি হাসতেও চেংজাখা বিজেপি মন্ডল বেরেম নি ফুরুংমুং শিবির আগরতলনি নাগরজোলা টাউন বড়দোয়ালি মন্ডল বাইসংসাজাক ও ফুরুংমুং শিবির ন চেঙ্গি রেখা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা পান্দাও মানজাখা বিজেপি হাসতে কাসকু এমপি রাজীব ভট্টাচার্য টিবি বেমার জোড়া কাইসা ও কিরিজাকনাই বেমার তংমানি ফিয়া তাবো খজাকমুং দায়িত্ব চঙ্গই শাক নাই মানে সেব বাই ও বেমার ন পাইসুগ্র না নাহারি হাক অতর বুসকাঙ্গি তঙ্গ মন্ত্রী বকরং নরেন্দ্র মোদী নি খকা বেমার ইয়াকাকসা ভারত স্নামতি সানা নাহার মুং ন বুসকাঙ্গনি উনকোটি হাঙ্কর ব ও সামুং বোতাং চেংজাখা সালসারানি আলাইদা সামুং বোতাং উলনি বেরেম চেংজাখা খনাদি অবনতিনে কাশা ককথুম
1: হাঙ্কর সাক্ষাম নাইখুংনি বখাক্তি সাইমান খা উনকোটি হাঙ্কর তাবু খরক সারা চিবা টিবি বেমার মানজাক তঙ্গ বরকনি চামুং কাহামনি বাগৈ তালপ্রুম ন ব্যাং একাউন্ট খকসা সাই রাং রেজাগো আবনি লগি লগি বুথাই তাই প্রোটিন গনাং চামুং বো রিজাগো অ সামুং বুতাং নি বখাকো তিনি কয়লা শহর পুর পরিষদ নি কনফারেন্স হল সংসা জাখা নিখয় আরোগ্য শিবির আরো মাগনা এক্সরেন খবৈ সাক্ষাম চেরি নাই জাখা শিবির মানজাখা পুরো আমচাইনি সাফাই সেবক রগ্ন খবৈ তঙ্ক সংরূপ রক
2: স্ক্রিনিং এর আন্ডারে আমরা চেস্ট এক্সরে করছি সাথে অন্যান্য টেস্ট যেমন হিমোগ্লোবিন ব্লাড সুগার এইচআইভি এবং বিএমআই মেজারমেন্ট এগুলো করছি কারণ টিবি ভালনারেবল যে পপুলেশন যেমন যারা এইচআইভিতে আক্রান্ত যারা মদ্যপান বেশি করে স্মোকার বা যারা অপুষ্টিতে ভুগছে টিবি হওয়ার সম্ভাবনা বেশি তো তাদের এর জন্য আমরা এই চেস্ট এক্সরের সাথে অন্যান্য টেস্টগুলো করছি আপনারা জানেন টিবি একটা সামাজিক সমস্যা প্রতি বছর আমাদের পুরো পৃথিবীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী প্রায় 1 কোটি মানুষ টিবিতে আক্রান্ত হয় এর মধ্যে 25% ভারতীয় মানে প্রতি 4 জনের মধ্যে 1 জনই টিবিতে আক্রান্ত হচ্ছে ভারতীয় আক্রান্ত
1: কয়লা শহর পুর পরিষদ নিবাখাকতেই খড়ক সারা সাপাইনি সেবক রক্ন গ্লাভস রেইনকোট ইয়াক্লাব নখবই জুদা জুদা শাখামনি মানিরক বাগজা

0: ค่ะชาคำนายคงในข้ากำมงจดตัวนี้กระทาจากเสียตอนใบเนยใส่ทำซีบีซีในสกังโนทีวียากักจากขังกอร์ฮัสเตไตฮักกอตอร์อุ่งกันเนอกอกตุมาขอตอนนิชมีอังวิปูร์นาอากาศบันียากรตุลา
1: ছত্তিশগড়ের স্বামী বিবেকানন্দ মুকুমু উমর নেইচি বিশিনী ফুটবল নি বসংবাদ তালেমা ও ত্রিপুরা গ্রুপ নি উলনি থংলাইমা ও কপ্লাই অংখা তিনি হাসে বদল নৈশা গোল নি ফের বাই দিল্লি ন ম্যাচ অংখা আবো বাই কনে ম্যাচ হাসে বদল কপ্লাই অংখা পাইথক নি ম্যাচ থঙ্গান সিকিম বাই নবর্তী বাণী কক বুসকাং দাম নৈচি ব্রিয় হাসে নি সালথাং উনকোটি ধলাই তাই খয় হাঙ্কর ফেরাঙ্কি দামসাও ব্রি চিনি সিমে বাচি কিলোমিটার দৌই নবার ওয়াতেই ফাইমানো হনে হজাগুং রখা নবর্তীবার নাইখুং ককটুমা পাইনানি সুকাং ককটুমা বখরক হাইন হাই পরিফির মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী খনা শালদুক বুহা বেড়াইমা আবুধাবিও থাঙ্গানো ভারত নি চংবাড়ি কমিশন তিনি ত্রিপুরানো খুবই কাছি দক হাস্তে তাই কাইথাম কেন্দ্র বাই নাইকল যাক আমচায়ো এস আই আর নি উলথাম বেড়াম সাকলাইখা মন্ত্রী অক্রা প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি পিজিটি ফুরংনাই রোগনি সেবুকনি অফার ইয়াফারকা ছত্তিশগড় স্বামী বিবেকানন্দ মুকুমু উমর নিচি বিশিনী ফুটবল নি বসং বাতাইলেমা

মন্ত্রী বখর নরেন্দ্র মোদী খানা সালদকনি বৈহা বেড়াইমাও আবুদাবিও থাঙ্গানো ভারতনি চংবাড়ি কমিশন তিনি ত্রিপুরানো খুবই কাইচিদক হাস্তে তাই কাইথাম কেন্দ্র বাই নাইকল যাক আমচায়ও এস আই আর নি উলথাম বেড়াম সাকলাইখা মন্ত্রী অক্রা প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি পিজিটি ফুরংনাই রোগনি সেবুকনি অফার ইয়াফারকা ছত্তিশগড় স্বামী বিবেকানন্দ মুকুমু উমর নিচি বিশ্বনি ফুটবল নি বসং বাতাইলাইমাও ত্রিপুরা গ্রুপনি উলনি থাইমাও খেপলাইংখা ককটমা তিনি বাকে অরণ্য পাইকা উলনি ককটমা আওয়াইয়ানো খনাফুং দামসনি সতীব্রী জীব।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ত্রিপুরা সহ 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সরকার 2018-19 অর্থ বছর থেকে এখনও পর্যন্ত রাজ্যে মোট 20,960 জনকে চাকুরি প্রদান করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 6 দিনের বিদেশ সফরের উদ্দেশ্যে আগামীকাল আবুধাবি যাচ্ছেন। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, রাজ্যে পেট্রোপণ্য এবং খাদ্য সামগ্রীর পর্যাপ্ত মজুত রয়েছে। ছত্তিশগড়ে স্বামী বিবেকানন্দ স্মৃতি অনূর্ধ্ব 20 বছরের ফুটবলের জাতীয় প্রতিযোগিতায় ত্রিপুরা গ্রুপের দ্বিতীয় খেলায়ও জয়লাভ করেছে। এবার বিস্তারিত সংবাদ। ভারতের নির্বাচন কমিশন আজ ত্রিপুরা সহ 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর নির্ঘণ্ট ঘোষণা করেছে। এটি হল এসআইআর এর তৃতীয় পর্যায়। এই পর্যায়ে অন্তর্ভুক্ত রাজ্যগুলি হল ত্রিপুরা, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, পাঞ্জাব, সিকিম, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ড। তাছাড়া দিল্লি, চণ্ডীগড় এবং দাদরা ও নগর হাবিলি এবং দমন ও দিউ কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকেও এ পর্যায়ের আওতায় আনা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকা সংশোধন, নবীকরণ ও নির্ভুল করতে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে ভোটার তালিকায় নতুন ভোটারদের অন্তর্ভুক্তি, মৃত ও স্থানান্তরিত ভোটারদের নাম অপসারণ সহ বিভিন্ন সংশোধনী কাজ সম্পন্ন করা হবে। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ত্রিপুরার 28,97,674 জন ভোটারের জন্য বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়া শুরু হতে চলছে। এই কর্মসূচির অধীনে আগামী 5ই সেপ্টেম্বর থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত প্রস্তুতিমূলক কাজ চলবে এবং 15ই সেপ্টেম্বর থেকে 14ই অক্টোবর পর্যন্ত 3,356 জন বুথ লেভেল অফিসার বা বিএলও বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন। সঙ্গে থাকবে 6,757 জন স্বীকৃত রাজনৈতিক দলের এজেন্ট বা বিএলএ। বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর এই প্রক্রিয়ায় নির্বাচন কমিশন নির্ঘণ্ট অনুযায়ী আগামী 21ই অক্টোবর ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে। ওই দিন থেকেই দাবি ও আপত্তি গ্রহণের কাজ শুরু হবে। তা চলবে আগামী 20 নভেম্বর পর্যন্ত। দাবি ও আপত্তি নিষ্পত্তির কাজ শেষ হবে 19ই ডিসেম্বর। চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী 23ই ডিসেম্বর। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, অপারেশন সিন্ধুর সামরিক ক্ষেত্রে ভারতের সক্ষমতা প্রমাণ করেছে। আসাম রাইফেলসের 21 সেক্টরের উদ্যোগে আজ আগরতলায় আলফা অডিটোরিয়ামে নাগরিক সমাজ ও সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় সংক্রান্ত সেমিনারে তিনি এই কথা বলেন। তিনি বলেন, সামরিক বাহিনী ও

সাধারণ প্রশাসন বর্তমান সময়ে দেশ ও সাধারণ নাগরিকদের বিভিন্ন উদ্ভূত সমস্যা মোকাবেলায় ইতিবাচক ভূমিকা পালন করছে। সেমিনারে স্বরাষ্ট্র সচিব অভিষেক সিং, পুলিশের মহানির্দেশক অনুরাগ, পদস্থ সেনা আধিকারিক ব্রিগেডিয়ার ধীরাজ কুমার সিং, আসাম রাইফেলসের কমান্ডার ব্রিগেডিয়ার নিশান্ত চান্দেল, বিএসএফের আইজি অলোক কুমার চক্রবর্তী, জাতীয় নিরাপত্তা, সামাজিক নাগরিক সমাজ, সামরিক আধাসামরিক বাহিনীর সমন্বয় নিয়ে বক্তব্য তুলে ধরেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার 2018-19 অর্থ বছর থেকে এখনও পর্যন্ত রাজ্যে ডাই ইন হার্নেস সহ মোট 20,960 জনকে চাকুরি প্রদান করেছে। তাছাড়া কন্ট্রাকচুয়াল ও আউটসোর্সিং এর মাধ্যমে 24,078 জনের কর্মসংস্থান করা হয়েছে। আজ আগরতলায় বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত স্নাতকোত্তর শিক্ষকদের চাকুরির অফার বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, 2018 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধীনে 1,471 জন স্নাতকোত্তর শিক্ষক, 444 জন স্নাতক শিক্ষক, 88 জন স্পেশাল এডুকেটর এবং 115 জন স্কুল লাইব্রেরিয়ান, 106 জন শারীরিক শিক্ষক নিয়োগ করা হয়েছে। তাছাড়া বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধীনে 3,776 জন স্নাতক শিক্ষক, 1,104 জন অস্নাতক শিক্ষক নিয়োগ করা হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয় শিক্ষা দপ্তরের সচিব ডক্টর মিলিন্দ রামটেকে, বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধিকর্তা রাজীব দত্ত বক্তব্য রাখেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, আজ স্নাতকোত্তর শিক্ষক পদে 865 জনকে অফার প্রদান করা হয়। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযানের অঙ্গ হিসেবে আজ থেকে রাজ্যে শুরু হয়েছে বিজেপির মণ্ডল স্তরে প্রশিক্ষণ শিবির। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলার নাগেরজোলায় টাউন বর্দোয়ালী মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ আজ মোহনপুর বিধানসভা কেন্দ্রের গামছা কোবরা, লেফুঙ্গা ও বীরমোহনবাড়ি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ সরজমিনে পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন এডিসির মুখ্য নির্বাহী সদস্য রুনেইল দেববর্মা। এদিকে জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে বিদ্যুৎ মন্ত্রী শ্রীনাথ ই রিক্সা জুড়ে সচিবালয়ে আসা যাওয়া করেন। ব্যবসায়িক সংস্কার বা বিজনেস রিফর্মসে সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ত্রিপুরা। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন শিল্প বাণিজ্য সচিব কিরণ গিত্তে। তিনি জানান, রাজ্য সরকার রাজ্যে শিল্প বাণিজ্য ও বিভিন্ন ব্যবসা সহজ সরল করা এবং বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে শিল্প বাণিজ্য দপ্তরের সিঙ্গেল উইন্ডো সিস্টেম স্বাগত পোর্টালে প্রক্রিয়া সহজ ও সরলীকরণে বিভিন্ন দপ্তরে সংস্কার সাধন করেছে। এই সংস্কারের ফলে রাজ্যে শিল্প ও বাণিজ্য ব্যবসা লগ্নি আকর্ষণ সহজ হবে। তিনি বলেন, সংস্কারের ফলে 2022 সাল থেকে গত 4 বছরে ত্রিপুরায় 35,140 কোটি টাকার 394টি মো বা চুক্তি স্বাক্ষর করা হয়েছে, যার মধ্যে এখনও পর্যন্ত 94 কোটি টাকার সরাসরি লগ্নি হয়েছে। আগামী দিনগুলিতে পর্যটন, মেডিকেল শিক্ষা, শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে 4,000 কোটি টাকার লগ্নি আসবে বলে শ্রী গিত্তে উল্লেখ করেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 6 দিনের বিদেশ সফরের উদ্দেশ্যে আগামীকাল আবুধাবি যাচ্ছেন। এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী সহ নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন। সফরকালে তিনি ওই দেশগুলির রাষ্ট্রপ্রধানদের সঙ্গে জ্বালানি নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন বলে কথা রয়েছে। রাজ্য পুলিশে আরও 916 জন কনস্টেবল নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়ার জন্য 6 সদস্যের সিলেকশন কমিটি পুনর্গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন টিএসআরের প্রথম ব্যাটেলিয়ানের কমান্ড্যান্ট মিহির লাল দাস। পুলিশ সদর দপ্তর সূত্রে আজ এই খবর জানানো হয়েছে। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, রাজ্যে পেট্রোল, ডিজেল ও খাদ্য সামগ্রী পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে। আজ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা জানান। তিনি জানান, রাজ্যে পেট্রোল ও ডিজেলের 15 দিনের মজুত রয়েছে। গণবণ্টন ও খোলা বাজার মিলিয়ে 168 দিনের চাল মজুত রয়েছে। তাছাড়া চিনি, গম, মসুর ডাল, পেঁয়াজ, আলু, লবণের পর্যাপ্ত মজুত রয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিতব্যয়ী হতে বলেছেন, তার সঙ্গে সংকটের কোনো যোগসূত্র নেই।

0: পাখা বা টিবি একসময় ছিল আতঙ্কের নাম, তবে এখন সচেতনতা, দ্রুত শনাক্তকরণ আর নিয়মিত চিকিৎসার মাধ্যমে এই রোগ নির্মূলের লক্ষ্যে এগুচ্ছে দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যক্ষা রোগ মুক্ত ভারত গঠনের সংকল্পকে সামনে রেখে ঊনকোটি জেলাতেও চলছে জোরদার কর্মসূচি। বর্তমানে চলছে 100 দিনের বিশেষ অভিযানের দ্বিতীয় পর্যায়। একটি প্রতিবেদন
1: জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, ঊনকোটি জেলায় বর্তমানে 115 জন সক্রিয় টিবি রোগী রয়েছেন। তাঁদের পুষ্টির জন্য প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে 1000 টাকা, পাশাপাশি ফল ও প্রোটিন সমৃদ্ধ খাদ্য সামগ্রীও প্রদান করা হচ্ছে। এই অভিযানের অংশ হিসেবে আজ কৈলাসহর পুর পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় নিক্ষয় আরোগ্য শিবির। এখানে বিনামূল্যে এক্স-রে সহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শিবিরে অংশ নেন পুর এলাকার সাফাই কর্মীদের পাশাপাশি অনেক সাধারণ মানুষও।
2: স্ক্রিনিং এর আন্ডারে আমরা চেস্ট এক্স-রে করছি, সাথে অন্যান্য টেস্ট যেমন হিমোগ্লোবিন, ব্লাড সুগার, HIV এবং BMI মেজারমেন্ট এগুলো করছি। কারণ টিবি ভালনারেবল যে পপুলেশন, যেমন যারা HIV-তে আক্রান্ত, যারা মদ্যপান বেশি করে, স্মোকার, যারা অপুষ্টিতে ভুগছে, টিবি হওয়ার সম্ভাবনা বেশি, তো তাদের এর জন্য আমরা এই চেস্ট এক্স-রে সাথে অন্যান্য টেস্টগুলো করছি। আপনারা জানেন টিবি একটা সামাজিক সমস্যা। প্রতি বছর আমাদের পুরো পৃথিবীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী প্রায় 1 কোটি মানুষ টিবিতে আক্রান্ত হয়। এর মধ্যে 25% ভারতীয়, মানে প্রতি 4 জনের মধ্যে একজনই টিবিতে আক্রান্ত হচ্ছে, ভারতীয় আক্রান্ত।
1: কৈলাসহর পুর পরিষদের পক্ষ থেকে 100 জন সাফাই কর্মীর হাতে গ্লাভস, রেইনকোট বা বর্ষাতি এবং জুতো সহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। স্বাস্থ্য দপ্তরের আশা, সবার সম্মিলিত প্রচেষ্টায় 2030 সালের আগেই টিবি মুক্ত হবে জেলা, রাজ্য এবং দেশ। ঊনকোটি জেলা থেকে অনুপম ভট্টাচার্য, সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা।
0: কেরলমের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন ভি ডি সতীশন। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার 10 দিন পর আজ নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী পদে শ্রী সতীশনের নাম ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, কংগ্রেস পরিচালিত UDF জোট কেরলম বিধানসভা নির্বাচনে 2/3 আসনে জয়লাভ করে। ছত্তিশগড়ে স্বামী বিবেকানন্দ স্মৃতি অনূর্ধ্ব 20 বছরের ফুটবলের জাতীয় প্রতিযোগিতায় ত্রিপুরা গ্রুপের দ্বিতীয় খেলায়ও জয়লাভ করেছে। আজ রাজ্যদল 2-1 গোলে দিল্লিকে হারিয়ে দেয়, ফলে টানা 2 ম্যাচে রাজ্যদল জয় পেল। শেষ ম্যাচটি খেলবে সিকিমের বিরুদ্ধে। আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা ঊনকোটি, ধলাই এবং খোয়াই জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 15.4 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। ত্রিপুরা সহ 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সরকার 2018-19 অর্থবছর থেকে এখনও পর্যন্ত রাজ্যে মোট 20,960 জনকে চাকরি প্রদান করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 6 দিনের বিদেশ সফরের উদ্দেশ্যে আগামীকাল আবুধাবি যাচ্ছেন। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, রাজ্যে পেট্রোপণ্য এবং খাদ্য সামগ্রীর পর্যাপ্ত মজুত রয়েছে। ছত্তিশগড়ে স্বামী বিবেকানন্দ স্মৃতি অনূর্ধ্ব 20 বছরের ফুটবলের জাতীয় প্রতিযোগিতায় ত্রিপুরা গ্রুপের দ্বিতীয় খেলায়ও জয়লাভ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন সমীক্ষা। আজকের বিষয়, যাত্রী সুরক্ষায় ও মানবিক সেবায় উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী সাম্প্রতিক দিনগুলিতে তার আওতাধীন এলাকায় চালানোর ধারাবাহিক সফল উদ্ধার অভিযানের মাধ্যমে যাত্রী সুরক্ষা ও মানবিক সেবার প্রতি তাদের অটল অঙ্গীকার আবার প্রমাণ করেছে। 24 এপ্রিল থেকে 30 এপ্রিল 2026-এর এই সময়কালে RPF কর্মীরা বিভিন্ন রেলওয়ে স্টেশন ও ট্রেন থেকে বিপুল সংখ্যক অসহায় মানুষ, যেমন বাড়ি থেকে পালিয়ে আসা নাবালক এবং দুর্দশাগ্রস্ত যাত্রীকে উদ্ধার করেছেন। একটি বড় অভিযানে ডিব্রুগড় রেলওয়ে স্টেশনে RPF কর্মীরা একটি ট্রেন থেকে 12 জন নাবালক বালককে উদ্ধার করেন এবং তাদের যথাযথ যত্ন এবং সুরক্ষার জন্য চাইল্ডলাইন কর্তৃপক্ষের কাছে সুরক্ষিতভাবে হস্তান্তর নিশ্চিত করেন। একইভাবে গুয়াহাটি, লামডিং, কিষানগঞ্জ, কোকরাঝাড়, হাসিমারা,

0: অরিয়ানি এবং নিউ আলিপুরদুয়ার সহ বিভিন্ন স্টেশনে একাধিক উদ্ধার অভিযান চালানো হয়, যেখানে বাড়ি থেকে পালিয়ে আসা বেশ কয়েকজন নাবালক ও নাবালিকাকে শনাক্ত করে উদ্ধার করা হয়। উল্লেখ্য যে মরিয়ানি রেলওয়ে স্টেশনে আরপিএফ তিনজন নাবালিকা মেয়েকে উদ্ধার করেছে। অন্যদিকে গুয়াহাটি রেলওয়ে স্টেশনে সময় উপযোগী হস্তক্ষেপের ফলে নাবালক নাবালিকাদের সুরক্ষিতভাবে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। পৃথক পৃথক ঘটনায় কিষানগঞ্জ, লামডিং, ডিমাপুর এবং কোকরাঝাড়ের মতো স্টেশনগুলিতে উদ্ধার হওয়া নাবালকদের সুরক্ষিত হেফাজত এবং পুনর্বাসনের জন্য চাইল্ড হেল্পলাইন এবং অন্যান্য অনুমোদিত সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। অপ্রাপ্ত বয়স্কদের উদ্ধারের পাশাপাশি আরপিএফ কর্মীরা দুর্দশাগ্রস্ত যাত্রীদেরও তাৎক্ষণিক সহায়তা প্রদান করেছেন। নিউ জলপাইগুড়িতে শ্বাসকষ্টে ভুগতে থাকা এক যাত্রীকে চিকিৎসার জন্য অবিলম্বে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রায়গঞ্জ ও বারসইয়ের অন্যান্য দুর্ঘটনায় পড়ে আহত যাত্রীদের সময় মতো চিকিৎসা সহায়তা প্রদান করা হয়, যা আরপিএফ কর্মীদের সজাগ দৃষ্টি এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের সক্ষমতাকে তুলে ধরে। এই ধারাবাহিক প্রচেষ্টাগুলি উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে নেটওয়ার্কে যাত্রী সুরক্ষা, মানব পাচার প্রতিরোধ এবং অসহায় ব্যক্তিদের কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে আরপিএফ কর্মীদের নিষ্ঠারই প্রতিফলন। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে একটি সুরক্ষিত ও যাত্রী বান্ধব পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছে যেন তারা সতর্ক থাকেন এবং যে কোনো সন্দেহজনক কার্যকলাপ রেলওয়ে কর্তৃপক্ষকে জানান। এতক্ষণ শুনলেন সমীক্ষা। আজকের বিষয় ছিল যাত্রী সুরক্ষা ও মানবিক সেবায় উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে।
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে অনুষ্ঠান ছায়াগীত। অনুষ্ঠানে শুনবেন পুরনো হিন্দি ছায়াছবির গান। প্রথম গানটি শুনুন ঘাড় ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

গানটি শুনলেন লিবাস ছবি থেকে লতা মঙ্গেশকর এবং সুরেশ ওয়েদেকরের দ্বৈত কণ্ঠে। এবারের গানটি শুনুন ইজাজত ছবি থেকে আশা ভোসলের কণ্ঠে।

এতক্ষণ ছায়াগীত অনুষ্ঠানে শুনলেন পুরনো হিন্দি ছায়াছবির গান। আকাশবাণী আগরতলা। এখন শুনবেন ভক্তিমূলক গান, শিল্পী পদ্মমৌলীশ্বর আদিত্য।

এতক্ষণ শুনলেন ভক্তিমূলক গান। শিল্পী ছিলেন পদ্মমূল ঈশ্বরাদিত্য। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার সন্ধ্যা।

ভালোবাসা, এই শব্দটা শুনলেই আমাদের মনে ভেসে ওঠে কত রকম অনুভূতি। মায়ের স্নেহ, বন্ধুর পাশে থাকা, কিংবা কারো জন্য নিঃস্বার্থ অপেক্ষা। আজকের দিনে ভালোবাসা কি বদলে গেছে, নাকি আমরা ভালোবাসার প্রকাশটাই বদলে ফেলেছি? শ্রোতা বন্ধুরা, আপনারা জানাবেন আপনার কাছে ভালোবাসার মানে কী।

শ্রোতা বন্ধু, আজকে যে বিষয়টি নিয়ে কথা হচ্ছে সেটি হলো ভালোবাসা। ভালোবাসার মূল হচ্ছে বিশ্বাস আর সম্মান। এবার শোনাব একটা ছোট্ট গল্প, আপনাদের সঙ্গে ভাগ করে নেব। একজন বৃদ্ধ দম্পতি প্রতিদিন সকালে একসাথে চা খান, তা কোনো বড় কিছু নয়, কিন্তু এই ছোট ছোট মুহূর্তগুলিতে লুকিয়ে থাকে গভীর ভালোবাসা। তাই হয়তো ভালোবাসা বড় বড় কথায় নয়, ছোট ছোট যত্নেই প্রকাশ পায়।

শ্রোতা বন্ধু, ভালোবাসার রূপ এক একজনের কাছে এক এক রকম। মায়ের ভালোবাসা সবচেয়ে নিরাপদ আশ্রয়, বন্ধুত্ব যেখানে কোনো শর্তই নেই। বন্ধুর ভালোবাসা মানে এমন এক আন্তরিক সম্পর্ক যেখানে থাকে বিশ্বাস, সহানুভূতি, শ্রদ্ধা আর নিঃস্বার্থ পাশে থাকার অনুভূতি। এ ভালোবাসায় কোনো স্বার্থ বা শর্ত থাকে না, থাকে শুধু তুমি ভালো থাকো এই কথাটাই। বন্ধুর ভালোবাসা হলো জীবনের সেই নীরব আশ্রয়, রক্তের সম্পর্ক না হয়েও যে মানুষটি হৃদয়ের সবচেয়ে কাছে থাকে সেই তো প্রকৃত বন্ধু।

মায়ের ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ, গভীর আর নিরাপদ ভালোবাসা। যে ভালোবাসা শুরু জন্মের আগে আর শেষ হয় না কোনো দিন। মায়ের ভালোবাসা ঠিক ভোরের আলোর মতো নরম, শান্ত আর আশ্বাসে ভরা। পৃথিবী যখন কঠিন হয়ে ওঠে, তখন মায়ের কণ্ঠই হয়ে ওঠে সবচেয়ে বড় সাহস।

শ্রোতা বন্ধু, ভালোবাসা থাকুক আমাদের প্রতিদিনের জীবনে, কথায় কাজে আর অনুভূতিতে। এই নিয়েই শেষ করছে আজকের কথায় কথায় অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন।

আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। নির্বাচন কমিশন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর তৃতীয় পর্যায়ে ঘোষণা করেছে। কেরালামে কংগ্রেস নেতা ভিডি সতীশন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সরকার তৈরির দাবি জানিয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব আজ শেষ হয়েছে। আগামীকাল অধ্যক্ষ নির্বাচন। উত্তরপ্রদেশে প্রবল প্রাকৃতিক দুর্যোগে 70 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আইপিএল ক্রিকেটে পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ানসের সামনে জয়ের জন্য 201 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে এবছর ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। আজ নতুন দিল্লিতে ব্রিক্স দেশগুলোর বিদেশমন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, উদীয়মান অর্থনীতির দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং গ্লোবাল সাউথের আকাঙ্ক্ষাকে তুলে ধরার ক্ষেত্রে ব্রিক্স একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে উঠে এসেছে। নতুন দিল্লিতে ব্রিক্স দেশগুলোর বিদেশমন্ত্রীদের অবসরে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়। এর আগে সম্মেলনের উদ্বোধনী ভাষণে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, বিশ্ব ব্যবস্থায় শান্তি ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সংঘাত, আলোচনা ও কূটনীতির গুরুত্বকে বারবার মনে করিয়ে দিচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে প্রযুক্তিগত উন্নতি বিশ্ব পরিমণ্ডলকে বদলে দিচ্ছে এবং একে সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির কাজে ব্যবহার করা যেতে পারে।

0: Our discussions must advance sustainable development while upholding principles of equity and common but differentiated responsibilities. Technological advancements are reshaping the global landscape. It can be leveraged for good governance and inclusive growth. Peace and security remain central to the global order. Recent conflicts only underline the importance of dialogue and diplomacy. There is also a deeply shared interest in strengthening cooperation against terrorism.
1: ডক্টর জয়শঙ্কর সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে সহযোগিতা বৃদ্ধির উপর জোর দিয়েছেন। বিদেশমন্ত্রী সম্মেলনে যোগ দেওয়া দেশগুলোকে ধন্যবাদ জানিয়ে বলেন, অনেক দেশ এখনও জ্বালানি, খাদ্য, সার এবং স্বাস্থ্য নিরাপত্তার ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। ব্রাজিলের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরা, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভার্ভ, ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি, ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুজিওনো এবং দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী রোনাল্ড লামোলা সহ অন্যান্য নেতারা এই বৈঠকে অংশ নিচ্ছেন। সম্মেলনের মূল ভাবনা হল স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের জন্য নির্মাণ। আগামীকাল সম্মেলনের দ্বিতীয় দিনে ব্রিকস অ্যাট 20 শীর্ষক একটি অধিবেশন অনুষ্ঠিত হবে, যেখানে বিশ্ব শাসন ব্যবস্থা ও বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 5 দেশ সফরে রওনা দেবেন। সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে ও ইতালিতে তার এই সফর হবে 6 দিন। সফরের প্রথম পর্যায়ে শ্রী মোদী আগামীকাল সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছে সেখানকার রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে, বিশেষ করে শক্তিক্ষেত্রে সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও নানান বিষয়ে মতবিনিময় করবেন। দ্বিপাক্ষিক সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ক্ষেত্র এবং মানুষে মানুষে সংযোগের বিষয়টিও স্থান পাবে তাদের আলোচ্যসূচিতে। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী যাবেন নেদারল্যান্ডসে, সেখানে তিনি রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশের প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। নেদারল্যান্ডসে এটি শ্রী মোদীর দ্বিতীয় সফর। এর আগে তিনি 2017 সেখানে যান। প্রধানমন্ত্রীর এবারের সফরে প্রতিরক্ষা, নিরাপত্তা, উদ্ভাবন, পরিবেশবান্ধব হাইড্রোজেন, সেমিকন্ডাক্টর ও জলসহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে। সফরের তৃতীয় পর্যায়ে শ্রী মোদী রবিবারে সুইডেনের কোটেনবার্গে যাবেন। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উল্ফ কিস্ট্রাসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন তারা। এর মধ্যে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবনী প্রযুক্তি, স্টার্টআপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা। দুই প্রধানমন্ত্রী শিল্পের জন্য ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও ভাষণ দেবেন। এই অগ্রণী প্যান ইউরোপীয় বাণিজ্যিক ফোরামের বৈঠকে ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন্ডার লিয়েনও উপস্থিত থাকবেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরওয়ে পৌঁছাবেন। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলন যোগদানের পাশাপাশি এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকেও 43 বছর পর এই প্রথম কোন প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন। সফরকালে শ্রী মোদী রাজা হ্যারল্ড বি ও রানী সঞ্জার সঙ্গে সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী জোনাসের গরস্টোরের সঙ্গেও। ভারত নরওয়ে বাণিজ্য ও গবেষণা সম্মেলনেও যোগ দেবেন শ্রী মোদী। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেল্লা, প্রধানমন্ত্রী জর্জিয়া মেলেনির সঙ্গে তিনি বৈঠক করবেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এই সফর ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করবে। নির্বাচন কমিশন আজ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআরের তৃতীয় পর্যায়ের ঘোষণা করেছেন। এবার 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে ধাপে ধাপে এই প্রক্রিয়া শুরু হবে। এই পর্যায়ে যে রাজ্যগুলি অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো হল অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, পাঞ্জাব, সিকিম, ত্রিপুরা, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ড। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে রয়েছে জাতীয় রাজধানী দিল্লি, চণ্ডীগড়, দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউ। উল্লেখ্য, প্রথম পর্বে বিহার এবং দ্বিতীয় পর্বে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এসআর প্রক্রিয়া চলে। কেরালে কংগ্রেসের প্রবীণ নেতা ভিডি সতীশন আজ সন্ধ্যায় রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লিকারের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানিয়েছেন। এর আগে তিরুবনন্তপুরমে কংগ্রেস বিধানসভা দলের বৈঠকে ভিডি সতীশনকে সর্বসম্মতিক্রমে নেতা নির্বাচিত করা হয়। খবর অনুযায়ী সংসদীয় দলের এই বৈঠকে অপর প্রবীণ নেতা রমেশ চেন্নিথালা উপস্থিত ছিলেন না। অন্যদিকে বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন সিপিএমের বিধানসভা দলের নেতা নির্বাচিত হয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব শেষ হয়েছে। দ্বিতীয় দিনে আজ সকাল থেকে দুদফায় 11টি জেলার 140 জন বিধায়ক শপথ নেন। উল্লেখযোগ্য বিধায়কদের মধ্যে ছিলেন প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম, মেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ এবং চৌরঙ্গী।

0: বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি আউশগ্রামের বিধায়ক কলিতা মাঝিও শপথ নেন। উল্লেখ্য, দুদিন মিলিয়ে মোট 290 জন বিধায়ক শপথ নিলেন। প্রথম দিনে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ 144 জন বিধায়ক শপথ গ্রহণ করেন। 293 জন জয়ী সদস্যের মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে এবং হুমায়ুন কবির রেজিনগর আসন ছাড়বেন বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন। অন্যদিকে চণ্ডীতলার সাথী খান্দকার আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকায় তিনি শপথ নিতে পারেননি। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা কেন্দ্রে পুনর্নির্বাচন আগামী 21 মে। আগামীকাল নতুন অধ্যক্ষ নির্বাচনের জন্য রাজ্য বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন বসছে। সরকার পক্ষ ইতিমধ্যে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোসের নাম অধ্যক্ষ পদ হিসেবে ঘোষণা করেছেন। মহারাষ্ট্র বিধান পরিষদের নবনির্বাচিত 10 জন সদস্য আজ সকালে উচ্চকক্ষের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। মুম্বাইয়ের বিধান ভবনের সেন্ট্রাল হলে বিধান পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রাম সিন্দে নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস, উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্দে, সুনেত্রা অজিত পাওয়ার, বিধানসভার অধ্যক্ষ রাহুল নারভেকার সহ বেশ কয়েকজন বরিষ্ঠ নেতা উপস্থিত ছিলেন। সরকার জানিয়েছে যে দেশজুড়ে অপরিশোধিত তেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাস পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ নতুন দিল্লিতে পশ্চিম এশিয়া সাম্প্রতিক পরিস্থিতি বিষয়ক আন্তমন্ত্রক সাংবাদিক সম্মেলনে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, দেশজুড়ে ঘরোয়া এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে।
1: ভারত সরকার নে কই ইফেক্টিভ স্টেপস লিয়ে হ্যায় জিসকে চলতে হামারে পাস পেট্রোল, ডিজেল, এলপিজি অর ন্যাচুরাল গ্যাস কে পর্যাপ্ত স্টকস অ্যাভেলেবল হ্যায়। হামারি রিফাইনারিজ অপটিমাম ক্যাপাসিটি পর অপারেট কর রহি হ্যায় অর এলপিজি প্রোডাকশন ভি ইনক্রিজ কিয়া জা চুকা হ্যায়। হামারে কিসি ভি রিটেল আউটলেট পর অর এলপিজি ডিস্ট্রিবিউটরশিপ পর কোই ড্রাই আউট রিপোর্টেড নহি হ্যায়, সব জগা পর নর্মাল অপারেশন চল রহে হ্যায়।
0: কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করেছে ইডি। সোনা পাপু মামলায় তাকে হেফাজতে নেওয়া হয়েছে। আজ সকাল থেকে কলকাতার সিজিও কমপ্লেক্সে শান্তনু সিনহাকে জিজ্ঞাসাবাদ করল ইডি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তরপ্রদেশে গত চব্বিশ ঘণ্টা প্রবল বৃষ্টি, ঝড় এবং বজ্রপাতে 70 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, জেলাশাসক ও সংশ্লিষ্ট আধিকারিকদের অবিলম্বে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে ক্ষতিপূরণ প্রদানের সর্বশেষ অবস্থা রিপোর্ট প্রতি 3 ঘণ্টা অন্তর জানানোর নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, উপহিমালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, তামিলনাড়ু, কেরল ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে। এছাড়া দিল্লি সহ একাধিক রাজ্যে আগামী 2 দিন বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ম্যানিলায় আজ ভারত ফিলিপাইন সন্ত্রাসবাদ বিরোধী যৌথ কর্মগোষ্ঠীর দ্বিতীয় পর্যায়ে বৈঠক সম্পন্ন হয়েছে। 2 দিনব্যাপী এই বৈঠকে ভারতের পক্ষ থেকে সভাপতিত্ব করেন বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব ডঃ বিনোদ বাহাবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প চীনের রাষ্ট্রপতি সি জিনপিং আজ বেইজিংয়ে এক বৈঠকে মিলিত হন। আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে কলকাতায় অনুষ্ঠিত হল বিশেষ সঙ্গীত সম্মেলন AIR@90। আজ সন্ধ্যায় আকাশবাণী কলকাতার উদ্যোগে কলকাতা জাদুঘরের আশুতোষ জন্ম শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে শাস্ত্রীয় সঙ্গীতের এক বর্ণময় সন্ধ্যার সাক্ষী থাকলেন সঙ্গীত প্রেমিকরা। অ্যান ইভিনিং অব ক্লাসিক্যাল এক্সেলেন্স শীর্ষক এই অনুষ্ঠানে আকাশবাণী কলকাতার শিল্পীদের পরিবেশনের অর্কেস্ট্রাল পারফরমেন্স অনুষ্ঠিত হয়। ভারতে দুবাইয়ের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু এবং দেশের পুরুষ ডাবলসের জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি থাইল্যান্ড ওপেনের ব্যাডমিন্টন কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন। আইপিএল ক্রিকেটে ধরমশালায় পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ানের সামনে জয়ের জন্য 201 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। মুম্বাই ইন্ডিয়ান্স টসে জিতে প্রথম বিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। জবাবে মুম্বাই শেষ পাওয়া খবর অনুযায়ী 8 ওভারে 1 উইকেটে 80 রান সংগ্রহ করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সভাপতিত্বে ব্রিক গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে একযোগে সহযোগিতা করবে। সংবাদ এখনকার মতো এখানে শেষ হলে পরবর্তী খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী আগরতলা কর্মখালী বিজ্ঞপ্তি। রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে রাজ্যের 8 জেলায় 11 মাসের চুক্তিভিত্তিক ড্রাইভার পদে নিয়োগের জন্য সরাসরি সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তি নম্বর FB88ARDDVEH25 তারিখ 5 মে 2026 শূন্যপদ 50টি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স 20 থেকে 40 বছর সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে 13 মে থেকে শুরু হয়েছে চলবে 16 মে পর্যন্ত জেলাভিত্তিক সরাসরি ইন্টারভিউর নির্দিষ্ট সময়ে পূরণ করা আবেদনপত্র জমা দেওয়ার জন্য বিস্তারিত জানতে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ওয়েবসাইট দেখে নেওয়া যেতে পারে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স 2026 সালে 9195টি কনস্টেবল পদনিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনলাইনে আবেদন শুরু হয়েছে 20 এপ্রিল 2026 থেকে এবং শেষ তারিখ 19 মে 2026 মোট শূন্যপদ 9195টি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক কিছু পদের মাধ্যমিক পাস কিছু পদের জন্য আইটিআই বা ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন বয়সসীমা অধিকাংশ পদের জন্য 18 থেকে 23 ড্রাইভার পদের জন্য 21 থেকে 27 বছর বেতনক্রম 21,700 টাকা থেকে 69,100 টাকা নির্বাচন প্রক্রিয়া হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কম্পিউটার বেসড টেস্ট ডকুমেন্টস ভেরিফিকেশন মেডিকেল এক্সামিনেশন অনলাইনে আবেদন করার জন্য কনস্টেবল রিক্রুটমেন্ট 2026 ওয়েবসাইট দেখে নেওয়া যেতে পারে আবেদন ফি জেনারেল ওবিসি ইডব্লিউএস প্রার্থীদের জন্য 100 টাকা এসসি এসটি ও মহিলা প্রার্থীদের জন্য ফি ছাড় রয়েছে শুনলেন কর্মখালী বিজ্ঞপ্তি

আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে অনুষ্ঠান নতুন আলোর দিশারি। নতুন আলোর দিশারি অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব প্রধানমন্ত্রী স্ট্যান্ড আপ ইন্ডিয়া যোজনা এবং স্কিল ইন্ডিয়া যোজনা সম্পর্কে। স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিমটি মহিলা উদ্যোক্তাদের এবং সমাজের SC/ST বিভাগের আওতাধীন ব্যক্তিদের তহবিল সরবরাহ করে। সরকারি প্রকল্পটি চালু করেছেন সমাজের নিম্নবিত্ত পরিবারের মানুষকে কর্মক্ষেত্রে উজ্জীবিত হওয়ার লক্ষ্যে। এই স্কিমের প্রাথমিক উদ্দেশ্য হল ব্যাংকগুলি থেকে লোন দেওয়ার ক্ষেত্রে সহায়তা করা। কমপক্ষে একজন SC/ST আবেদনকারী এবং তাদের নিজস্ব এন্টারপ্রাইজ স্থাপনের জন্য ব্যাংক শাখায় প্রতি একজন মহিলা উদ্যোক্তাকে অর্থ তহবিল দিয়ে সাহায্য করবেন। এই স্কিমের উদ্দেশ্য ও বিধি। ভারতের প্রধানমন্ত্রী April 2016 স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিম চালু করেছিলেন। এই প্রকল্পটি উদ্যোগী প্রকল্পগুলিকে উন্নত করার জন্য আর্থিক পরিষেবা বিভাগের উদ্যোগের একটি অংশ। নতুন এন্টারপ্রাইজ স্থাপনের জন্য মূলধন সহ লোন হিসাবে 10 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত দেওয়া হয়। এই প্রকল্পের আওতায় আসতে কি কি যোগ্যতা থাকা দরকার? SC/ST বা মহিলা উদ্যোক্তার জন্য সর্বনিম্ন বয়স 18 বছর হওয়া উচিত। উদ্যোক্তা হয় একজন মহিলা হতে হবে বা SC/ST সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে। আবেদনকারী অবশ্যই কোনো ব্যাংক বা অন্য কোনো সংস্থার ঋণ গ্রাহক হওয়া উচিত নয়। সংস্থার কোনো বাণিজ্যিক পণ্য নিয়ে কাজ করতে হবে। এই প্রকল্পে আবেদন করার জন্য কি কি তথ্যের প্রয়োজন? পাসপোর্ট সাইজের ছবি, পরিচয়ের প্রমাণ, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড ইত্যাদি। আবাসিক প্রমাণ, সর্বশেষ বিদ্যুৎ এবং টেলিফোন বিল।

সম্পত্তি করের বিল, ব্যবসায়িক প্রতিষ্ঠানের ঠিকানার প্রমাণ, ভাড়া চুক্তির প্রমাণপত্র, সর্বশেষ তিন বছরের সমিতির ব্যালেন্স শিট। স্ট্যান্ড আপ ভারতের অফিসিয়াল ওয়েবসাইট www.standupmitra.in। এবার চলুন প্রধানমন্ত্রী স্কিল ইন্ডিয়া যোজনা সম্পর্কে কিছু আমরা জেনে নেব। এই যোজনার লক্ষ্য হল যুবকদের প্রশিক্ষণ গ্রহণের ক্ষমতা দেওয়া, যাতে তারা একটি উপযুক্ত জীবিকা নির্বাহ করতে পারে। স্কিল ইন্ডিয়া মিশনের অন্তর্গত প্রশিক্ষণ, স্বল্পমেয়াদী প্রশিক্ষণ এই মডিউলের অধীনে স্কুল, স্কুল ছাড়ার এবং বেকারদের প্রশিক্ষণ দেওয়া হয়। ন্যাশনাল স্কিল ফ্রেমওয়ার্কের মাধ্যমে দীর্ঘমেয়াদী সুযোগের পাশাপাশি স্বল্পমেয়াদী প্রশিক্ষণের ফলে উৎপাদনশীল কর্মসংস্থান এবং কর্মজীবনের উন্নতির দিকে পরিচালিত করবে। ক্রেডিট ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে বৃত্তিমূলক প্রশিক্ষণ ব্যবস্থা এবং আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। প্রধানমন্ত্রী স্কিল ইন্ডিয়া যোজনার সুযোগ সুবিধা, দক্ষ প্রার্থীরা দক্ষ ভারতে চাকরিগুলি সুরক্ষিত করতে এবং তাদের আর্থিক স্থিতিতে সহায়তা করার জন্য এটি উৎস হিসেবে ব্যবহার করতে পারবেন। প্রশিক্ষণের মাধ্যমে আপনি যে দক্ষতা শিখছেন সেগুলি দিয়ে আপনি একইভাবে নিজেকে একজন ব্যবসায়ী উদ্যোক্তা হিসেবে সেট আপ করতে এবং আপনার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠা করতে পারেন। স্কিমের আওতায় আরও যে উদ্যোগগুলি রয়েছে, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট মিশন, প্রধানমন্ত্রী বিকাশ যোজনা, স্কিল লোন স্কিম, ন্যাশনাল পলিসি ও শিল্প উদ্যোগ। কোথায় আবেদন করতে হবে? nsdc.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি ন্যাশনাল স্কিল ইন্ডিয়া মিশনের অন্তর্গত প্রশিক্ষণগুলি সম্পর্কে জানতে এবং রেজিস্ট্রেশন করতে পারবেন। এতক্ষণ নতুন আলোর দিশারি অনুষ্ঠানে আপনারা শুনলেন প্রধানমন্ত্রী স্কিল ইন্ডিয়া যোজনা এবং স্ট্যান্ড আপ ইন্ডিয়া যোজনা সম্পর্কে কিছু কথা। এবার শুনুন

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। সকাল 6:15 অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান। সকাল 6:25 ককবরক অনুষ্ঠান হায়ংনি খরাং। সকাল 7:05 রবিকিরণ অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাগর সেন। সকাল 7:35 স্থানীয় বাংলা সংবাদ। সকাল 7:40 ককবরক সংবাদ। সকাল 7:45 প্রভাতী অনুষ্ঠান অভিজ্ঞাপন। শুনবেন ইতিহাসের পাতায় স্মরণীয় বিভিন্ন স্মরণীয় ঘটনা। থাকবে শ্রোতাদের পাঠানো চিঠি, তথ্য, কাজের খবর, স্বাস্থ্যবিধি ও আবহাওয়ার বিজ্ঞপ্তি। সকাল 8:40 যুব অনুষ্ঠান যুববাণী। সকাল 9:10 দেশ ও বন্ধনা অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 9:30 শুনবেন নজরুল গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 10:00 হিন্দি ছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছায়াছবির গান। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লীলা মণিজড়া। বেলা 12:55 চাষের কথা বিষয় নারকেল চাষ। বেলা 1:05 শুনবেন আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। দুপুর 1:40 শুনবেন লোকগীতি। দুপুর 1:50 ছড়ার গানের শিল্পী সনুজ সিংহ। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 মহিলাদের নিয়ে অনুষ্ঠান মানবী। সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে পাঠ দেবেন রাজনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা শম্পা দত্ত। সন্ধে 6:30 ঘর গৃহস্থের আসরে শুনবেন আধুনিক পদ্ধতিতে ন্যানো প্রযুক্তি প্রসঙ্গে বলবেন অঞ্জন সেনগুপ্ত। পরে শুনবেন লোকগীতি শিল্পী সহজমা। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। রাত 8:05 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। রাত 8:30 আধুনিক গানের শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী। রাত 9:00 শুনবেন নজরুল গীতি শিল্পী ধীরেন বসু। রাত 9:30 গুণীজন সান্নিধ্য অনুষ্ঠানে শিল্পী শিবপ্রসাদ ধরের সাক্ষাৎকার। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। শুনলেন আগামীকালের অনুষ্ঠান সূচি। আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা তার পার্শ্ববর্তী এলাকার পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের কোনো কোনো স্থানে। আগামীকালের সম্ভাব্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 24 ডিগ্রি সেলসিয়াস। আজকের দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 33.5 ডিগ্রি সেলসিয়াস এবং 23.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 94%, সর্বনিম্ন 51%। সন্ধে 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাপ ছিল 15.2 মিলিমিটার। আবহাওয়া দপ্তর থেকে বিশেষ সতর্কবার্তা জানানো হয়েছে ধলাই, খোয়াই এবং পশ্চিম ত্রিপুরা জেলায় বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রতি ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা আমাদের দ্বিতীয় অধিবেশনের এখানে সমাপ্তি। আগামীকালের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:55 থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:32 হয়ে 18 সেকেন্ড। জয় হিন্দ।